শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলেন এই গান। অনুষ্ঠান আনন্দধ্বনি, সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল ছটা পর্যন্ত। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ছটা থেকে শুনবেন ভোরাই। ১০৭ এফএম রেনবো এবং নিউজ অন এআই অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। রবি ঠাকুরের লেখা চিত্রা কাব্যগ্রন্থের প্রথম রচনা সূচনা। পরম দেবতার পূজা যুগ্ম সত্তায় মিলে, এক সত্তায় ভিতর থেকে আদর্শের প্রেরণা, আর এক সত্তায় বাহিরে কর্মযোগে তার প্রকাশ। সংসারে এই দুই সত্তার বিরোধ সর্বদাই ঘটে। নিজের অন্তরে পূর্ণতার যে অনুশাসন মানুষ গূঢ়ভাবে বহন করছে, তার সম্পূর্ণ প্রতিবাদে জীবন ব্যর্থ হয়েছে, এ দৃষ্টান্তের অভাব নেই। নিজের মধ্যে নিজের সামঞ্জস্য ঘটতে পারেনি, এই ভ্রষ্টতা মানুষের পক্ষে সবচেয়ে শোচনীয়। আপনার দুই সত্তার সামঞ্জস্য ঘটেছে কি না, এই আশঙ্কাসূচক প্রশ্ন চিত্রার কবিতায় অনেকবার প্রকাশ পেয়েছে। বস্তুত চিত্রায় জীবন রঙ্গভূমিতে যে মিলন নাট্যের উল্লেখ হয়েছে, তার কোনো নায়ক নায়িকা জীবের সত্তার বাইরে নয়, এবং তার মধ্যে কেউ ভগবানের স্থানাভিষিক্তও নয়। মানুষের আত্মিক সৃষ্টি কেন, প্রাকৃতিক সৃষ্টিতেও আদিকাল থেকে মূল আদর্শের সঙ্গে বাহ্য প্রকাশের সাংঘাতিক দ্বন্দ্ব দেখতে পাওয়া গেছে। অঙ্গারিক যুগের শ্রীহীন গাছগুলো কেন টিকতে পারল না, আজ পরবর্তী গাছগুলিতে সমস্ত পৃথিবীকে দিয়েছে শোভা। কোন শিল্পী রচনার সূত্রপাতে প্রথম ব্যর্থ হয়েছিল, মাথা নেড়েছিল, হাতের কাজ নিষ্ঠুরভাবে মুছতে মুছতে সংস্কার সাধন করেছে, একথা যখন ভাবি তখন সৃষ্টির ভিন্ন ভিন্ন বিভাগে দুই সত্তার মিলন প্রচেষ্টা স্পষ্ট দেখতে পাই। সেই চেষ্টা কি নিষ্ঠুরভাবে নিজেকে জয়যুক্ত করতে চায়, মানুষের ইতিহাসে বারংবার তার প্রমাণ পাওয়া গিয়েছে। আজ তার সেই আত্মঘাতী প্রমাণ যেমন প্রকট হয়েছে, এমন আর কখনোই হয়নি। চিত্রার প্রথম কবিতায় তার একটি সূচনায় বলা হয়েছে, জগতের মাঝে কত বিচিত্র তুমি, হে তুমি বিচিত্র রূপিণী। এরপর আছে, অন্তর মাঝে তুমি শুধু একা একা কি, তুমি অন্তরবাসিনী। আজ ব্যাখ্যা করে যে কথা বলবার চেষ্টা করছি, সেই কথাটাই এই কবিতার মধ্যে ফুটতে চেয়েছিল। বাইরে যার প্রকাশ বাস্তবে সে বহু, অন্তরে যার প্রকাশ সে একা। এই দুই ধারার প্রবাহী কাব্য সম্পূর্ণ হয়। এবার ফিরাও মোরে কবিতায় কর্মজীবনে সেই বিচিত্রের ডাক পড়েছে। আবেদন কবিতায় ঠিক তার উল্টো কথা রয়েছে। কবি বলেছেন, কর্মক্ষেত্রে যেখানে কার্যক্ষেত্রের জনতায় কর্মীরা কর্ম করছে, সেখানে আমার স্থান নয়। আমার স্থান সৌন্দর্যের সাধক রূপে একা তোমার কাছে। জীবনের দুই ভিন্ন মহলে কবির এই ভিন্ন ভিন্ন কথা। জগতে বিচিত্ররূপিণী আর অন্তরে একাকিনী, কবির কাছে এই দুই সত্য। আকাশ এবং ভূতলকে নিয়ে ধরণী যেমন সত্য, ব্রাহ্মণ পুরাতন ভৃত্য, দুই বিঘা জমি, এইগুলির কাব্যকাকলি নীড়ের বাসার, স্বর্গ হইতে বিদায়, এখানে সুর নেমেছে ঊর্ধ্বলোক থেকে মর্তের দিকে। প্রেমের অভিষেকের প্রথম যে পাঠ লিখেছিলাম তাতে কেরানী জীবনের বাস্তবতার ধুলিমাখা ছবি ছিল অকুণ্ঠিত কলমে আঁকা। পালিত অত্যন্ত ধিক্কার দেওয়া তেষ্টা তুলে দিয়েছিলাম যেতে নাহি দিব কবিতায়। বাঙালি ঘরের ঘরকন্যার যে আভাস আছে তার প্রতিও লোকেন কটাক্ষ বর্ষণ করেছিল। ভাগ্যক্রমে তাতে বিচলিত হয়নি, হয়তো দু চারটে লাইন বাদ পড়ে গিয়েছে। লোক জীবনের ব্যবহারিক বাণীকে উপেক্ষা করে আমার কাব্যে আমি কেবল আনন্দমঙ্গল এবং ঔপনিষদিক মোহবিস্তার করে তার বাস্তব সংসর্গের মূল্য লাঘব করেছি, এমন অপবাদ কেউ কেউ আমাকে দিয়েছেন। আমার কাব্য সমগ্রভাবে আলোচনা করে দেখলে হয়তো তারা দেখবেন আমার প্রতি অবিচার করেছেন। আমার বিশ্বাস, শেষ পর্যন্ত আমি এই বাণীর পন্থাতেই আমার পদ্য ও গদ্যকে রচনা
সেই রচনাকে চালনা করেছি। জগতের মাঝে কত বিচিত্র তুমি, হ্যাঁ তুমি বিচিত্র রূপিণী।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

শুনছিলেন শিল্পী শ্রীমতী রায়ের কণ্ঠে গান, অনুষ্ঠান আনন্দধ্বনি। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি 107 FM রেনবোতে। অনুষ্ঠানের পথ চলার শেষ হতে আর কিছু সময়ের অপেক্ষা। যারা এতক্ষণ সঙ্গে রয়েছেন সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারবো, এরকম প্রতিশ্রুতি প্রত্যেক অনুষ্ঠানের মতো আজকেও আপনাদের জন্য রইল। চিত্রা কাব্যগ্রন্থের দ্বিতীয় রচনা চিত্রা। জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, তুমি বিচিত্র রূপিণী। অজুত আলোকে ঝলসিছ নীল গগনে, আকুল পুলকে উলসিছ ফুল কাননে, দুলোকে ভুলকে বিলসিছ চলচরণে, তুমি চঞ্চল গামিনী। মুখর নপুর বাজিছে সুদূর আকাশে, অলক গন্ধ উড়িছে মন্দ বাতাসে, মধুর নৃত্যে নিখিল চিত্তে বিকাশে, কত মঞ্জুল রাগিনী। কত না বর্ণে কত না স্বর্ণে গঠিত, কত যে ছন্দে কত সঙ্গীতে রটিত, কত না গ্রন্থে কত না কণ্ঠে পঠিত, তব অসংখ্য কাহিনী। জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, তুমি বিচিত্র রূপিণী। অন্তর মাঝে তুমি শুধু একা একাকি, তুমি অন্তর ব্যাপিনী। একটি স্বপ্নমুগ্ধ সজল নয়নে, একটি পদ্ম হৃদয় বৃন্ত শয়নে, একটি চন্দ্র অসীম চিত্ত গগনে, চারিদিকে চিরজামিনী। অকুল শান্তি সেথায় বিপুল বিরতি, একটি ভক্ত করিছে নিত্য আরতি, নাহি কালদেশ তুমি অনিমেষ মূরতি। তুমি অচপল দামিনী, ধীর গম্ভীর গভীর মৌন মহিমা, স্বচ্ছ অতল স্নিগ্ধ নয়ন নীলিমা, স্থির হাসিখানি উষালোক সম অসীমা, ওই প্রশান্ত হাসিনী। অন্তর মাঝে তুমি শুধু একা একা কি, তুমি অন্তরবাসিনী। আজকের আনন্দধ্বনি অনুষ্ঠান শেষ করব শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে হৃদয়ের একুল অকুল দুকুল ভেসে যায়। এই গানটি শুনতে শুনতে আবার নিশ্চয়ই এরকম মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারবো, এরকম প্রতিশ্রুতি নিয়েই আজকের মতো বিদায় চেয়ে নিলাম। সৌম্যকান্তি 107 FM রেনবো এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে প্রভাত বিনা।

0: प्रभात बिना 100.1 FM गोल्डे।
1: प्रभात बिनाए आमी अर्पिता आपनादेर साथे। प्रभात बिनाए आमरा कथा बोली विभिन्न विख्यात व्यक्तिदेर सम्बन्धे बा विभिन्न कोनो गुरुत्वपूर्ण दिन सम्बन्धे बा कोनो तिथि कोनो उत्सव समस्त किछु आमादेर जा ऐतिह्य आमादेर जा संस्कृति आमादेर समस्त किछु मिलिए प्रभात बिना। आज के प्रभात बिनाए कथा हबे एमन एकजन मानुषेर कथा जी मानुषटिर साथे रहस्य रोमांच एकेबारे ओतप्रोतभावे जड़ित, जाके सारा पृथ्वी चेने, माने जार सृष्ट चरित्रटिके सारा पृथ्वी चेने। तिनि केउ नन, यान ল্যাঙ্কাস্টার ফ্লেমিং। অত্যন্ত এক ধনী পরিবারে যার জন্ম হয়েছিল এবং রবার্ট ফ্লেমিং অ্যান্ড কোং নামে কোম্পানি আসলে এরকম এক বাণিজ্যিক ব্যাংকের সাথে যুক্ত ছিলেন যাদের পরিবার। তার বাবা ছিলেন সাংসদ এবং ছিলেন আর্মিতে মেজর। পড়াশোনা করেছেন এটন কলেজে, স্যান্ডহার্স্ট কলেজে এবং মিউনিক এবং জেনেভার মতন ইউনিভার্সিটিতে। কিন্তু তাকে আমরা চিনি এমন এক চরিত্রের লেখক, যেই চরিত্র হয়ে উঠেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আইকনিক চরিত্র, যিনি নিজেই ছিলেন চরিত্রটি অ্যাকচুয়ালি তারই আদলে। তিনি আর কেউ নন, ইয়ান ল্যাঙ্কাস্টার ফ্লেমিং। এবং তার যে সৃষ্ট চরিত্রটি, যেই চরিত্রটির নাম শুনলে আপনারা সবাই বুঝতে পারবেন কেন সারা পৃথিবী তাকে চেনে, সেই চরিত্রটি হচ্ছে জেমস বন্ড। জেমস বন্ডের যিনি স্রষ্টা তার গল্প আজকে বলবো, কারণ 28 মে তার জন্মদিন, 1908 সালে লন্ডনের এক অঞ্চল মে ফেয়ার, সেই বর্ধিষ্ণ অঞ্চলে যিনি জন্মগ্রহণ করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের নৌবিভাগের গোয়েন্দা হিসেবে ফ্লেমিং কাজ করতেন এবং গোল্ডেন আই অপারেশনের পরিকল্পনাতে অংশগ্রহণ করেন। নেতৃত্ব দিয়েছিলেন 30 অ্যাসল্ট ইউনিটের এবং টি ফোর্স, এই দুটি গোয়েন্দা বিভাগ। অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে ব্রিটিশ যে গোয়েন্দা বিভাগ ছিল অত্যন্ত পৃথিবী বিখ্যাত এক গোয়েন্দা বিভাগ, এবং সেই ব্রিটিশ গোয়েন্দা বিভাগের অন্যতম সদস্য হিসেবে ইয়ান ফ্লেমিং কাজ করতেন এবং তারই আদলে সৃষ্ট চরিত্র হচ্ছে জেমস বন্ড। জেমস বন্ডের গল্প হবে, মানে স্রষ্টার গল্প হবে আজকে।

কথা বলছি ইয়ান ফ্লেমিংকে নিয়ে, জেমস বন্ডের যিনি স্রষ্টা তাকে নিয়ে আমরা আছি আজকের প্রভাত বিনায়। এই যে বলছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং সেই বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশ গোয়েন্দা বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে তিনি ছিলেন। 1952 সালে ইয়ান ফ্লেমিং বন্ডের প্রথম উপন্যাসটি লিখেন যার নাম ছিল ক্যাসিনো রয়্যাল, এবং এই নামের সিনেমা কিন্তু সারা পৃথিবীর দর্শক বোধহয় দেখে নিয়েছে। বইটি ব্যাপক সফলতা পেয়েছিল এবং পাঠকদের চাহিদা পূরণের জন্য তিনবার মুদ্রণে পাঠাতে হয়েছিল। 1953 সাল থেকে 1966 সালের মধ্যে একে একে লিখে ফেলেছিলেন বন্ড সিরিজের 11টি উপন্যাস এবং 2টি ছোট গল্প সমগ্র। এহেন স্রষ্টা এবং তার সৃষ্ট চরিত্র দুটোই আইকনিক। যিনি জীবনেই ছিলেন জেমস বন্ড, রিয়েল লাইফ জেমস বন্ড ইয়ান ফ্লেমিং, যার জীবনটা ছিল একেবারে রুদ্ধশ্বাস গল্পের মতো। জীবনের পরতে পরতে ছিল রোমাঞ্চ, রহস্য ঘনঘটা।

তার সৃষ্ট জেমস বন্ড। সেই জেমস বন্ড সম্বন্ধে একটু বলি যে জেমস বন্ড যে চরিত্রটি ইয়ান ফ্লেমিং সৃষ্টি করেছিলেন, সেই জেমস বন্ড ব্রিটিশ গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করত। তাকে আড়ালে আবডালে সবাই MI6 নামে চিনত, এছাড়া 007। এই বিশেষ কোড মানে 007, এই বিশেষ কোড, এই কোডেও বন্ড ছিলেন সবার কাছে পরিচিত, মানে সারা পৃথিবী 007 ইকুয়াল টু জেমস বন্ড তা কিন্তু জানে। আর পেশাগত পরিচয় ছিল রয়্যাল নেভাল ভলেন্টিয়ার রিজার্ভের কমান্ডার। সারা পৃথিবীতে বলা যেতে পারে 10 কোটি সংখ্যক বিক্রিত হয়েছিল বন্ড সিরিজের গল্পগুলি।

প্রভাত বিনায়ে, আমি অর্পিতা। আপনাদের সাথে কথা হচ্ছে ব্রিটিশ লেখক। সারা পৃথিবীতে বিক্রিত হওয়া বইয়ের সংখ্যায়, মুদ্রিত হওয়া বইয়ের সংখ্যায় এবং অভিনীত হওয়া চরিত্রের নিরিখে, জনপ্রিয়তার নিরিখে জেমস বন্ড অন্যতম। 50 জন সেরা

ব্রিটিশ লেখকদের মধ্যে 14তম স্থানে রয়েছেন ইয়ান ফ্লেমিং, সর্বকালের সেরা 50, তার মধ্যে আছেন 14তম স্থানে। ছোটদের জন্য লিখেছিলেন চিট্টি চিট্টি ব্যাং ব্যাং নামে একটি গল্পের বই এবং দুটি নন ফিকশন বইও লিখেছিলেন, কিন্তু তার সর্বাধিক বিক্রিত, সর্বাধিক জনপ্রিয় জেমস বন্ড, দ্য টাইমস যে পত্রিকা, সারা পৃথিবী বিখ্যাত পত্রিকা দ্য টাইমসের ক্রম অনুসারে 1945 সাল থেকে এখনও পর্যন্ত সেরা 50 জন ব্রিটিশ লেখকের মধ্যে ইয়ান ফ্লেমিং আছেন 14তম স্থানে। আর তার সৃষ্ট চরিত্র, অমর চরিত্র, কালজয়ী চরিত্র জেমস বন্ড সিনেমার পর্দায় এসেছে 26 বারেরও বেশি এবং 7 জন পৃথিবী বিখ্যাত অভিনেতা অভিনয় করেছেন সেই চরিত্রটিতে। এতটাই জনপ্রিয় সারা পৃথিবী জুড়ে জেমস বন্ড, এবং এই জেমস বন্ড চরিত্রটি করার জন্য যে কোনো অভিনেতাই মুখিয়ে থাকেন। এতই আকর্ষণীয়, এতই রোমাঞ্চকর, এতই রহস্যে ঘেরা সেই 007 জেমস বন্ড।

যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, তখন ইয়ান ফ্লেমিং সর্বপ্রথম তার বন্ধুদের সাথে রোমাঞ্চকর উপন্যাস লেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন এবং ক্যাসিনো রয়্যাল লেখার দু মাসের মধ্যে তার সেই উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ হয় এবং 1952 সালে 17 ফেব্রুয়ারি গোল্ডেন আই এই বইটি লেখার কাজে তিনি হাত দেন। তার সারা জীবনের অর্জিত অভিজ্ঞতা, অসাধারণ কল্পনা শক্তি ছিল অনুপ্রেরণা। আসলে তিনি নাৎসি জার্মানির বিরুদ্ধে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশ গোয়েন্দা বাহিনী যা যা পরিকল্পনা নিয়েছিল সেই পরিকল্পনাগুলির নেতৃত্ব দিয়েছিলেন ইয়ান ফ্লেমিং, এবং অবসরে যাওয়ার পরে বা অবসরে যাওয়ার সময় থেকে তার পরিকল্পনাই ছিল যে কিভাবে তিনি তার অভিজ্ঞতাকে বইয়ের পাতায় নিয়ে আসবেন, এবং সেটি তিনি খুব সফলভাবে করেছিলেন। আসলে ফ্লেমিংকে যুদ্ধকালীন প্রশাসনের বিভিন্ন কাজে লাগানো হয়েছিল, গোপন গুপ্তচর বৃত্তি, পলিটিক্যাল ওয়ারফেয়ার এক্সিকিউটিভ, স্পেশাল অপারেশন এক্সিকিউটিভ, নানানভাবে কাজ করেছিলেন এবং এত রকম কাজ করার অভিজ্ঞতায় তার এই যে নৌ গোয়েন্দা বিভাগ ভৌগোলিক হ্যান্ডবুক একটা সিরিজ তার মূল ভিত ছিল তার এই কাজের রকমারি কাজের অভিজ্ঞতা। এক একটি অপারেশন, যেমন অপারেশন রুথলেস, সেই অপারেশন এর তিনি পরিকল্পনা করেছেন যে জার্মান নেভিদের ব্যবহার করা এনিগমা কোডের খুঁটিনাটি খুঁজে বার করবেন। তারপরে অপারেশন গোল্ডেন আই, এই অপারেশনটিতে পরিকল্পনা ছিল যে জার্মান এলাকা দখল করার জন্য স্পেনীয় গোয়েন্দা বিভাগকে কাজে লাগিয়ে জিব্রাল্টারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে নাৎসিদের বিরুদ্ধে যুদ্ধ চালানো, গোপন যুদ্ধ চালানো, যাতে জার্মানরা সমুদ্র উপকূলে প্রভাব খাটাতে না পারে। এবং এইগুলো তার কর্মজীবনের রসদ ছিল বলেই বোধহয় তিনি এই রকম সফল লেখক হয়েছিলেন। তার সেরা যে গল্পটি বলা যেতেই পারে, সেরা গল্পটি কিন্তু ছিল গোল্ডেন আই, এবং তিনি এটিকে তার নিজের সেরা কাজ বলে সবসময় অভিহিত করেছেন। এবং বলা যেতে পারে যে এত জনপ্রিয় হয়েছিল জেমস বন্ড চরিত্রটি, যেটি আগেই বলেছি যে M16 নামক একটি বিশেষ গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেন, 007 একটি বিশেষ সংকেত নামে তিনি মানে তার রয়েছে। তো অদ্ভুতভাবে যে আর জেমস বন্ডের চরিত্রটির আরেকটি বিশেষত্ব ছিল, তিনি ছিলেন ক্যারিবিয়ান পাখির ওপরে বিশেষজ্ঞ, এবং বার্ডস অফ ওয়েস্ট ইন্ডিজ নামে একটি বিখ্যাত বইও কিন্তু আছে। আসলে ইয়ান ফ্লেমিং নিজে ছিলেন পক্ষী প্রেমী, পক্ষী বিশারদ।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold.

ফ্লেমিং তার নিজের লেখা সম্বন্ধে বলেছিলেন, রহস্য গল্প হয়তো সাহিত্যের মধ্যে নাও পড়তে পারে, তবে আমার লেখা দিয়ে এটি সম্ভব করেছে যে রহস্য গল্প সাহিত্য হিসেবে পড়া যেতেও পারে। এর উদাহরণ হিসেবে তিনি বলেছিলেন রেমন্ড চ্যান্ডলার,

ড্যাশিল হ্যামেট, এরিক এম্বলার, গ্রাহাম গ্রিনির কথা, এবং সেই সময়ে দাঁড়িয়ে যত বিখ্যাত পত্রপত্রিকা ছিল, যেমন নিউ স্টেটসম্যান, তার বিখ্যাত একজন সাংবাদিক উইলিয়াম কুক জেমস বন্ডকে বলেছিলেন, ইংরেজি সাহিত্যের হালকা বিকৃত হলেও গুরুত্বপূর্ণ সাহিত্যের সমাপ্তি এবং গুরুত্বপূর্ণ চরিত্র। আসলে যুদ্ধোত্তর পৃথিবীতে জেমস বন্ড ছিল এক আইকনিক চরিত্র, মানে কিংবদন্তি। এবং সবথেকে বড় কথা, তিনি যে চরিত্রগুলিকে বেছেছিলেন সেই চরিত্রগুলিকে নিয়েছিলেন কিন্তু তার নিজের জীবন থেকে, তার দেখা যে সমস্ত মানুষজন, সেই মানুষজনের মতন করেই জেমস বন্ডের চরিত্রগুলিকে সাজিয়েছিলেন। যেমন ওয়্যাগি কারমাইকেল, যার ব্যক্তিত্বের মতন করে বন্ড চরিত্রটি ফ্লেমিং ফুটিয়েছিলেন।

অর্পিতা নিবেদিতায় আর রেখে যাবে আপনাদের জন্য গান। আবার দেখা হবে, কথা হবে মনের মেলোডিতে।

0: 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এক্ষুনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: मन की बात है जन जन की, सभी की कुछ अपनी सी, संघर्षों के कुछ किस्से, कहानी कुछ सफलताओं की, अनकही विरासत की, उम्मीदें नए भारत की। महीने के आखिरी रविवार का रहता है इंतजार मलयाचल के आंचल से विंध्याचल के आंगन तक, ब्रह्मपुत्र के घाट से हिमालय के विस्तार तक। होती है मन की बात प्रधानमंत्री के साथ। तो सुनिए इस महीने 31 मई सुबह 11 बजे मन की बात आकाशवाणी, दूरदर्शन के सभी चैनलों और प्रसार भारती के OTT प्लेटफॉर्म वेव्स पर। माननीय प्रधानमंत्री के प्रसारण के तुरंत बाद मन की बात का प्रादेशिक भाषाओं में अनुवाद आप सुन सकते हैं आकाशवाणी और दूरदर्शन से संबद्ध प्रादेशिक चैनलों पर। मन की बात के प्रादेशिक भाषाओं में अनुवाद का पुनः प्रसारण आप सुन सकते हैं।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি,
2: মনের মেলোডিতে আমি অর্পিতা আপনাদের সাথে চলে এসেছি আবারও 8:30 যখন ঘড়ির কাঁটাটা পড়ে যায় তখন আবারও আমরা চলে আসি কথা বলতে। কিন্তু আজকে কি নিয়ে কথা হবে? আজকে কথা হবে ওয়ার্ল্ড হাঙ্গার ডে নিয়ে। প্রতি বছর 28 ওয়ার্ল্ড হাঙ্গার ডে অর্থাৎ বিশ্ব ক্ষুধা দিবস পালিত হয়। বিশ্বব্যাপী তীব্র খাদ্য সংকট, অপুষ্টিজনিত শিকার যে কোটি কোটি মানুষ, তাদের যে দুরবস্থার প্রতি আকর্ষণ করতে এবং একটা স্থায়ী সমাধানের পথ খুঁজতে 2011 ইউনাইটেড নেশনস হাঙ্গার প্রজেক্ট বলে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছিল যার মাধ্যমে এই দিনটি পালিত হয়। আজকে আপনাদের কাছে বিষয় ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। সুকান্ত ভট্টাচার্যের এই কবিতার লাইন অমুক সত্য এবং চিরন্তন। ক্ষুধার যখন কোনো মানুষের জঠরে থাকে তখন তার কাছে কোনো জিনিসই ভালো লাগে না। তাই এই খাদ্য সংকট কমাতে বা ক্ষুধার অপচয় কমাতে ওয়ার্ল্ড হাঙ্গার ডেতে এসে আমাদের কী কী করণীয়, খাদ্য অপচয় রোধ করতে, খাদ্যের পুনর্নবীকরণ করতে বা রিসাইক্লিং করতে, খাদ্যকে সঞ্চয় করতে, প্রিজারভেশন করতে আমরা কী কী করতে পারি, কী কীভাবে আমরা সাধারণ নাগরিক হিসেবে এই দিনটিকে একটা কর্মসূচি হিসেবে নিতে পারবো আর নিজের জীবনের দৈনন্দিন আচার ব্যবহারের মধ্য দিয়ে কীভাবে আমরা বলতে পারি যে সত্যি যে এমন একদিন আসবে যেদিন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় হবে না, পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটি বলে মনে হবে না। আসুন আমার সাথে কথা বলতে, আছি আমি অর্পিতা আপনাদের সাথে কথা এবং গান নিয়ে।

সৌভিক সরকার লিখেছেন কসবা হালতু থেকে যে খাদ্য শুধু আমাদের পেট ভরায় না, মানুষের জীবন সভ্যতার অন্যতম ভিত্তি, খাদ্যের সঠিক সংরক্ষণ অপচয় রোধ সকলের দায়িত্বের মধ্যে পড়ে। অনেক সময় অসচেতনতার কারণে প্রচুর খাদ্য নষ্ট হয়, অথচ পৃথিবীর বহু মানুষ ক্ষুধার সঙ্গে লড়াই করছে। যতটুকু প্রয়োজন ততটুকুনি রান্না করা, খাবার সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করা, মেয়াদ শেষ হওয়ার আগে ব্যবহার করা এবং ফ্রিজে খাবার ঠিকভাবে রাখা, শুকনো খাবারকে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা, অতিরিক্ত খাবার প্রয়োজন মতো অন্যের সাথে ভাগ করে নেওয়া খাদ্য অপচয় রোধ করে। খাদ্যের অপচয় রোধ মানে শুধু অর্থ সাশ্রয় নয়, পরিবেশ রক্ষা, কারণ অতিরিক্ত খাদ্য নষ্ট হলে প্রাকৃতিক সম্পদের অপচয় হয়। ছোট ছোট অভ্যেস, যেমন প্লেটে খাবার না ফেলে রাখা, যতটুকুনি প্রয়োজন ততটুকুনি খাবার নেওয়া, বাজার করার আগে একটি তালিকা তৈরি করা, অব্যবহৃত খাবার পুনরায় ব্যবহার করার মাধ্যমে আমরা বড় পরিবর্তন আনতে পারি। সচেতনতা এবং দায়িত্ববোধই পারে খাদ্যকে সুরক্ষিত রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি আমরা। সৌভিক সরকার লিখেছেন কসবা হালতু থেকে। সৌভিক যেটা লিখেছেন তার সূত্র ধরেই বলি যে এই যে সৌভিক বলছেন খাদ্যের অপচয় রোধ, যতটুকুনি প্রয়োজন ঠিক ততটুকুনি খাবার বানানো, বিশেষ করে আমাদের গ্রীষ্মপ্রধান দেশে যেখানে খাবার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। বিশেষ করে এই যে ভয়াবহ গরম চলছে, বলা হচ্ছে সুপার এলনিনো আসছে বা এলনিনোর বছর এটা, যেখানে শস্যহানি হওয়ার ভয় রয়েছে, খরার ভয় রয়েছে, ভয় রয়েছে অনাবৃষ্টির, সেখানে দাঁড়িয়ে খাদ্য অপচয় রোধ না হলে আমরা কিন্তু ভয়ঙ্কর এক পরিস্থিতির সম্মুখীন হব। খাদ্য আমরা দেখেছি বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে গিয়ে অনেকেই আছেন অপ্রয়োজনীয় খাদ্য নিজেদের খাবারের প্লেটে নেন, বিশেষ করে বাচ্চাদের খাবারের প্লেটে অত্যন্ত অপ্রয়োজনীয় এবং অপর্যাপ্ত খাবার নেন। একটি বাচ্চা হয়তো সেই খাবারটি অর্ধেক অংশও খেতে পারে না, কিন্তু লোক দেখানো একটি ব্যাপার যে আমার বাচ্চা কত খেতে পারে, বা ঠেসে ঠেসে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য অপর্যাপ্ত খাবার অনুষ্ঠান বাড়িতে প্লেটে নিয়ে সেই খাবারগুলিকে ডাস্টবিনে ফেলা হয়। এটা বহু মানুষ দেখে থাকেন ভদ্রতার

গুড মর্নিং দিদি। প্রথমত এত বড় একটা সমাধান করতে ব্যক্তিগত স্তরে প্রথম পদক্ষেপ নিতে হবে। প্রয়োজন মতো খাবার নেওয়া, অতিরিক্ত খাবার না নেওয়া, অপর মানুষকে খাদ্য অপচয় সম্বন্ধে বোঝানো, গুরুত্ব বোঝানো, পুষ্টিকর খাবার গুরুত্ব বোঝানো, এবং বেঁচে যাওয়া খাবারকে যাদের প্রয়োজন আছে সেই সব মানুষের মধ্যে ভাগ করে দেওয়া, তবেই কিন্তু খাবারের সঠিক ব্যবহার হবে। ওই যে বললাম, খাদ্য সঞ্চয়, খাদ্য অপচয় বন্ধ এবং খাদ্যের পুনর্নবীকরণ। খাদ্যের রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে এটি লিখেছেন, খাদ্যের পুনর্নবীকরণ এই যে বিষয়টি, আমাদের মা কাকিমা জেঠিমা দিদিমা ঠাকুমা পিসিমা এরা কিন্তু করতেন। যেমন পটলের খোসা না ফেলে দিয়ে পটলের খোসা বাটা, কাঁচকলার খোসা না ফেলে দিয়ে কাঁচকলার খোসা বাটা, আলুর খোসা দিয়ে একটা ভাজা তৈরি করা, এগুলো কিন্তু সবই পুনর্নবীকরণ বা রিসাইক্লিং। পুরনো মানে আগের দিনের বাসি রুটি না ফেলে দিয়ে ঘিয়ে ভেজে একটু আলুর বা মশলা দিয়ে বা সবজি দিয়ে পুর বানিয়ে সেটাকে আবার ব্যবহার করা। তারপরে যদি ভাত বেঁচে যেত, সেই ভাতটিকে পান্তা করে খাওয়া, বিশেষ করে এই ভয়াবহ গরমের দিনে, বা সেই ভাতটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে প্যানকেক বানিয়ে বাচ্চাদের টিফিন বানিয়ে দেওয়া, এরকম অনেক কিছু কিন্তু তারা করতেন। যখন মিক্সার ছিল না তখন শিলে বেটে করতেন, এরকম কিন্তু ছিল। তো এই রিসাইক্লিং, এই পদ্ধতিটাও কিন্তু খাদ্যের অপচয় রোধ করে।

বিশ্ব ক্ষুধা দিবসে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে, যখন বাজারে কেনাকাটা করব যেটুকুনি প্রয়োজন সেইটুকু কিনব, রান্না করা খাবার অবশিষ্ট থাকলে সঠিক নিয়মে ফ্রিজে সংরক্ষণ করব, কাজের বাড়ি হলে খাবার বেঁচে গেলে গরিব মানুষের মধ্যে বিতরণ করব। দীপঙ্কর মাল লিখেছেন গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে। আপনাদের সমস্ত গুরুত্বপূর্ণ বার্তা আমি পড়ার চেষ্টা করছি। চলে যাই পরের গানে।

গোল্ডেন সময় আপনি শুনছেন 100.1 FM Gold 100.1 FM Gold মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold মনের মেলোডি মনের মেলোডি।

আশিস দত্ত লিখেছেন সল্টলেক থেকে। অর্পিতা আবার একটি সচেতনতামূলক অনুষ্ঠান। নজরুল লিখেছেন ক্ষুধাতুর শিশুর চায়না স্বরাজ, চায়ে দুটি ভাত একটু নুন। সারাদিন ধরে বাচ্চা খায়নি, কিছু কচি পেটে তার জলে আগুন। কাল কোনো চ্যানেলে দেখছিলাম খাবার নষ্ট করায় ভারত পৃথিবীতে দ্বিতীয়। আর আমরা যারা শারীরিক মেহনত করি না, জানি না তারা প্রয়োজনের বেশি খায় কি না। এক নাগরিক কবি বলেছেন, কেউ যদি বেশি খায় খাবার হিসেব নাও, কেননা অনেক লোক ভালো করে খায় না। আমাদের দেশে যা দুর্ভিক্ষ হয়েছিল তা খাবারের অভাবে হয়নি, হয়েছিল প্রপার ডিস্ট্রিবিউশনের অভাবে। আসলে এই যে বন্টন, সমবন্টন, সমবন্টন না হলে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে খাদ্যের সমবন্টন যদি না হয়, তার কথাই বলেছেন আশিস দত্ত। চলে যাই পরের বার্তায়। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, প্রভাতী শুভেচ্ছা আপনাকে অর্পিতা দিদি। খাদ্য সংরক্ষণ করা উচিত আমাদের সবাইকে, অপচয় করা উচিত নয়। বিয়ে বাড়ি বা কোনো নিমন্ত্রণ বাড়ি গেলে যতটুকু

খেতে পারবো ঠিক ততটুকু নেওয়া উচিত। অতিরিক্ত খাবার দরিদ্রদের মধ্যে বিতরণ করে দেওয়া উচিত, আমার বাড়িতে সেটি হয়ে থাকে। সত্যি কথা বলতে এই খাদ্যের সমবন্টন সেটা কিন্তু সত্যি হয় না। আমি এরকম শুনেছি অনেকের মুখেই যে আমরা তো তিন বেলা খেতে পাই, অনেকে এক বেলাও খেতে পায় না। কিন্তু কার্যক্ষেত্রে যারা তিন বেলা খেতে পায় ভরপেট, তারা যারা খেতে পান না তাদের কথা ভাবার সময় বা অবকাশ কজনের আছে।

শুভ সকাল খাদ্যের অপচয় রোধের মতো গুরুত্বপূর্ণ বিষয় বলি, আমাদের দেশের একটি বড় অংশের মানুষ অর্ধাহারে অনাহারে বেঁচে আছেন, অপুষ্টিতে ভুগছে বড় অংশের শিশু। এই কারণেই খাদ্যের অপচয়, বেহিসাবি খাদ্য নষ্টের মতো বিষয় থেকে আমরা সচেতন হয়ে সমাজকে পথ দেখাই। অতনু পাঠক আসুন্দিয়া হাওড়া থেকে লিখেছেন। চলে যাব পরের বার্তায়, কিন্তু গানের ওপারে এসে তবু আরেকটি বার্তা পড়ে নি। দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন সীমা দাস। শুভ সকাল অর্পিতা দি। বিশ্ব ক্ষুধা দিবসে নাগরিক হিসেবে আমাদের প্রধান করণীয় খাদ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করা, অপচয় রোধ করা, উদ্বৃত্ত খাবার অভাবগ্রস্তদের মাঝে বিতরণ করা। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ যেখানে ক্ষুধার্থ, সেখানে খাদ্যের অপচয় অমানবিক নয়, জলবায়ু পরিবর্তন পরিবেশের ওপর ভয়ানক প্রভাব ফেলে। খাদ্যের অপচয় রোধ সচেতনতা সৃষ্টির মাধ্যমে ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে পারি। উদারপূর্তির নয় খাবার, শুধুমাত্র একটি প্রকৃতির অমূল্য দান। আসলে খাদ্য এমনই একটি বিষয়। শুভ্রা ভট্টাচার্য বাসরণী কলকাতা 70 থেকে লিখেছেন, আমি বলছি অর্পিতা, উনি আমার নামটি ভুল লিখেছেন। যাই হোক, খাবার নষ্ট মানেই সম্পদ নষ্ট। পৃথিবীতে প্রতি 9 জনের একজন ক্ষুধার্ত থাকে। আমরা 30% খাবার ডাস্টবিনে ফেলে দিই। পরিমাণ বুঝে রান্না করা উচিত। যদি বেঁচে যায় তাহলে বাড়তি খাবার ফ্রিজে রেখে দেওয়া উচিত। বাসি ভাত যদি থেকে যায় সুন্দরভাবে নানান রকমভাবে, ওই যে বললাম সেটিকে দিয়ে পেস্ট করে প্যানকেক বানানো যায়, ফ্রাইড রাইস বানানো যায়, সেটি পান্তা ভাত খাওয়া যায় এবং নানান রকম কিছু করা যায়। আর ফলের খোসা টোসা বাদ গেলে সেগুলো দিয়ে কিন্তু সার বানানো যায়। সবজির খোসা দিয়ে, আগেই বলেছি যে সবজির খোসা দিয়ে আগেরকার দিনের কাকিমা জেঠিমা দিদিমা ঠাকুমারা নানান ধরনের বাটা ভাজা বানাতেন। এবং ভালো খাবার নষ্ট না করে ক্ষুধার্তকে খেতে দিলে মনে হয় সেটি ভীষণ প্রাসঙ্গিক। একমুঠো ভাত বাঁচানো মানে একটি জীবন বাঁচানো। তাই প্লেটে ততটুকুনি খাবার আপনি নিন যতটুকুনি আপনি খেতে পারবেন। সঠিকভাবে পুনর্নবীকরণ বা রিসাইক্লিং করলে পরিবেশ দূষণ শুধু কমাবো না, খাদ্যের অপচয় রোধ করে আমরা খাদ্যকে সঞ্চয় করব, ক্ষুধামুক্ত এক মজবুত টেকসই পৃথিবী গঠন করব। অনেকগুলো বার্তা পড়লাম, এবারে চলে যাব পরের গানে। সত্যি কথা বলতে এই যে খাদ্যের অপচয় রোধ, খাদ্য সঞ্চয় এবং খাদ্যের পুনর্নবীকরণ, এই তিনটি যদি আমরা করি তাহলে হয়তো সেই সুকান্ত ভট্টাচার্যের মতনই আর কোনো শিশুকে ক্ষুধার্ত থাকতে হবে না। সেই কবিতার লাইনটি যেটি আমরা ছোটবেলা থেকে বা বড়বেলায় পড়েছি, যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী কিন্তু গদ্যময়। তখন পৃথিবীতে ভালোবাসা, রোমান্স, রোম্যান্টিসিজম যা কিছুই থাকুক না কেন, কোনোটাই কিন্তু ভালো লাগে না।

উৎপল মুখোপাধ্যায় ছত্তিশগড় রায়পুর থেকে লিখেছেন, মনের মেলোডি অনুষ্ঠানে কান পেতে মেলোডিয়াস গান শুনছি, বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আজকে ওয়ার্ল্ড হাঙ্গার ডে, আমার মনে হয় হাঙ্গার অ্যান্ড সাফারিংস কমাতে হলে অপচয় কমাতে হবে, বাচ্চাদের শেখাতে হবে খাবার সংরক্ষণ করা কতটা গুরুত্বপূর্ণ, ভুল শিক্ষা দিয়ে তাদেরকে স্নবিশ তৈরি না করে খাবার যতটা খেতে পারবে ঠিক ততটা নেওয়া উচিত। বাচ্চাদের ছোটোবেলা থেকে শিক্ষা দিতে হবে যে ক্ষুধার্তকে খাওয়ানো এবং সকলকে খাবার শেয়ারিং ইজ কেয়ারিং, এটা খুব জরুরি। এখন অনেক বাবা মাকে দেখি, বিশেষ করে মায়েদেরকে, বাবাদের নয়, যে খাবার ভাগ করে খাবি না, তোর খাবারটা শুধু তুই খেয়ে আসবি, কোনো বন্ধুদেরকে ভাগ করে দিবি না, এটা কিন্তু অনেক মায়েরা বলেন। হয়তো কোথাও গিয়ে আমাদের মন ভীষণ সংকীর্ণ হয়ে গিয়েছে, আগের দিনে যেমন দুপুরবেলা বা সকালবেলা কোনো অতিথি যদি আসতেন সকালবেলা, বাড়ির কর্তা বা গিন্নি বা বাড়ির অন্যান্য সদস্যরাও বলতেন, সকালে এসেছিস এক্ষুনি চলে যাবি, দুপুরবেলা চারটি ডাল ভাত খেয়ে যা। তো এই উদারতা তখন ছিল, হয়তো দ্রব্যমূল্য বৃদ্ধি ছিল না বলে বা এত মাগ্গি ঘণ্টার বাজার ছিল না বলে, কিন্তু এখন সেই কর্তা গিন্নি হয়তো তার ছেলেটি বা মেয়েটির টিফিন দিয়ে বলছেন, টিফিন ভাগ করে খেও না, তোমার টিফিনটা তুমিই কিন্তু লুকিয়ে লুকিয়ে খাবে, বন্ধুদেরকে দিও না। কিন্তু কোথাও গিয়ে আমরা কি বাচ্চাদেরকেও সেই খাবার ভাগ করে খাওয়ার মধ্যে যে আনন্দটা আছে সেটা থেকেও বঞ্চিত করছি? এটা কিন্তু খুব জরুরি, খাবার ভাগ করে খাওয়া। হয়তো আপনি সব রকম খাবার দিতে পারছেন না, আবার অন্য আরেকজন সব রকম খাবার দিতে পারছে না, ভাগ করে যদি খাওয়া যায় সব ধরনের খাবারই কিন্তু সে খেতে শিখবে, সব সমস্ত যে পরিস্থিতিতে জীবনে সে সম্মুখীন হবে সেখানে সব রকম খাবার হয়তো তাকে খেতে হতে পারে। একটি দরিদ্র পরিবারের বাচ্চা যেই খাবার খায়, ধনী পরিবারের বাচ্চা হয়তো সেটি খায় না, কিন্তু কোনো দিন যদি পরিস্থিতির বিপাকে সে পড়ে তাকে হয়তো সেই খাবার খেতে হতে পারে। তাই শেয়ারিং কিন্তু খুব জরুরি, এটা আমার মনে হয়।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তার সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
2: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
1: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: হর ঘর সূর্যঘর।
4: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold। মনের মেলোডি, মনের মেলোডি,
5: মনের মেলোডিতে আমি অর্পিতা আবারও চলে এসেছি। রমা রায় ডি রোড দাসনগর হাওড়া থেকে লিখেছেন, নমস্কার দিদিভাই, সুপ্রভাত। খাবার নষ্ট করা অন্যায় কাজ, কত মানুষ খেতে পায় না। যাদের খাবার বেশি হয় ওই না খেতে পাওয়া মানুষগুলোকে বিলিয়ে দিতে পারেন তারা। অনেকেই দেখি কত খাবার সবজি ডাস্টবিনে ফেলে দেন, খুবই দুঃখজনক। আমি কোনোদিন খাবার নষ্ট করি না, ভালো থাকবেন। চলে যাই আবারও পরের বার্তায়। মনের মেলোডি, আমাদের মূল তিনটি জিনিস জীবন রক্ষার জন্য প্রয়োজন, খাদ্য, বস্ত্র, বাসস্থান। এর মধ্যে চরমতম প্রয়োজন হচ্ছে খাদ্য, জীবনই থাকবে না যেটি না হলে। সজাগ দৃষ্টি সবসময় থাকতে হবে যাতে খাদ্য এবং খাদ্যজাত উপকরণ সঠিকভাবে সংরক্ষিত হয়, খাদ্যের অপচয় যেন কোনোভাবেই না হয়, অপচয় হওয়ার আগেই যেন আমরা তার সদ্ব্যবহার করতে পারি। প্রদীপ মুখোপাধ্যায় জগাছা হাওড়া থেকে লিখেছেন। চলে যাই আবারও পরের বার্তায়। সুব্রত মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখেছেন, করব আমরা শপথ গ্রহণ, খাদ্য করতে সংরক্ষণ। খাদ্য করলে অপচয়ে ভবিষ্যতে খাদ্যে নেমে আসবে বিপর্যয়, হব না আমরা অবাধ্য, যতটুকু দরকার ততটুকু খাব খাদ্য। বাঁচাতে পারলে এক মুঠো ভাত অনাহারে কোনো মানুষকে কাটাতে হবে না রাত। সুব্রত মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখেছেন। চলে যাই গানে, কথা তো থাকবেই।

চলে যাই পরের বার্তায়। লিখেছেন নন্দা রায় পড়েল, হাওড়া বেলগাছি এল রোড। সুপ্রভাত, খুব প্রাসঙ্গিক বিষয়। যেভাবে দেশে বিদেশে যুদ্ধ লেগে আছে, উপযুক্ত খাদ্য সরবরাহে বিঘ্ন ঘটছে, প্রাকৃতিক বিপর্যয়ে জলবায়ু পরিবর্তনের জন্য খাদ্য উৎপাদন ব্যাহত হচ্ছে, আমার মনে হয় এসবের আগে কৃষি উৎপাদনের উপর বৈজ্ঞানিক পদ্ধতি, উন্নত মানের যন্ত্রপাতির ব্যবহার প্রয়োগ করা উচিত, যাতে কৃষি উৎপাদন সুসংহত থাকে, প্রাকৃতিক বিপর্যয়ের সাথে মোকাবিলা করা যায়। কৃষকদের সঠিক ট্রেনিংয়ের ব্যবস্থা করা উচিত, সংরক্ষণ উন্নত মানের তাদের শেখানো উচিত, এবং কীটনাশক বা সার কীভাবে সঠিক প্রয়োগ হবে সেটিও যত্নশীলভাবে দেখা উচিত। খাদ্যের সুষম বণ্টনের সাথে সাথে দৈনন্দিন জীবনে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, সচেতনভাবে খাদ্য সামগ্রী ব্যবহার, নির্দিষ্ট সময়ের মধ্যে খাদ্যের ব্যবহার, খাদ্য অপচয়ে নষ্ট না করে অতিরিক্ত খাদ্য দরিদ্র মানুষদেরকে দেওয়া উচিত, নষ্ট খাদ্য যত্রতত্র ফেলে পরিবেশ দূষণ করাটাও বাঞ্ছনীয় নয়। নন্দা রায় পড়েল, হাওড়া বেলগাছি এল রোড থেকে লিখেছেন। নিশাকর ধর লিখেছেন, খাদ্য সংরক্ষণ জরুরি, যতটুকু পেটে খাওয়ার ইচ্ছা ততটুকু নেওয়াই ভালো, বেশি খাবার নষ্ট হয়। কোনো অনুষ্ঠান বাড়িতে সেটি সতর্কভাবে খাবার বেশি করে না মানে নিয়ে সতর্কভাবে নেওয়া উচিত, পরে যদি লাগে আবারও নেব, এরকম একটা মনোভাব রাখা উচিত। কারণ ডাস্টবিনে খাবার ফেলে খাবারের অপচয় করা উচিত নয়, পরে সেটি হয়তো মানে পশু পাখিদের খাদ্য হয়ে দাঁড়ায়। আর সবথেকে বড় কথা, খাবার যদি অতিরিক্ত হয় সেটি ফ্রিজে সংরক্ষণ করা উচিত, জিনিসপত্রের যা দাম তাতে নষ্ট না করাই শ্রেয়। নিশাকর ধর লিখেছেন, নিশাকর ধর এবং শ্রেয়সী ধর আমতা জগধাত্রীতলা হাওড়া থেকে লিখেছেন। চলে যাই পরের বার্তায়। সুপ্রভাত মনের মেলোডি, অর্পিতা দিকে জানাই সুপ্রভাত। আমি একটি অন্য ধরনের অপচয়ের কথা বলবো, কারোর কোথাও আঘাত না দিয়ে বলি, আমাদের সমাজে পুজো পার্বণে যে পরিমাণ দুধ, ঘি, ফল, ফলাদি আমরা জলাঞ্জলি দিই, তা না করে সেই খাবার অনাথ বা যারা যথেষ্ট পরিমাণে খাবার পায় না তাদের মধ্যে যদি সুষম বণ্টন করা যায়, তাহলে সম্পদের অপচয় বন্ধ হবে। এছাড়া ছোট থেকে সন্তানের মধ্যে যদি খাবার অপচয় না করার মানসিকতা আমরা গড়ে তুলতে পারি, তাহলে সমাজের মঙ্গল হয়। কিছু কিছু মানুষের প্রবণতা থাকে খাবার খাওয়ার থেকে অপচয় করার দিকে। নিমন্ত্রণ বাড়িতে মেনু কার্ডের সাথে লেখা থাকে, যত খুশি খাও কিন্তু নষ্ট করবে না, এইভাবেও সচেতনতা বাড়ানো যায়। এটি আমার একান্ত ব্যক্তিগত মতামত। কন্যানগর থেকে মানসী বৌদ্ধ লিখেছেন, এটি কিন্তু সত্যি খুব গুরুত্বপূর্ণ। এটা আমারও কখনো কখনো মনে হয় যে যে পরিমাণ খাবার, যে পরিমাণ খাদ্যদ্রব্য আমরা ঈশ্বরের মস্তকে চরণে সমর্পিত করি, কোনো ঈশ্বর, বিশেষ করে স্বামীজি বলে গেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমার তো মনে হয় না যে স্বামী বিবেকানন্দের থেকে সব এর থেকেও বড় ঈশ্বর ভক্ত রয়েছেন ভারতবর্ষে আরও কেউ। তো এই যে পরিমাণ খাদ্যদ্রব্য আমরা ঈশ্বরের চরণে সমর্পিত করি, সেই পরিমাণ খাদ্যদ্রব্যের অর্ধাংশও যদি অভুক্ত মানুষের কাছে পৌঁছে যেত, তাহলে হয়তো আর কেউ অভুক্ত থাকতো না। মানুষীদের সাথে কিন্তু আমি এই বিষয়ে একমত, এবং মানুষীদের যেটা বলেছেন সত্যিই তাই।

দুর্ভিক্ষের কবলে যখন বিদ্ধ এই জীবন, ঝড়ের আঘাতে ধ্বংস হয় এই কানুন, কারুর মুখে নেই অন্য, শিশু কাঁদে জানি, তবু এই সচেতনতা কজন আমরা মানি। কারুর পাতে খাবার যাচ্ছে ছড়াছড়ি, কেমন করে আমরা নতুন সমাজ করি। কিছু খাবার দাও তুমি তুলে তাদের মুখে, কিছু মানুষ অন্ন ছাড়া কাটায় ধুকে ধুকে। পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘড়িয়া থেকে লিখেছেন। হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য। খাবার অপচয় করা একটুও উচিত নয়, এবং যে দেশে কত মানুষ না খেয়ে থাকে সেই দেশে খাবার অপচয় করা একদমই অন্যায়। আমি অনুষ্ঠান বাড়িতে দেখেছি পাতে বেশি খাবার নিয়ে না খেয়ে ফেলে দেয়। কোনো সুস্থ মানুষ এটা কী করে করে? আমাদের সবার অনুরোধ, একটু আমরা সবার কথা ভাবতে পারি তো। বিয়ে বাড়ি হলেই খাবার বেশি হলে তারা এই খাবারগুলি নিয়ে কী করে? অনেকেই আছেন অতিরিক্ত খাবার বিভিন্ন এনজিওতে দিয়ে দেন, বিভিন্ন প্রয়োজনীয় মানুষের সঙ্গে ইয়ে করেন, খাবার ভাগ করে নেন। অনিরিনা ঘোষ বেহালা থেকে লিখেছেন, রেডিও বেশ কিছুক্ষণ খোলার পরে বিষয়টি অনুধাবন করলাম। খাদ্য তিনটি অত্যাবশ্যক মৌলিক চাহিদার মধ্যে অন্যতম। মাথার উপরে ছাদ না থাকলেও ব্যবস্থা করা যায়, বস্ত্র না থাকলেও ছেঁড়া বস্ত্র পরিধান করা যায়, কিন্তু খিদের জ্বালা অসহনীয়। তাই যাদের অনেক খাদ্যবস্তু থাকে, সেই যারা পাচ্ছে না খাবার, তাদের কাছে যেন সেই খাবার পৌঁছে যায়। অভুক্ত গরিব দুঃখী মানুষের মধ্যে খাবার ভাগ করে দেওয়া উচিত। আর এবছর যেহেতু সুপার এলনিনোর বছর, বৃষ্টির অভাবে কৃষিকার্য ভীষণভাবে ব্যাহত হবে, সকলকেই কিন্তু এর জন্য ভুগতে হবে। তাই খাদ্য অপচয় বন্ধ করে, নষ্ট না করে যতটা সম্ভব খাওয়া উচিত, সংরক্ষণ করা উচিত যথাযথভাবে। মানুষ ক্ষুধার জ্বালায় যেন দিন না কাটায়, অনিরিনা ঘোষ বেহালা থেকে লিখেছেন। আর সুমিতা রায় লিখেছেন, দেখি খাদ্য নষ্ট করার কথা চিন্তাই করা যায় না, যেটুকু দরকার সেটুকু রান্না করা, আমি তাই করি। সুমিতা রায় ঢাকুরিয়া থেকে লিখেছেন। চলে যাব পরের বার্তায়, কিন্তু এই পরের বার্তাটি পড়ব গানের ওপারে। ঘড়ির কাঁটা বলছে 9:48 হয়ে গিয়েছে।

গুড মর্নিং, সুপ্রভাত। আমি কিশোর বালি বলছি হাওড়া বালি থেকে। কিশোর বলছেন হাওড়া বালি থেকে। অনেকগুলো ভাই বোন একসাথে বড় হয়েছি। বাবা ছিলেন রেলকর্মী, সচ্ছল অবস্থা ছিল, কিন্তু বাবা ছিলেন সঞ্চয়ী, কোনো কিছু নষ্ট করতে দিতেন না, যেটুকু দরকার সেটুকুনি দিতেন। না খেতে পারলে দাদা খেত, এবং দাদা না খেতে পারলে অন্য কেউ সেই খাবারটা খেয়ে নিতেন। কেউ না খেতে পারলে সেই খাবারটা আমাদের অন্যান্যভাবে, মানে আমাদের পোষা যে ছিল সারমেয়, তাকে দেওয়া হতো। স্কুলে টিফিন ভাগ করে দুই তিন বন্ধু মিলে খেতাম, এবং বাবা মা বলতেন সকলের সাথে ভাগ করে খাও। আর এখনকার বাবা মার মতো নয় যে ছেলে মেয়েকে বলা হতো যে ভাগ করে খাবে না। তবে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষেরা ভাগ করেই খায়, উচ্চবিত্ত মানুষের বাচ্চাদের মধ্যে দেখা যায় তারা কিছুতেই ভাগ করে খেতে শেখে না, বা তাদের বাবা মারা শেখান না। আমি আমার মেয়ে স্কুলে গিয়ে সেটি বুঝতে পেরেছি। আর লিখেছেন কাজী আবু জাফর আত্রাই, বাংলা।

দেশ থেকে যে খাদ্য অপচয় বলে কিছু নেই, দেখার ভুল, পশু পাখিকে কিছু খাদ্য দিলাম সবাই ভাবলো অপচয়, কিছু ফলের খোসা দরজার সামনে রেখে দিলাম লোকে ভাবলো আমি অহংকারী, অনেক পাখি পশু পাখি সেই সব পড়ে থাকা খাবার খুঁজে বেড়ায়। আমি মনে করি খাদ্য অপচয় বলে কিছু হয় না, কারণ অপচয় করতে কেউ পছন্দ করে না, হয়তো তাই। আর সময় নেই, চলে যাব একেবারে শেষ গানে। যেতে যেতে বলবো যে অপচয় করবেন না, আপনাদের খাদ্য অমূল্য ধনের মতো, সেটিকে সঞ্চয় করুন। আর একেবারে শেষ গান আপনাদের জন্য, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অর্পিতা বলছে টাটা, বাই বাই।

0: আচার্য, এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সিকিম পুলিশকে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস পুলিশ কালার সম্মানে ভূষিত করেছেন। দেশের 15তম রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় রাজ্য হিসেবে সিকিম এই স্বীকৃতি অর্জন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। ভারত ও চীন সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যালোচনা করে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালানোর পর ইরান দেশের দক্ষিণ পশ্চিমে বন্দর আব্বাসের কাছে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে আজ ভোরে আঘাত হেনেছে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ঈদুজ জোহা পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সিকিম পুলিশকে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস পুলিশ কালার সম্মানে ভূষিত করেছেন। গ্যাংটকের পালজো স্টেডিয়ামে আজ এই উপলক্ষে বিশেষ কুচকাওয়াজের আয়োজন হয়। পুরস্কার প্রাপ্ত হিসাবে দেশের 15তম রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় রাজ্য হিসাবে সিকিম এই স্বীকৃতি অর্জন করেছে। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুলিশ বাহিনীকে আরও বেশি নাগরিক কেন্দ্রিক হওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন যে মানুষের, বিশেষ করে মহিলা, দরিদ্র এবং শিশুদের সঙ্গে আচরণ করার সময় পুলিশকে অবশ্যই আরও বেশি সংবেদনশীল হতে হবে। শ্রীমতী মুর্মু বলেন, সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, ডিপ ফেক ইত্যাদির মোকাবিলায় পুলিশকে সবসময় প্রস্তুত থাকতে হবে। তিনি আশা প্রকাশ করেন যে সিকিম পুলিশ সমস্ত আধুনিক প্রযুক্তি ও মাধ্যম ব্যবহার করে এই চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং দুর্যোগ মোকাবিলায় সিকিম পুলিশের ভূমিকার তিনি ভূয়সী প্রশংসা করেন।
1: পুলিশ ব্যবস্থা কো অধিক সিটিজেন ফ্রেন্ডলি বানায় জানা চাহিয়ে, তাকি সামান্য লোক বিনা ভয়কে আপনি সমস্যা দর্জ করা সাকে। মহিলাও, বাচ্চোঁ ওর কমজোর বর্গকে প্রতি সংবেদনশীল ব্যবহার কো ভি প্রাথমিকতা দেনি চাহিয়ে। সাইবার ক্রাইম, অনলাইন ফ্রড, হ্যাকিং ওর ডিপ ফেক জেসি নেই চুনতিয়া সামনে আ রহি। ইন নেই চুনতিয়ো সে নিপটনে কে লিয়ে পুলিশ কো লেটেস্ট টেকনোলজি, সাইবার সিকিউরিটি ওর ডিজিটাল ইনভেস্টিগেশন মে
0: বানানা। প্রেসিডেন্টস পুলিশ কালার হল দেশের কোন পুলিশ বাহিনীকে প্রদত্ত সর্বোচ্চ আনুষ্ঠানিক সম্মাননা, অসাধারণ সেবা শৃঙ্খলা এবং রাষ্ট্রের প্রতি নিবেদিত প্রাণ সেবা স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে 51তম প্রগতি বৈঠকে তিনি বলেছেন, এই উদ্যোগকে শুধু পরিকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত পর্যবেক্ষণ, নাগরিক অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়িত করে তুলতে হবে। বৈঠকে তিনি বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত পরিকাঠামোর কাজ দ্রুত শেষ করতে রাজ্যগুলিকে বলেছেন। ভারত ও চীন সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যালোচনা করে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে। গতকাল বেজিংয়ে ভারত চীন সীমান্ত বিষয়ক ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কোঅর্ডিনেশন বা WMCC-র 35তম বৈঠকে এই পর্যালোচনা হয়। বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পূর্ব এশিয়া বিষয়ক যুগ্ম সচিব সুজিত ঘোষ এবং চীনা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সেদেশের বিদেশ মন্ত্রকের সীমান্ত মহাসাগর বিষয়ক বিভাগের মহানির্দেশক হু ইয়াংকি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত তৈরি হওয়া অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন। বিগত বছরগুলিতে গড়ে ওঠা এ ধরনের সমস্ত নির্মাণ ভেঙে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলিকে নির্দেশ দিয়েছেন তিনি। রাজস্থানের বিকানেরে নিরাপত্তা সংক্রান্ত এক পর্যালোচনা সভায় ভারত পাকিস্তান সীমান্তবর্তী জেলাগুলির সুরক্ষার বিষয়টিও তিনি খতিয়ে দেখেন। দেশের সীমান্ত এলাকার ব্যাংকগুলিতে আইন মেনে আর্থিক লেনদেন নিশ্চিত করার পাশাপাশি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির আর্থিক তহবিলের উৎস খতিয়ে দেখতে ও ভুয়ো সংস্থা শনাক্ত করতে জেলাশাসকদের তিনি নির্দেশ দিয়েছেন। সীমান্তে মাদক পাচার সহ অন্যান্য অপরাধমূলক কাজে রোধে স্থায়ী সমাধান তৈরি করার উপরও জোর দেওয়া হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশ কাঁটা তার দেওয়া এবং সীমান্ত চৌকি বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 142.79 একর জমি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে হস্তান্তর করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদে, 38 একরেরও বেশি। এরপরেই রয়েছে জলপাইগুড়ি।

0: সেখানে হস্তান্তর করা জমির পরিমাণ 35.16 একর। গত 11ই মে রাজ্যে নতুন বিজেপি সরকার মন্ত্রিসভার প্রথম বৈঠকে 45 দিনের মধ্যে 600 একর জমি বিসিএফ হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে সরকার আরও নিবিড় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস IRGC জানিয়েছে যে দেশের দক্ষিণাঞ্চলে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার জবাবে তারা আজ খুব ভোরে একটি মার্কিন ঘাঁটিতে আঘাত এনেছে। বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলাগুলোর উৎস ছিল এই মার্কিন বিমান ঘাঁটি। IRGC আরও জানিয়েছে যে তেহরানের এই সাম্প্রতিক পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি এক কঠোর হুঁশিয়ারি। উল্লেখ্য, বুধবার রাতে ইরানকে লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালানোর পরেই এই ঘটনা ঘটল। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি ছিল ইরানের ওই সামরিক ঘাঁটি তাদের বাহিনীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে তারা ইরানের 4টি ওয়ানওয়ে অ্যাটাক ড্রোন ভূপাতিত করেছে এবং এরপর বন্দর আব্বাসে অবস্থিত ইরানের গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এখান থেকেই 5ম ড্রোনটি উৎক্ষেপণের প্রস্তুতি চলছিল। ইরানের সংবাদ মাধ্যমগুলো শহরের পূর্বাঞ্চলে বিস্ফোরণের খবর দিলেও ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে যে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে ইরানের কৌশলগত বন্দর শহর বন্দর আব্বাসের সামরিক ঘাঁটিতে আমেরিকা নতুন করে হামলা চালানোর জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম 3.75% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $97.83 পৌঁছেছে। অন্যদিকে মার্কিন বাজারে অপরিশোধিত তেলের দাম 4% বেড়ে হয়েছে ব্যারেল প্রতি $92.22। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ঈদুজ্জোহা পালিত হচ্ছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে এই উৎসব ভক্তি, ত্যাগ ও নিঃস্বার্থতার প্রতীক। এই উৎসব নাগরিকদের মানব সেবার অনুপ্রাণিত করেন বলেও তিনি জানান। সমাজে ভালোবাসা ও সম্প্রীতি প্রসারের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন সামাজিক মাধ্যমে এক বার্তায় এই পবিত্র উৎসব সকলের জন্য শান্তি, সুখ এবং সদ্ভাব বয়ে আনবে বলে আশা ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদুল আজহা উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি আশা করেন যে এই উৎসব সমাজে ভ্রাতৃত্ব ও আনন্দের অনুভূতিকে আরও গভীর করে তুলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বাধীনতা সংগ্রামের বীর বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকরের জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, বীর সাভারকরের সাহস ও দেশপ্রেম সর্বদা মানুষকে অনুপ্রাণিত করবে। শ্রী মোদী আরও বলেন যে বীর সাভারকরের প্রজ্ঞা এবং সমাজ সংস্কারের ওপর তার গুরুত্ব প্রদানও বিশেষভাবে উল্লেখযোগ্য। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসে এবছরে দেশের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। মধ্যপ্রদেশের খাজুরায় আয়োজিত যোগ মহোৎসবের এক বিশেষ অনুষ্ঠানে স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব গতকাল এ ঘোষণা করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের পরই অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত বাংলা গড়তে সচেষ্ট হয়েছেন। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর জন্য নেওয়া হয়েছে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট নীতি। এক্ষেত্রে তাদের আইন করে এক্ষেত্রে তাদের আটক করে সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে। হোল্ডিং সেন্টারে রেখে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ধাপে ধাপে তাদের সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানোর কাজও চলছে। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে পিংলা থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে 2 যুবককে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছে। খিরাইয়ের বাসিন্দা ধৃত শেখ মুরসালিন ও গৌতম খাড়া পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে হোয়াটসঅ্যাপে ওটিপি সরবরাহ করত বলে অভিযোগ। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সিকিম পুলিশকে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্স পুলিশ খেলার সম্মানে ভূষিত করেছেন। দেশের 15তম রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় রাজ্য হিসাবে সিকিমে এই স্বীকৃতি অর্জন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। ভারত ও চীন সীমান্ত এলাকায় পরিস্থিতি পর্যালোচনা করে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অগ্রগতিতে
1: নমস্কার। আকাশবাণী সমাচার কে সাথ মে কনকলতা।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
0: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
4: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
5: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
6: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold।
7: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো,
8: তোমায় গান শোনাবো
7: 100.1 FM Gold। তোমায় গান শোনাবো,
8: তোমায় গান শোনাবো
7: 100.1 FM।

0: গান শুনতে শুনতেই আমরা কিন্তু শুরু করে দিলাম তোমায় গান শোনাব। শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান নীল আকাশের নিচে ছবি থেকে, সেই কালোজয়ী গান আমরা শুনছিলাম। আমরা কারা? এ প্রান্তে আমি প্রযুক্তি,
1: আমি কৃষ্ণা। আর যারা শুনতে চেয়েছিলেন, বেশ কয়েকজন শুনতে চেয়েছেন, শীতল নস্কর এবং লক্ষ্মী শর্মা মধ্য জয়পুর বালি হাওড়া থেকে, আর এই একই গান শুনতে চেয়েছেন দীপক দাস, উজ্জ্বল দাস, মিতালি দাস, চন্দন দাস মুজফ্ফরপুর বিহার থেকে, এবং ঢোলি সাকরা মুজফ্ফরপুর বিহার থেকে।
0: আমরা পরের গানে চলে যাই। পরের গানের শিল্পী বাণী জয়রাম, এবং এই শিল্পীর কণ্ঠে গান শোনার অনুরোধ জানিয়েছেন হুগলি থেকে শ্বেতা। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা দিলীপ রায়ের সুরে এই গান রইল আপনাদের সকলের জন্য।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: একটি করে দুটি পাতা রতনপুর বাগিচায়, খরসরাই বেগমপুর হুগলি থেকে কৌশিক দত্ত এ গান শুনতে চেয়েছিলেন। আমরা চলে যাব পরের গানে।
1: পরের গানের শিল্পী মান্না দে এবং চারমূর্তি ছবির গান। যারা শুনতে চেয়েছেন, যিনি শুনতে চেয়েছেন বলা যেতে পারে, সুদীপ্ত হাজরা জামশেদপুর থেকে শুনতে চেয়েছেন এই গান। আগের গানটিও শিবদাস বন্দ্যোপাধ্যায় লেখা, এই গানটিও শিবদাস বন্দ্যোপাধ্যায় লেখা এবং অজয় দাসের সুরে শুনি আমরা সেই গান।

সত্যি এ গানের কোনো তুলনা হয় না, যতবার শুনি ততবার নতুন হয়ে ওঠে। এর পরে যে গানে যাব আমরা, অনুপ ঘোষালের কণ্ঠে একটি নজরুল গীতি, আমি যদি আরও ভুতাম মদিনারি পথ। সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে এ গান শুনতে চেয়েছেন পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে। আমাদের পক্ষ থেকেও পবিত্র ঈদের শুভেচ্ছা সকলকে।

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: খুব সুন্দর একটি গান শুনছিলাম ডক্টর অনুপ ঘোষালের কণ্ঠে, আমি যদি আরব হতাম। শেখ কদম রসুল সাঁতরাগাছি হাওড়া থেকে আরেকটি গান, এটিও কাজী নজরুল ইসলামের কণ্ঠে শুনতে চেয়েছেন মানবেন্দ্র, মাফ করবেন, কাজী নজরুল ইসলামের গান মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, এবং যে গানটির উল্লেখ উনি করেছেন সে গানটি এবার আমরা শুনবো।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমরা সুপ্রীতি ঘোষের কণ্ঠে গান শুনছিলাম, অনল চট্টোপাধ্যায়ের সুরে এবং সুধীন অনল চট্টোপাধ্যায়ের কথা এবং সুধীন দাশগুপ্তের সুরে এই গান শুনতে চেয়েছিলেন স্বাতী ঘোষ, মানস ঘোষ, কলকাতা আনন্দপুর থেকে।
1: হ্যাঁ, ওনারা কোনো গানের উল্লেখ করেননি, পার্টিকুলার কোনো গানের উল্লেখ করেননি, কিন্তু আমার এই গানটা শুনতে খুব ভালো লাগছিল, সেই জন্য শোনালাম।
0: মানে সেই নৌকা চলার যে দুলুনি, সেই গানটার মধ্যে, সুরের মধ্যে সেই দুলুনিটা যেন রয়েছে, তাই না?
1: খুব সুন্দর একটা মিষ্টি অর্কেস্ট্রেশন রয়েছে আর কি।
0: আর ওনারা লিখেছেন একই সঙ্গে, অনুরোধটি রাখলে ভালো লাগবে, আশা করি আপনাদের ভালো লেগেছে এই গানটি, কৃষ্ণাদির পছন্দের গান।
1: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনব, এটি আমাদের ফোনের অনুরোধ, লক্ষ্মী মজুমদার বেলঘরিয়া থেকে অনুরোধ জানিয়েছেন। গরিবের মেয়ে ছবির বিমল ঘোষের কথায় হেমন্ত মুখোপাধ্যায় সুরে গান।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আরও একটি নজরুল গীতি আমরা শুনলাম মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, এবং হাওড়ার আমতা থেকে আলাউল মল্লিক শুনতে চেয়েছিলেন এই গানখানি।
1: এরপরে যে গানটি আমরা শুনব সেটিও আমাদের ফোনের অনুরোধ, ফোনের বন্ধুর অনুরোধ, বর্ষা বড়ুয়া শ্যামনগর থেকে সাগর সেনের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত শুনতে চেয়েছেন। ওনার পছন্দ মতো রবীন্দ্রসঙ্গীতটি শোনাই।

0: সাগর সেনের কণ্ঠে গান শুনছিলাম আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, বর্ষা বড়ুয়া শ্যামনগর থেকে এ গান শুনতে চেয়েছিলেন।
1: আমরা পরের গানে যাব, কিন্তু তার আগে বলে দিই কৃষ্ণাদি, শুধু বন্ধুদেরও বলি, আমরা নিজেরাই নয় বন্ধুদেরও জানিয়ে রাখি যে আমরা 2:30 আবার ফিরে আসব সুরেলা সফর নিয়ে। এই মুহূর্তে যারা 100.1 FM গোল্ড টিউন করেছেন তাদের প্রত্যেককে অনুরোধ করছি 2:30 আপনারা অবশ্যই হাজির হয়ে যাবেন। আমরা মাঝখানে আধ ঘন্টার একটা বিরতি নেব, তারপরে আমরা ফিরে আসব 2:30 আমাদের সুরেলা সফর নিয়ে। আর সুরেলা সফরে আজ ম্যাটিনি মেগাস্টার, তো ম্যাটিনি মেগাস্টারে এমন একজন মানুষকে নিয়ে আমরা কথা বলবো ভেবেছি যে মানুষটি একই অঙ্গে নানা রূপ, তাই না? এর বেশি বোধহয় বলাটা উচিত হবে না, কি বলো?
0: না, সত্যি বলা উচিত হবে না, কিন্তু যেতে যেতে যে কথা বলি যে প্রতিদিন আমরা চাই আমাদের নতুন বন্ধুরা আমাদের সঙ্গে এসে

0: আমাদের হাত ধরুন, এবং ওই যে সপ্তাহে একটি মানুষের একটি গানের অনুরোধ, এটা কিন্তু রইল, এই এই অনুরোধ আমাদের পক্ষ থেকেই বহাল রইল। তাহলে অনেক বন্ধুদের সঙ্গে আমাদের দেখা হয়, কানে কানে কথা হয়।
1: ঠিক তাই, এবং আপনারা সে আমাদের এই অনুরোধ যে রাখেন তার প্রমাণ আমরা প্রতিদিন পাই, কারণ প্রায়শই আমরা নতুন বন্ধুদের আমাদের মাঝে পেয়ে যাই, তাই না? আমরা আজকের শেষ গানে চলে যাই, কি বলো?
0: আজকের শেষ গান রূপ সুন্দর ঘোষ বর্ধমান থেকে অনুরোধ জানিয়েছেন, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান আমরা শুনব। সে গান শুনতে শুনতেই আমরা চলে যাচ্ছি, মানে কৃষ্ণার প্রযুক্তি খানিকক্ষণের জন্য টাটা বলবে, ফিরে আসছি 2:30।
1: প্রণব রায়ের কথায় রবীন চট্টোপাধ্যায়ের সুরে এই গান রইল আপনাদের জন্য, তোমায় গান শোনাবর এই পর্বের শেষ গান হিসেবে। ঠিক 2:30 ফিরে আসছি আবার।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: হর ঘর সূর্য ঘর।
4: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
5: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
6: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold।
7: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
6: কিছু গান, কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold। সুরেলা সফর, সুরেলা সফর। সুরেলা সফরে আজ ম্যাটিনি মেগাস্টার।

0: আমরা আজ ম্যাটিনি মেগাস্টার নিয়ে হাজির হয়ে গেলাম সুরেলা সফরে।
1: আমি কৃষ্ণা।
0: আমি প্রযুক্তি। আজকে যে মানুষটির কথা আমরা বলবো, যদি তার ছোটবেলার দিকে ফিরে তাকাই, তাহলে দেখা যাবে এই আমাদেরই মতো সাধারণ পরিবারে যেরকমটা হয় আর কি, যে বাড়িতে কোনো অতিথি এলে বাড়ির যে ছোট্ট সদস্য তাকে আমরা সামনে নিয়ে আসি এবং বলি, একটা গান শোনাও তো বাবা, তুমি ওই যে সেই কবিতাটা তৈরি করেছিলে না, ওটা একটু শোনাও তো। এই ছোট্ট ছেলেটিকে নিয়েও সেই রকমই হতো, এবং মাঝে মধ্যেই বাড়িতে আত্মীয় পরিজন এলেন, যখন আসতেন তাদের সামনে মা বাবা নিয়ে আসতেন ছোট্ট ছেলেটিকে এবং বলতেন যে অমুক কবিতাটা বলো তো, কিংবা অমুক মিমিক্রি করে দেখাও তো, জানেন আমার ছেলে ভীষণ ভালো মিমিক্রি করে। তো এইভাবে মা বাবা যে তার ভিতরে নাটকের বীজ পুঁতে দিয়েছিলেন, নাকি তিনি নাটকের বীজ সঙ্গে করে জন্মেছিলেন, মা বাবা খানিক উস্কে দিয়েছিলেন সেটাও বলা যেতে পারে। তারপরে ধীরে ধীরে নাটকের প্রতি একটা আলাদা আকর্ষণ তৈরি হলো। ছোটবেলায় বাড়ির পাশে সেই থিয়েটার হল, এবং সেই থিয়েটার হলে রিহার্সাল হতো, সারা রাত জেগে রিহার্সাল, আর সেই রিহার্সাল দেখতে 12-13 বছরের ছোট্ট ছেলেটি দৌড়ে দৌড়ে চলে যেত, লুকিয়ে লুকিয়ে রিহার্সাল দেখতেন, এবং রিহার্সালের মানে থিয়েটার হলের যিনি মালিক তিনি একদিন দেখে ফেললেন, দেখে ফেলে সামনে ডেকে বললেন যে এরকম লুকিয়ে লুকিয়ে দেখো কেন, মানে না আমার তো পয়সা নেই, আমি কি করে দেখব। তখন সেই মালিক বললেন, না এবার থেকে তুমি সামনে বসে দেখবে, তোমার পয়সা লাগবে না।

0: আর অনেক ছবি, সেই ছবির পাশাপাশি থিয়েটার, নাটক, এবং নাটক দিয়ে শুরুটা বলে, সেই রিহার্সাল দেখে সেই নাটকের মঞ্চ বলে বোধহয় মাটিতে সারা জীবনই পা। তার জীবনের কথা যখন পড়ছিলাম, শুনছিলাম, তখন সত্যি সত্যি মনে হচ্ছিল যে জীবনটাকে তিনি যেভাবে দেখেছেন সেভাবে যদি দেখা যায় তাহলে জীবন বড় সুন্দর হয়ে ওঠে। আমরা আস্তে আস্তে তার কথায় যাব, তার জীবনের কথায় যাব, তার ছবির কথায় যাব, কিন্তু তিনি কে এটা বলে দেওয়াটা বোধহয় খুব দরকার।
1: ঠিকই তো, আঁখে ছবির গান শুনছিলাম, আর গান শুনতে শুনতে যদি আপনার মনে হয় যে কে হতে পারেন,
0: সাধারণত এটা হয়, একটু থামিয়ে দিয়ে বলি প্রযুক্তিকে, সাধারণত এটা হয়, আমরা ম্যাটিনি মেগাস্টার যখন এই অনুষ্ঠানটা করতে বসি তখন আমরা নায়ক বা নায়িকার কথা বলি, কিন্তু আজকে এমন একজনকে নিয়ে এসেছি যিনি নায়ক বা নায়িকা নন, যিনি পার্শ্ব চরিত্র, আর একটু ভালোভাবে বলতে গেলে তিনি চরিত্র অভিনেতা। তার জীবন দর্শনের একটা কথা, স্টার আসবে যাবে, ক্লাস এক্সিস্ট,
1: একদম তাই।
0: এই ক্লাসটাকে তিনি মেনটেন করতে পেরেছেন, এবং কিভাবে মেনটেন করতে পেরেছেন তার ছবিগুলোর কথা আলোচনা করলে, তার এই যে কনসিস্টেন্সি, ধারাবাহিকভাবে অভিনয় করে যাওয়া এবং অভিনয়কে একটা জীবনের পার্ট হিসেবে সঙ্গে নেওয়া, খুব ডেডিকেশন না থাকলে এ কাজটা করা যায় না। তিনি পরেশ রাওয়াল।
1: পরেশ রাওয়াল আজ আমাদের ম্যাটিনি মেগাস্টারের মেগাস্টার, যাকে নিয়ে আজকে আমরা এই দেড় ঘন্টা কথা বলবো, যার ছবি নিয়ে কথা বলবো, যার ছবির কিছু কিছু গান আমরা শোনাবো। সব গানে যে তাকে আমরা লিপ দিতে পেয়েছি সেরকমটা নয়, তবে বেশিরভাগ গান চেষ্টা করেছি খুঁজে খুঁজে আনতে যে গানে তিনি লিপ দিয়েছেন
0: বা যে গানে তিনি স্ক্রিনে উপস্থিত আছেন। পার্শ্ব চরিত্র লিপ দেবেন এটা এক্সপেক্ট করা যায় না,
1: হ্যাঁ,
0: কিন্তু তিনি স্ক্রিনে রয়েছেন,
1: হ্যাঁ, এক্সপেক্ট করা যায় না, কিন্তু বেশ অনেক গান আছে যেখানে কিন্তু তিনি লিপ দিয়েছেন। এটা খুব মানে পরেশ রাওয়ালের জন্য খুব এক্সেপশনাল বিষয়টা। আমরা শুনি তার গানগুলি, তার ছবির গান শুনি, এবং শুনতে শুনতে তারপরে তার গল্পে এগিয়ে যাই।

0: 30শে মে 1955 সালে তার জন্ম। মুম্বাইতেই তার জন্ম একটি গুজরাটি পরিবারে, এবং সেখানেই তার বেড়ে ওঠা। আজকে 28শে মে, আমরা দুদিন আগে আমরা তাঁকে নিয়ে অনুষ্ঠান করছি এই কারণেই যে এই সময়টায় মনে হলো যে এমন একজন মানুষ যিনি, আমরা সুরেলা সফরে তোমায় গান শোনাবো শেষে বলছিলাম যে একই অঙ্গে এত রূপ, ম্যান ইন মেনি ফেসেস, তাকে যে চরিত্রেই রাখা হয়েছে সেই চরিত্রেই তিনি কীরকম চরিত্রকে আরও বেশি উত্তরণ ঘটিয়েছেন সেই চরিত্রের, যেন সেই চরিত্রটা সেই রকমই হওয়ার কথা, এমনটাই তার অভিনয়ের মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছি।
1: খুব ছোটবেলায় আমি ওনার কথা শুনছিলাম, সান্তাক্রুজ থেকে ব্রান্দায় পড়তে আসতেন, মানে স্কুলে, তো লোক ছিল নিয়ে আসার জন্য, নিয়ে যাওয়ার জন্য। তো একটা সময় কি হয়েছে, সেইটা মানে পার্টিকুলারলি আমি সেই সময়টার কথা বলতে পারছি না, সে সময় মহামান্য পোপ আসবেন মুম্বাইতে, তো কাছের যে এয়ারপোর্ট সেখানে তিনি নামবেন, এবং স্কুল আগে আগে ছুটি হয়ে গেছে, সকলে মিলে বন্ধুরা চলে গেছে পোপকে দেখবেন বলে, তিনিও সঙ্গে সঙ্গে চলে গেছেন, তিনি ভুলে গেছেন যে তাকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য লোক আসবেন। এইবার বাড়ি মানে তিনি যখন এসেছেন, মানে তাকে নিতে যখন এসেছেন, তখন দেখা গেছে যে না, বাচ্চাটি তো স্কুলে নেই, মানে তিনি তখন খানিকটা বড় আর কি, কিশোর, হ্যাঁ, বাবাকে ফোন করে জানানো হয়েছে স্কুলে নেই। তো বাবা বেশ দূরে চাকরি করতেন, বাবার সঙ্গে কীরকম সম্পর্ক ছিল সেটা তাকে জিজ্ঞেস করাতে তিনি এই গল্পটি বলছিলেন, যে বাবা বেশ দূরে চাকরি করতেন, বাবা তখনকার সময় মানে ধরুন সেটা 6-এর দশক বা 7-এর দশকের প্রথমটা, 58 টাকা ট্যাক্সি ভাড়া দিয়ে বম্বেতে সেই স্কুলে আসছেন, এবং যখন বাড়ি গিয়ে তিনি পৌঁছলেন তখন তো ছেলেকে তিনি পাননি, ছেলে ততক্ষণে বাড়ি চলে গেছে, এবং বাবা প্রায় লাল হয়ে গেছেন, ট্যাক্সি ড্রাইভার তিনি ধরে ধরে বাবাকে নামাচ্ছেন, এবং ট্যাক্সি ড্রাইভার বলেছেন উনি অসম্ভব ডিস্টার্ব ছিলেন, উনি হাউ হাউ করে কখনো কাঁদছিলেন, কখনো ছটফট করছিলেন, মানে আমার ছেলে কি হারিয়ে গেল, তাহলে ছেলেকে আমি কোথায় পাবো। বললো তা তখন যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি বললেন বাড়িতে ফেরার পর কি হলো, বললো বাড়িতে ফেরার পর উনি আমার চোখের সামনে মানে আমার দিকে একদম স্থির দৃষ্টিতে দাঁড়ালেন, আমি তো বুঝতেই পাচ্ছি না যে কি হলো, মানে আমি তো পালিয়ে যাইনি, আমি তো সিনেমা দেখতে যাইনি, আমি তো কিছু অন্যায় করিনি, আমি তো পোপকে দেখতে গিয়েছিলাম ভাই, তাতে আমার কি অপরাধ, কিন্তু এই যে বাড়িতে আমি না বলে গেছিলাম এবং বন্ধুদের সঙ্গে চলে গিয়েছিলাম, বাবা জাস্ট বেল্টটা খুলে আমাকে মারলো। এবং তখন ইন্টারভিউ যিনি নিচ্ছেন তিনি বলছেন যে খুব কষ্ট হয়েছিল, মানে প্রচণ্ড রাগ হয়েছিল, তখন বলল হ্যাঁ রাগ হয়েছিল বটে, কিন্তু বাবা যদি আমাকে না মারতেন বাবার সেদিন হার্ট অ্যাটাক হয়ে যেত। তারপর জিজ্ঞেস করলো বাবার সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল, বলল দারুণ ভালো, বাবাকে আমি শেষ বয়স অবধি জড়িয়ে ধরেছি, এবং আমরা তো খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, আমরা বাবা মাকে আঁকড়ে বড় হয়েছি, তাদের কষ্ট, তাদের অনুভূতি, তাদের বোধ আমাদেরকে স্পর্শ করেছে, এবং আমিও চেষ্টা করেছি আমার ছেলে মেয়ের বন্ধু হয়ে উঠতে।
0: আবার দেখো এই বাবা যখন চলে যান, সেই সময় বাবার চলে যাওয়ার যে শোক সেটা তো তার ভিতরে ছিল, সাংঘাতিকভাবে তার ভিতরে ছিল, কিন্তু ওই যে অভিনেতা সত্তা, এই যে ছোটবেলা থেকে শিখেছেন অবজারভেশন, দেখো চারিদিকে

0: ব্যাপারটা দেখো এবং সেখান থেকে আহরণ করো। তিনি বলছেন যে আজও আমার মনে আছে বাবা চলে যাওয়ার সময় বাবাকে শোয়ানো রয়েছে, তার পাশে বোন কীভাবে কাঁদছে, মা কোথায় বসে আছেন, সেই সময় আলো কীরকম ছিল। আমাকে আজও যদি বলেন আমি সিনেমার মতো সবটা মনে করতে পারবো, কারণ আমার ভেতরে ওই অবজারভেশন শক্তিটা ভীষণভাবে জাগ্রত হয়ে থাকে যে আমি এখনও বাবা চলে যাওয়ার শোক আজ পর্যন্ত আমার জীবনে ভুলতে পারিনি, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমার অভিনেতা সত্তা সবটা মনে রেখেছে। এইটা কি অদ্ভুত! দেখো, হয়তো একদিক থেকে দেখতে গেলে মনে হবে বৈপরীত্য, কিন্তু আবার অন্যদিক থেকে দেখতে গেলে যে একজন ক্রাফটম্যান যিনি তার শিল্পটাকে ভালোবাসেন, তিনি তার জীবনের সঙ্গে সেই শিল্পটাকে কিভাবে যুক্ত করে রেখেছেন, তাই না?
1: আসলে ওনার কথা পড়তে পড়তে আমার একটা জিনিস মনে হচ্ছিল, আমরা নায়ক নায়িকাকে নিয়ে অনেক কাঠাছেড়া করি, তিনি কেমন মানুষ, তার ব্যক্তিত্ব কিরকম, তিনি কখন সেটে আসতেন, কখন চলে যেতেন, কিন্তু পার্শ্ব চরিত্র বা চরিত্র অভিনেতা বা প্রত্যেকটা ছবিতেই যাকে প্রায় পাই আমরা, প্রায় 240টা ছবিতে অভিনয়, এটা কিন্তু সত্যি ভাবার মতো। কিন্তু মানুষ হিসেবে তিনি কতটা, মানে তার শিকড় কতটা প্রথিত, এটা বোঝা যায় তার জীবনের কথা পড়লে।
0: ঠিক তাই। আজকে অভিনেতা পরেশ রাওয়ালের তৈরি হওয়ার সেই গল্পগুলো আমরা যদি একটু একটু করে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারি, আমার মনে হয়, আমাদের দুজনেরই মনে হয় যে এই যে কৃষ্ণাদি যেটা একটু আগে বললেন যে যে একজন মানুষ কিভাবে তার ভিতরের দর্শনকে, তার ভিতরের ফিলোসফিকে তার কাজের মধ্যে ব্যবহার করছেন, সেইটা কিন্তু খুব ভালো করে জানা যায়। আর মানুষকে খুঁজে পাবে তার জীবনচরিতে, তো আমরা জানি, ফলে সেইগুলো আমরা খোঁজার চেষ্টা করি আজ।
2: লগতা আপনা ভি টাইম ফাইন।

0: কমেডি অ্যাক্টর হিসেবে একটা সময়ের পর পরেশ রাওয়ালকে মানুষ চিনেছে, এবং কি অসম্ভব কি বলবো মানে বাস্তব করে তুলতে পারেন তিনি কমেডি অ্যাক্টিংকে, সেটা দেখা গেছে। কিন্তু তার শুরুটা, তার শেখার সময়টা,
1: তার শেখার সময়টা ওই যে ছোট্টবেলার 12-13 বছরের ছেলেটি, সেই যে থিয়েটারের প্রতি তার যে একটা আকর্ষণ তৈরি হলো, সেটা কিন্তু এখনো পর্যন্ত চলছে। মানে 240টা ছবি করার পাশাপাশি তিনি নিজে থিয়েটারে অভিনয় করেছেন, থিয়েটার ডিরেক্ট করেছেন, এবং তার ডিরেকশনে তাবড়ো তাবড়ো অভিনেতারা অভিনয় করেছেন। নাসিরুদ্দিন শাহ,
0: এটা কিন্তু খুব কথা নয়, কারণ থিয়েটারের মধ্যে যে সিস্টেমটা থাকে, যে শিডিউল মেনটেন করতে হয়, আবার আমি যখন কোনো ছবিতে অভিনয় করছি তার জন্য যে শিডিউল মেনটেন করতে হয়, এই দুটোকে এক জায়গায় মেলানো খুব চাট্টিখানি কথা নয়।
1: হ্যাঁ, এবং এটা করতে গিয়ে মানে অনেক সময় এরকমও হয়েছে যে থিয়েটার অনেকেই এরকম

0: বলেছেন যে থিয়েটারে শো ক্যান্সেল করে দাও আজকে, শুটিংটা আর একটু সময় লাগবে। উনি বলেছেন না, থিয়েটার যে সময় শুরু হওয়া সে সময় শুরু হবে, আমার যে সময় বেরিয়ে যাওয়ার আমি সেই সময় বেরিয়ে চলে যাব। এরকমও হয়েছে একটা সময়, কোনো একটি সম্ভবত সঙ্গীত ছবিটার নাম ছিল এবং যেখানে জ্যাকি শ্রফ, মাধুরী দীক্ষিত এরা সবাই ছিল, অভিনয় করেছেন। এই ছবিতে তিনি একটি চরিত্রে অভিনয় করছেন এবং রীতিমতো মেকআপ নিয়ে বসে আছেন। অনেকক্ষণ বসে থাকার পরে তিনি ডিরেক্টরকে জিজ্ঞাসা করেছেন যে কী ব্যাপার, শট শুরু হচ্ছে না কেন, শুটিং শুরু হচ্ছে না কেন? তখন তিনি বললেন, না জ্যাকি শ্রফ আসছেন, একটু দেরি হচ্ছে, উনি চলে আসবেন। এদিকে তার মনে হচ্ছে তার তো সময় চলে যাচ্ছে, তাকে তো একটা সময়ের পরে গিয়ে থিয়েটারে জয়েন করতে হবে, সেখানে মেকআপ করতে হবে। তিনি সেই সমস্ত মেকআপ, দাড়ি গোপ ওয়ালা সমেত যে মেকআপ ছিল সমস্ত কিছু খুলে টুলে তিনি শটান বেরিয়ে গেলেন, তার শুটিংয়ের জায়গা ছেড়ে চলে গেলেন সোজা থিয়েটার হলে, যেখানে যাওয়ার কথা। এরকমটা তিনি প্রায়শই করেছেন, সিনেমার জন্য তিনি কখনোই থিয়েটারের প্রতি কম্প্রোমাইজ করেননি। আর থিয়েটার তার এত পছন্দের জায়গা, তিনি সবসময় একটা কথা বলেন যে এই যে যখন আমি মেকআপ নিয়ে এই মঞ্চে এসে দাঁড়াই, ওই আড়াই থেকে তিন ঘন্টা আমি রাজা, আমার আশেপাশে তখন কেউ নেই। এই কথাটা যিনি বলতে পারেন, যে ডিটারমিনেশনের সঙ্গে বলতে পারেন, তিনি কিন্তু শুধু থিয়েটারের মঞ্চে নয়, তিনি ছবির জগতেও আপামর ভারতবাসীর কাছে তিনি কিন্তু সেই পরিচয়টা রেখেছেন এবং সেইখান মানে সেই যে চরিত্রে তিনি অভিনয় করেছেন আমরা দেখেছি, প্রত্যেকটি চরিত্র এই কারণেই বোধহয় জীবন্ত হয়ে উঠেছে।
1: এবং শুধুমাত্র খুব পজিটিভ ক্যারেক্টার নয়, কিন্তু নেগেটিভ ক্যারেক্টার, নেতিবাচক চরিত্রেও তিনি অসম্ভব ভালো অভিনয় করেছেন। এই দুরকম চরিত্রকে ফুটিয়ে তোলা খুব চারটিখানিক কথা নয়, আসলে চরিত্র হয়ে উঠতেন জানতেন পরেশ রাওয়াল।
0: ঠিক তাই। আর প্রথম দিকে তো নেগেটিভ চরিত্রেই বেশি অভিনয় করেছেন, পরের দিকে যখন তার বলা যেতে পারে কমেডি চরিত্রে তিনি বোধহয় কোথাও একটা কালোজয়ী ছাপ রেখেছেন বাবু ভাই চরিত্রে, তাই না? হেরাফেরিতে
1: এবং সেটা 2000-এর ছবি।
0: হ্যাঁ, এবং এই ছবিটাই বোধহয় যাকে বলা যায় যে সর্বভারতীয় স্তরে কমেডিয়ান হিসেবে তার একটা জায়গা তৈরি করে দিল। এবং হ্যাঁ, তার আগেও তিনি বেশ কিছু ছবিতে কমেডিয়ান চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু কোথাও একটা বাবু ভাই চরিত্র তাকে একটা জায়গা পৌঁছে দিল। আমরা সেই ছবির একটা গান শুনি, তারপরে আবার ফিরে আসছি তাকে নিয়ে আরও অনেক গল্পে।

কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় দু মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com এ। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

0: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
1: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
0: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফাত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: এবং রিপোর্ট করতে শুরু করুন। সফরে আজ ম্যাটিনি মেগাস্টার।

0: তামান্না ছবির গান আমরা শুনছিলাম। পরেশ রাওয়ালের জীবনের একটা অনবদ্য মাইল স্টোন বলা যেতে পারে এই ছবিটিকে। তবে এই ছবিতে, এই ছবির গল্পে আসার আগে একটা কিভাবে তার এই যে ছবি নিজেকে কি বলবো শান দেওয়া, সেটা যে কিভাবে শুরু হলো সেটা তো এক তো থিয়েটার বটেই, সেই সঙ্গে সঙ্গে আরেকজন মানুষের কথা তিনি সবসময় বলেন, তিনি হলেন কেতন মেহতা। কেতন মেহতা তার নাটক দেখতে আসতেন প্রায়শই এবং তার নাটকের সমালোচনা করতেন, এইটা তার কাছে একটা প্রাপ্তি ছিল। মানে নাটক দেখে শুধু আহা অসাধারণ এইসব বলার থেকে, আমরা যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, কৃষ্ণাদি বলো, আমরা তো এই সমালোচনাগুলোকে আরও বেশি করে গ্রহণ করি, কারণ আমাদের নিজেদের গঠনের ক্ষেত্রে এই সমালোচনাগুলোই বেশি কাজ করে। তো এই মানুষটির সঙ্গে তার একটা অদ্ভুত সখ্য তৈরি হলো, একসঙ্গে নাটক করার প্রস্তাব দিলেন পরেশ রাওয়াল, এবং সেইখানে কেতন মেহতার বাড়িতে চলল রিহার্সাল। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত টানা রিহার্সাল। পরেশ রাওয়াল মনে করেন যে এইটাই তার জীবনের টার্নিং পয়েন্ট, মানে থিয়েটারের অভিনয় এবং অভিনয়কে কিভাবে নিজের ভিতরে, একটা চরিত্রকে নিজের ভিতরে কিভাবে বসিয়ে নিতে হয় এবং সেখান থেকে পর্দায় অভিনয় করা, সবটা তিনি সেখানেই শিখলেন কেতন মেহতার কাছে। এবং তারপরে তো পরপর পরপর ছবিগুলি হতেই থাকলো। এবং মহেশ ভাটের কাছে যখন এই ছবি অর্থাৎ তামান্নার অফার পেলেন, তখন তার ভীষণ ভালো লাগলো, এই কারণেই যে ততদিনে তিনি একজন ভিলেন রূপে, নেগেটিভ ক্যারেক্টার রূপে মোটামুটি এস্টাবলিশড, কিন্তু একটা অন্য ধরনের চরিত্রে অভিনয় সুযোগ পেলেন।
1: একদমই। এবং ওই যে টিক্কু তামান্নার যে চরিত্রটি, সেই চরিত্রটিকে অসাধারণ,
0: তামান্নার বাবার মানে বাবা বা বৃহন্নলা, তো মানে একটি পালক বলা যেতে পারে,
1: অসাধারণ ফুটিয়ে তুলেছিলেন। এবং এই যে স্টেটাসের একটা উচ্চাবচতা, মানে স্টেটাসের একটা পার্থক্য, তার প্রভাবে তার মনের মধ্যে যে একটা প্রভাব পড়া সেটাও।
0: হ্যাঁ, এবং টিকু, মানে এটা তো একটা রিয়েল লাইফ স্টোরি, টিকু নামে যে মানুষটি, যে মানুষটি আস্তাকুর থেকে একটি সন্তানকে, মানে শুনছিলাম পরেশ রাওয়াল বলছেন টিকু যখন সেই শিশুটিকে অর্থাৎ যে কন্যা সন্তানকে তিনি যখন নিয়ে আসেন সত্যিকারের গল্পে আর কি জীবনে, তখন সেই শিশুটির মানে কি বলবো, আমার বলতেও খুব কষ্ট হচ্ছে যে একটি সদ্যজাত সন্তান, সদ্যজাত শিশু, তাকে রাস্তাকুড়ের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, তাকে ইঁদুরে খুবলেছে কিছু কিছু জায়গা, এবং টিকু তাকে তুলে নিয়ে আসে নিজের বাড়িতে এবং কোথাও থেকে একটু দুধ জোগাড় করে তুলোতে করে এক ড্রপ করে সেই শিশুটিকে খাইয়ে তারপরে তাকে বড় করে তোলে। আমরা ছবিতেও দেখেছি যে কিভাবে এই যে মানে একজন পুরুষ, তো তার ভিতরে সেই নারী সত্তার যে জাগরণ ঘটে,
1: তিনি পালক পিতা কিন্তু তার ভেতরে যেহেতু দ্বৈত সত্তা, তার জীবনে যেহেতু দ্বৈত সত্তা, তিনি কখনো নারী হয়ে উঠছেন, বাবা কখনো মা হয়ে উঠছেন। আমরা বাস্তব জীবনে দেখি যে বাবাও মা হয়ে উঠতে পারেন, কিন্তু এখানে চরিত্রটার মানে যে ভাগ, বিভাজন, সেটা সম্পূর্ণ আলাদা। মানে তিনি যখন নারী হচ্ছেন, তিনি সত্যিকারের মা হয়ে উঠছেন, নারী হয়ে উঠছেন, আবার কখনো কখনো তিনি পালক পিতা।
0: একটা বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নারী চরিত্র হয়ে ওঠার ক্ষেত্রে, আপনি তো অনেক ছবিতে নারী চরিত্র হয়েছেন, সেখানকার অভিজ্ঞতা কিরকম তার মনে হয়েছে, এবং তামান্না ছবির ক্ষেত্রেও তাকে যখন তিনি জিজ্ঞাসা করাতে তিনি বললেন যে অন্যান্য অনেক ছবিতে তো আমি ক্যারিকেচার করেছি, নারী চরিত্র হিসেবে আমি মানুষকে হাসিয়েছি, কিন্তু তামান্নাতে আমার কোথাও একটা ভিতর থেকেই যেন ওই গড়ে ওঠাটা তৈরি হচ্ছিল, আমি যেন আমার ভেতর থেকে সেই নারী সত্তাকে টের পাচ্ছিলাম যখন আমি অভিনয় করেছি। এটাই খুব একটা অদ্ভুত তার সঙ্গে এবং আমরা যেটা কথা বলছিলাম যে তার জীবন দর্শন তার ফিলোসফি অফ লাইফ,
1: এটা আমার মনে হয়েছে যদিও পূজা ভাটের কথাও এক্ষেত্রে বলতে হয়
0: সবাই,
1: হ্যাঁ মানে অত্যন্ত ব্যালেন্সড অভিনয় এক্ষেত্রে, কিন্তু আরেকটা জিনিস আমার মনে হয়েছে সেটা হলো অভিনয়টা না শুধুমাত্র আবেগ দিয়ে করেননি, মস্তিষ্ক দিয়ে করেছেন। যেহেতু মস্তিষ্ক দিয়ে করেছেন, এই যে ধরা ছাড়া বিভিন্ন ধরনের এক্সপ্রেশন এবং খুব সূক্ষ্ম সূক্ষ্ম এক্সপ্রেশনগুলোকে ফুটিয়ে তুলতে পরেশ রাওয়াল সক্ষম হয়েছেন।
0: এই যে তুমি বললে না মস্তিষ্ক দিয়ে, শুধু আবেগ নয় মস্তিষ্ক, এই প্রসঙ্গে একটা কথায় পরে আসব, আপাতত তামান্না ছবির একটি আইকনিক গান শুনি কুমার শানুর কণ্ঠে, এবং গানটা শুনলেই একদম সেই মানুষটিকে যেন ফিল করতে পারবো আমরা।

0: পরেশ রাওয়াল। আমরা আজ ম্যাটিনি মেগাস্টারে তাঁকে নিয়েই কথা বলছি। এ প্রান্তে 100.1 FM গোল্ডের এ প্রান্তে আমরা রয়েছি কৃষ্ণা আর প্রযুক্তি আপনাদের সঙ্গে। একটু আগে কৃষ্ণাদি, তুমি বলছিলে না এই মানুষটি শুধু যে তাঁর হৃদয়বৃত্তি দিয়ে কাজ করেছেন তা নয়, কোথাও কোথাও তিনি মস্তিষ্ককেও ব্যবহার করেছেন। আমরা জানি যে তিনি একটি বিশেষ দলের হয়ে রাজনৈতিক মঞ্চে নেমেছিলেন একটা সময় এবং সেখানে জিতেও ছিলেন, কিন্তু একটা সময় তার মনে হলো যে এই
1: দীর্ঘ 5 বছর কাজ করলেন এবং তারপরে তার সেই রিয়েলাইজেশনটা হওয়া,
0: কোথাও একটা তার মনে হচ্ছিল যে এই কাজটাও তো একটা ফুল টাইম জব, মানুষের সিস্টেমকে আরো বেশি উন্নত করার জন্য তাকে সমস্ত মনোযোগ দিতে হচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে কোথাও তার মনে হচ্ছিল যে তিনি তো ভীষণভাবে খুব ওপেন মাইন্ডেড এবং সব কিছু সামনে বলতে খুব অভ্যস্ত, যে ভালো মন্দ যাই হোক না কেন সত্যেরে লও সহজের মতো তিনি সব কিছু সহজভাবে খোলামেলা বলতে অভ্যস্ত, কিন্তু রাজনীতির ময়দানে তো তা নয়। কোথাও তার মনে হচ্ছিল এইরকমভাবে চলতে চলতে চলতে চলতে কোথাও তার চামড়াটা মোটা হয়ে যাবে, আর তিনি যে সূক্ষ্ম কাজ করেন, যে ক্রাফটের কাজ তিনি করেন, সেখানে তাকে ভোঁতা হলে চলে না, তাকে খুব একটা পাতলা পর্দার মতো থাকতে হয়, একটা স্পঞ্জের মতো থাকতে হয়। এই যে তিনি বারে বারে বলছেন যে অবজারভেশন স্কুল তার জীবনের, তিনি বলেন যে আমার এই স্কুল কোনোদিন বন্ধ হয়নি, আমি সবসময় মানুষের সঙ্গে মেলামেশা করি, নিজেকে কখনোই আমি স্টার মনে করি না যে আমি আড়ালে থাকব, আমি সকলের সঙ্গে মেলামেশা করি, ফলে এই যে অবজারভেশন ব্যাপারটা আমার এই স্কুল কিন্তু সবসময় চলে। ফলে এই রিয়েলাইজেশনটা তার হলো যে তিনি যদি ভোঁতা হয়ে যান, তিনি যদি মোটা চামড়ার মানুষ হয়ে যান, তাহলে এই যে চারপাশে এত কিছু যেগুলো আহরণ করে তিনি তার ক্রাফটের মধ্যে বিলিয়ে দেন, তিনি তার চরিত্রগুলোর মধ্যে সেইগুলিকে পরিস্ফুটন ঘটান, সেইগুলো তিনি আর করতে পারবেন না।
1: ওই একই কথা, ক্লাস এক্সিস্ট, নায়ক আসবে যাবে। তিনি যখন রাজনীতির মঞ্চে গেলেন তখন কোথাও মানে নেতা হয়ে উঠলে কি হয়, খানিকটা বিচ্যুতি ঘটে তো, মানে অনেক কিছুর কারণেই, আমি মানে নিরাপত্তার কারণে হলেও সাধারণ মানুষের থেকে একটু দূরে তার অবস্থান হয়ে যায়, হয়তো তিনি সাধারণ মানুষের জন্যই আছেন কিন্তু একটু দূরে অবস্থান, কিন্তু তিনি তো সেটা নন, তিনি হাটে বাজারে ঘুরতে চেয়েছেন, তিনি সাধারণ মানুষকে দেখতে চেয়েছেন, কারণ যে চরিত্রগুলো সেই চরিত্রগুলোতে দেখেছো সেই একদম এই রকম একটা হাতা গেঞ্জি পরে তিনি একবার সিঁড়ি দিয়ে উঠছেন একবার সিঁড়ি দিয়ে নামছেন। হ্যাঁ, সেই একটা ছবি, আমি এখন ছবিটার নাম মনে করতে পারছি না, যেখানে

0: তার ছেলে প্রায় সবই বেচে দিয়েছে বাবার, মানে বাবার সোনার ঘড়ি বেচে দিয়েছে, আরো আরো কি কি বেচে দিয়েছে, সে নেশাগ্রস্ত। তার ভাইয়ের জুতো জোড়া যেটা পরে সে ইন্টারভিউতে যাবে সেটাও বেচে দিয়েছে। হ্যাঁ, তো ভাই যখন মারছে তাকে আর কি, তখন বাবার দিকে তাকিয়ে বলছে, ওনাকে দেখো, আমি ওনার সোনার ঘড়ি বেচে দিয়েছি, এখন পর্যন্ত কিছু বলেনি। এবং তখন পরেশ রাওয়ালের যে এক্সপ্রেশন, এখন এই এক্সপ্রেশন তো আমি ঘর ঘর কি কাহিনী বলবো না, কিন্তু বহু বাড়িতে তো এরকম ঘটে
1: নিশ্চয়ই।
0: এবং যেটা ঘটে সেরকম ঘটলে তখন সেই বাবা মারতে উঠছেন, বাবাকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, মানে দোতলায় এবং একতলা মিলে ঝগড়া হচ্ছে, বাবাকে আবার ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে ঘটনাগুলো, এই যে ঘটছে, এইগুলোর সঙ্গে যদি তিনি সম্পৃক্ত হয়ে উঠতে না পারেন তাহলে তো মুশকিল। তাহলে নায়ক হিসেবে তার, মানে নায়ক নয়, চরিত্র অভিনেতা হিসেবে তার সম্পূর্ণই ব্যর্থতা, এটা তিনি বুঝতে পেরেছিলেন। এবং আরেকটা জিনিস, সেটা আমরা বলিনি, স্বরূপ সম্পতের সঙ্গে যখন তার সম্পর্কটা তৈরি হচ্ছে আর কি, অসম্ভব ধনী বাড়ির মেয়ে, এবং তিনি বলছেন আমার মতো একজনকে, মানে আমি একদম সাধারণ মধ্যবিত্ত, আমি তো ভাবতেই পাচ্ছি না, মানে এই রকম একটি মেয়ের সঙ্গে আমার কি করে সম্পর্ক তৈরি হবে।
1: আসলে ওই যে ভীষণভাবে স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন, এবং একটি থিয়েটার, ইন্ডিয়ান ন্যাশনাল থিয়েটার, এই থিয়েটার হলে তিনি কাজ করতেন একটা সময়, এবং সেই থিয়েটার হলের যিনি প্রডিউসার ছিলেন তার কন্যা ছিলেন স্বরূপ সম্পত। তখন কত বয়স হবে, 16-17 বছর, আর পরেশ রাওয়ালের 19 বছর বয়স। বন্ধুদের বলেছিলেন প্রথম দেখার পরে যে এই মেয়েটিকে আমি বিয়ে করব। তখন বন্ধুরা বলেছিল, জানিস কার মেয়ে? পরেশ বলেছিলেন, যারই মেয়ে হোক ভবিষ্যতে আমার বউ হবে। এইরকমই মানুষ ছিলেন। এবং স্বরূপকে গিয়ে বলেছিলেন যে দেখো, আমি তোমাকে প্রপোজ করতে চাই, আগামী দিনে আমি তোমাকে বিয়ে করতে চাইছি, কিন্তু তুমি আবার বলে ফেলো না যে না, আমরা কিছুদিন মেলামেশা করি, আমরা একটু নিজে একে অপরকে চিনি। দেখো, চিনতে গেলে শেষ জীবন পর্যন্ত মানুষ মানুষকে চিনতে পারে না। আমি তোমার সঙ্গে বড় হতে চাই, বুড়ো হতে চাই।
0: না,
1: এটা খুব অদ্ভুত বিষয়।
0: এই প্রশ্নটা তাকে করা হয়েছিল, মানে এখন যেমন ভীষণ রকমভাবে লিভ ইন, কিন্তু আমরা তো বলছি 70-80-এর দশকের কথা, তখন তো এই লিভ ইন রিলেশন, হ্যাঁ মুম্বাই সবসময় আমাদের থেকে অনেক বেশি এগিয়ে থাকে, কিন্তু তাহলেও সেটা ছিল না। এবং তিনি খুব মধ্যবিত্ত মানসিকতার, এবং ভেতরে ভেতরে অনেক বেশি শৃঙ্খলাপরায়ণ, ডিসিপ্লিনের প্রতি তার যে সাবমিশন, এটা খুব রিমার্কেবল একটা ব্যাপার। তো এই স্বরূপ সম্পতের সঙ্গে সম্পর্কে এমনটাও হয়েছে যে তাদের বাড়িতেই খেয়ে দিয়ে রিহার্সাল দিচ্ছেন, তাদের বাড়িতেই শুয়ে পড়ছেন দুপুরবেলায়। তো তাকে জিজ্ঞেস করা হলো যে এরকম আপনাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল, বলছে ওর দাদি আমাকে খুব ভালোবাসত, বলতো বেটা এখানে খেয়ে শুয়ে যাও, তারপরে আবার রিহার্সালে চলে যাবে।
1: আমরা এই যখন ঘরের কথা হচ্ছে, তখন ইয়ে তেরা ঘর ইয়ে মেরা ঘর, এই ছবির একটা গান শুনে আবারও ফিরে আসছি।

0: পরেশ রাওয়াল। তাঁর জীবনে নানা সময়ে নানা ঘটনার তিনি সম্মুখীন হয়েছেন এবং সব কিছুর মধ্যে থেকে যে টিকে তিনি সবচেয়ে বেশি আঁকড়ে ধরেছেন সেটি হলো অভিনয় এবং নানা ধরনের অভিনয়। আমরা নায়ক ছবিতে তার যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মানে সিএম এর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রূপে আমরা তাকে পাই এবং সেখানেও আমরা দেখেছি মানে তার অসাধারণ অভিনয়। আর বাবুরাও গণপতরাও চরিত্র তো বটেই, হেরাফেরির যে চরিত্রটা সেটা তো কাল্ট চরিত্র হয়ে গেছে, পরেশ রাওয়াল বলতেই সারা আপামর ভারতবাসী এই চরিত্রটিকে চেনেন। তবে একটা বিষয়, যেহেতু তিনি বিভিন্ন ধরনের অভিনয় করতে ভালোবাসেন, একটা সময় হয়েছিল যে তার মনে হচ্ছে যে এই চরিত্রটা কোথাও যেন তার উপরে চেপে বসেছে। তিনি বিভিন্ন নির্দেশক নির্মাতাদের দ্বারে দ্বারে ঘুরেছেন যে এমন একটি চরিত্র তৈরি করতে বাবুরাও গণপতরাওয়ের আদলে, কিন্তু একদম ডিফারেন্ট একটা চরিত্র হবে। তিনি যেহেতু একটা বিষয়, তিনি যে শুধু মানুষের মধ্যে থেকে মানুষকে অবজার্ভ করেন তা নয়, তার বিভিন্ন ইন্টারভিউ শুনতে শুনতে এটা বুঝেছি যে তিনি ভীষণভাবে প্রচুর নাটক পড়েন দেশি বিদেশি, প্রচুর সিনেমা দেখেছেন দেশি বিদেশি, এবং বিভিন্ন ধরনের সিনেমা দেখার ফলে তার ভিতরে নানা ধরনের চরিত্রে অভিনয় করার একটা খিদে সবসময় তার ভিতরে থাকে। অনুপম খেরের সঙ্গে একটি ইন্টারভিউ দেখছিলাম, সেখানে অনুপম খের বলছেন যে তোমার চোখে ওই খিদেটা সবসময় দেখা যায় জানো। এটাই খুব অদ্ভুত, মানে একজন ক্রিয়েটিভিটির মধ্যে মানে আকণ্ঠ ডুবে থাকা মানুষ, তার যদি খিদে না থাকে তাহলে তো সে চরিত্র তৈরি করতে পারে না।
1: হ্যাঁ, এই খিদেটার প্রসঙ্গে একটু বলি যে তাকে প্রশ্ন করা হয়েছিল দুটো ছবি নিয়ে, একটা হলো অর্জুন আরেকটা হলো সর্দার, যেটা কেতন মেহতার ছবি, আমরা এর আগে বলেওছি। এবং অর্জুন ছবিতে একটা ছোট্ট খলনায়কের ভূমিকায় অভিনয় তার, এবং মানে খুব উঁচু মানের একজন অভিনেতাকে নিয়ে একটি ছোট্ট খলনায়কের ভূমিকা দিয়ে তাকে চলচ্চিত্র জগতে প্রথমবার মানে একদম প্রথম ছবি না হলেও তাকে পা রাখতে হয়েছে। এবং পরবর্তীকালে কেতন মেহতা তাকে সর্দার প্যাটেলের একটা প্রধান চরিত্রে সুযোগ দিয়েছিলেন, যেটা তাকে জাতীয় পুরস্কার এনে দিয়েছিল। এবার তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছিলেন আমি না আসলে বাণী

চিকচিক ছবির চাকচিককে মুগ্ধ হইনি। সত্যি কথা বলতে কি, আমি আর্ট সিনেমা, মানে তৎকালীন তো সেই সময় তো আর্ট ফিল্মই বলা হতো, বা প্যারালাল সিনেমা দিয়ে শুরু করতে চেয়েছিলাম। একজন অভিনেতা হিসেবে আমার এই যে বাণিজ্যিক ছবি, এই বাণিজ্যিক ছবি ঠিক আমার জন্য নয় আমার মনে হতো, আমার মনে হতো খটকা লাগছে। কিন্তু তাড়াতাড়ি বুঝতে পারলাম যে প্যারালাল সিনেমারও

0: ফারুক শেখ এদেরকে নিয়ে নিচ্ছেন, নাসিরুদ্দিন এদেরকে নিচ্ছেন। তো শেষ পর্যন্ত আমি ঠিক করলাম, না আমাকে যদি অভিনয় করতে হয় আমি বাণিজ্যিক ছবিতেও অভিনয় করব।
1: এবং বাণিজ্যিক ছবির পাশাপাশি তিনি কিন্তু বাণিজ্যিক থিয়েটার করেছেন, এটাও খুব অদ্ভুত। মানে যেমন নাসিরুদ্দিন শাহকে আমরা দেখি যে তিনি সেই অর্থে বাণিজ্যিক, তিনি কিন্তু এখনও থিয়েটার অভিনয় করে চলেছেন, কিন্তু যেটা যেটা বলে না, যেটা সমস্ত ধরনের দর্শক শ্রোতাদের জন্য, সেই ধরনের অভিনেতা কিন্তু নাসিরুদ্দিন শাহ নন। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে যে মুম্বাইতে তো মাঝে মধ্যে ইন্টার কলেজ কম্পিটিশন হতো, ড্রামা কম্পিটিশন হতো, এবং তিনি নিজে বলেছেন যে এই ড্রামা কম্পিটিশন থেকে পার হয়ে যারা আসেননি তাদেরকে আমি অভিনেতাই মনে করি না। তো এইরকম একটি ড্রামা কম্পিটিশনে শম্ভু মিত্র গেছেন অ্যাজ অ্যাজ এ জাজ, এবং সেখানে যে শম্ভু মিত্র আসবেন বলে যে ধরনের নাটকগুলি বাছা হয়েছে, সেই নাটকগুলি প্রত্যেকটি খুব সিরিয়াস, ডার্ক, খুব ডার্ক সিরিয়াস ধরনের নাটক, যেটা হয় যে বেশ কিছুক্ষণ দেখার পরে দর্শকদের মধ্যে একটা একটা গুঞ্জন তৈরি হয় যে অনেকক্ষণ ধরে একটা ডার্ক স্টোরি দেখতে কার ভালো লাগে, সিরিয়াস, বেশি সিরিয়াস স্টোরি দেখতে কার ভালো লাগে। তো এইরকম একটা ঘটনা ঘটেছিল যে দর্শক এবং অভিনেতা অভিনেত্রীদের মধ্যে বেশ একটা মানে গণ্ডগোল এবং মারামারি পর্যায়ে চলে গিয়েছিল। এই ঘটনাটা তাকে কোথাও একটা নাড়িয়েছিল, এবং তিনি মনে করেন ওই দিনের পর থেকে তার মনে হয়েছে যে হ্যাঁ, ডার্ক অভিনয়, ডার্ক স্টোরি থাকবেই, জীবনের একটা দিক তো ডার্ক বটেই, কিন্তু আরেকটা দিকও আছে যেখানে সব ধরনের রং রয়েছে জীবনে। তো তিনি যখন ছবিতেও আমরা তাকে দেখেছি, বিভিন্ন রঙের অভিনয়ে তাকে দেখেছি আমরা, আবার যখন থিয়েটারেও দেখেছি, তিনি বিভিন্ন চরিত্রে, কখনো এরকম হয়েছে যে একাঙ্কের নাটক করছেন, একাঙ্ক নাটকের ক্ষেত্রে হয়তো দুটি চরিত্র রয়েছে, কখনো আবার দেখা যাচ্ছে যে তিনি একটি পূর্ণাঙ্গ নাটক করছেন এবং সেখানে নানা ধরনের চরিত্র, ফলে সব ধরনের চরিত্রে অভিনয়ের জন্য তিনি একেবারে প্রস্তুত হয়ে রয়েছেন।
0: না, আরেকটা জিনিস, আমি সেই অভিনেতার নাম করছি না, তিনি বলেছিলেন যে যে ভাষা আমি জানি না সেই ভাষায় অভিনয় করতে আমি অসম্ভব অপছন্দ করি এবং আমার খুব বিরক্ত লাগে। তাকে যখন এই প্রশ্নটা করা হয়েছিল তিনি বলেছিলেন যে না, আমি না, আমার কাছে অন্য ভাষার ছবি যদি আসে তখন আমি চেষ্টা করি সেই ভাষাটাকে শিখতে, এবং সেই ভাষার মধ্যে যে মধুর দিকগুলো, সেই মধুর দিকগুলোকেও আমি নেওয়ার চেষ্টা করি। আসলে ভীষণ ভালো অবজারভার শুধু নন, তার সুখী দাম্পত্য জীবন এবং অনেক দীর্ঘ দাম্পত্য জীবনের জন্য যখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে এর মূল চাবিকাঠি কী, তখন উনি বলেছেন যে সুখী দাম্পত্য জীবন যদি চালাতে হয় তাহলে ভালো শ্রোতা হওয়া খুব দরকার।
1: হ্যাঁ, আরেকটা বিষয়, তার এই যে তুমি দাম্পত্যের কথা বললে, তার পারিবারিক আরেকটা বিষয় মানে মনে পড়লো, সেটা বলি। তিনি একা খেতে কখনো পছন্দ করেন না, তিনি ডাইনিং টেবিলটাকে মনে করেন যে এটা একটা পারিবারিক গেট টুগেদারের জায়গা, এবং সেই সেখানে সকলে মিলে একসঙ্গে বসে খাওয়ার একটা আলাদাই মজা, এবং বিভিন্ন গল্প করতে করতে খাওয়ার তার একটা আলাদাই মজা। আমরা আরেকটি গান শুনি, তারপরে আবার ফিরে আসছি। যদিও হাতে খুব বেশি সময় নেই, তবে চেষ্টা করছি যত দূর সম্ভব যদি তাকে ছুঁয়ে ছুঁয়ে যাওয়া যায়। পরেশ রাওয়াল আজ আমাদের ম্যাটিনি মেগাস্টার।

0: যে মানুষটি মনে করেন মাথার উপরে এক পরম শক্তি আছে, যিনি আমাদের সবসময় চালনা করেন, তিনি পরেশ রাওয়াল। যে মানুষটি মনে করেন রাষ্ট্রধর্ম আর মানব ধর্ম ছাড়া আর কোনো ধর্ম হতেই পারে না, তিনি পরেশ রাওয়াল। যে মানুষটি মনে করেন যে স্টার এক সময় বুড়ো হয়ে যায়, অ্যাক্টর ম্যাচিওরড হয়ে যায়, তিনি পরেশ রাওয়াল। যে মানুষটি মনে করেন যে স্টারের এক্সপায়ারি ডেট আছে কিন্তু অ্যাক্টরের কোনো এক্সপায়ারি ডেট নেই, তিনি পরেশ রাওয়াল।
1: একদম শেষে তার সম্পর্কে যে কথাটা বলার, তিনি বলেছেন, আমার সাফল্যের জন্য সেই সব মানুষ দায়ী যারা চিত্রনাট্য, চলচ্চিত্র পরিচালনা এবং অন্যান্য দৈনন্দিন কাজে তাদের রক্ত, ঘাম, অশ্রু ঢেলে আমাকে তারকা বানিয়ে দিয়েছেন। আমি কখনো তাদের ভুলতে পারি না, আমি কখনো মানুষকে ভুলতে পারি না। দিনের শেষে আমি আমার কাজকে গুরুত্ব দিই, আমি কে নয়। আমি সর্বস্বই পৃথিবীর জন্য পরেশ রাওয়ালের এই কথাটুকুই জরুরি।

0: Oh yes, in the heart of every girl there's a woman waking up. Like sunlight spreads across the world, a smile for us is just enough. But in the heart of every girl there's a homespun family dream, a light that's filled with so much joy, from a curly-haired beauty to a teenage queen. Well, that was Elton John with a track, and yes, that was released in 2001, and a beautiful song with beautiful lyrics, and yes, it is about the heart of every girl. Well, hello Kolkata, this is 100.1 Akashvani FM Gold. Exactly 4:15 says our gold studio clock, and the show is Musical Bandbox. Yes, I'm Namrata with you today. So let's enjoy international music on Musical Bandbox. Right now, we are going in for a short break. But then, as you know, music is going to roll out right after that. So don't go anywhere.
1: Personal loan offer, sir.
2: Abar, ekkhuni block korchi.
1: Dubai e free trip.
2: Itakeo block korchi. আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
5: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
4: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
6: পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন। PM সূর্যঘর.gov.in। সূর্য

দিশাস্কিমে টেলিলয় ন্যায় বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলিলয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সিকিম পুলিশকে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস পুলিশ কালার সম্মানে ভূষিত করেছেন। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশ থেকে বিতাড়িত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ ফের জানিয়েছেন। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আগামীকাল নবান্নে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। এনটিএ চলতি বছরের সিইউইটি ইউজি পরীক্ষার পরিবর্তিত তারিখ এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। যোগব্যায়ামের প্রসারে আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি এবার হবে কলকাতায়। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সিকিম পুলিশকে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস পুলিশ কালার সম্মানে ভূষিত করেছেন। গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে আজ এই উপলক্ষে বিশেষ কুচকাওয়াজের আয়োজন করা হয়। পুরস্কারপ্রাপ্ত হিসেবে দেশের 15তম রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় রাজ্য হিসেবে সিকিম এই স্বীকৃতি অর্জন করেছে। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুলিশ বাহিনীকে আরও বেশি নাগরিক কেন্দ্রিক হওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, মানুষের বিশেষ করে মহিলা, দরিদ্র এবং শিশুদের সঙ্গে আচরণ করার সময় পুলিশকে অবশ্যই আরও বেশি সংবেদনশীল হতে হবে। শ্রীমতী মুর্মু বলেন, সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, ডিপ ফেক ইত্যাদি মোকাবিলায় পুলিশকে সবসময় প্রস্তুত থাকতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সিকিম পুলিশ সমস্ত আধুনিক প্রযুক্তি ও মাধ্যম ব্যবহার করে এই চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং দুর্যোগ মোকাবিলায় সিকিম পুলিশের ভূমিকার তিনি ভূয়সী প্রশংসা করেন।
1: পুলিশ ব্যবস্থা কো অধিক সিটিজেন ফ্রেন্ডলি বানায় জানা চাহিয়ে, তাকি সামান্য লোক বিনা ভয়কে আপনি সমস্যা দর্জ করা সাকে। মহিলাও, বাচ্চোঁ ওর কমজোর বর্গকে প্রতি সংবেদনশীল ব্যবহার কো ভি প্রাথমিকতা দেনি চাহিয়ে। সাইবার ক্রাইম, অনলাইন ফ্রড, হ্যাকিং ওর ডিপ ফেক জেসি নেই চুনতিয়া সামনে আ রহি। ইন নেই চুনতিয়ো সে নিপটনে কে লিয়ে পুলিশ কো লেটেস্ট টেকনোলজি, সাইবার সিকিউরিটি ও ডিজিটাল ইনভেস্টিগেশন মে তথ্য বানানা হোগা।
0: অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশ থেকে বিতাড়িত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ ফের জানিয়েছেন। গুজরাটের গান্ধীনগরে 340 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পর তিনি বলেন, সরকার সীমান্ত সুরক্ষিত এবং অনুপ্রবেশ বন্ধ করতে যাবতীয় ব্যবস্থা নিচ্ছে।

সীমান্তে কাঁটাতারের বেড়ার দিতে বিএসএফকে এক সপ্তাহের মধ্যে 600 হেক্টর জমি তুলে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানান তিনি। বীর সাভারকরের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে শ্রী শাহ মাতৃভূমির প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন। তিন দিনের গুজরাট সফরে স্বরাষ্ট্রমন্ত্রী আজ নবনির্মিত বেশ কিছু লাইব্রেরি, নতুন প্রাথমিক বিদ্যালয় ভবনেরও উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের পরই অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত বাংলা করতে সচেষ্ট হয়েছেন। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর জন্য নেওয়া হয়েছে ডিটেক্ট ডিলিট রিপোর্ট নীতি। এক্ষেত্রে তাদের আটক করে সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে। হোল্ডিং সেন্টারে রেখে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে তাদের সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানোর কাজ চলছে। এদিকে রাজ্য সরকারের এই পদক্ষেপের পর উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্ট সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দেশে ফিরে যাওয়ার জন্য ভিড় জমাচ্ছেন। আজও 50-এর কাছাকাছি অনুপ্রবেশকারী চেকপোস্ট রয়েছেন বলে জানা গেছে। রাজ্য পুলিশ ও বিএসএফ এর যৌথ উদ্যোগে স্বরূপনগর ব্লকে 3টি হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে। এখনও পর্যন্ত ওই 3টি হোল্ডিং সেন্টারে 350-এর কাছাকাছি অনুপ্রবেশকারী রয়েছেন। অন্যদিকে শিলিগুড়ি, মাটিকাড়া, নকশালবাড়ি বিধানসভা এলাকাতেও একটি হোল্ডিং সেন্টার তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, জনগণনা প্রক্রিয়ার কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। বাড়ির তালিকাকরণ, প্রশাসনিক সীমানা আপডেট, তথ্য সংগ্রহের জন্য কর্মী প্রস্তুতি এবং ডিজিটাল পরিকাঠামো তৈরির কাজও শুরু হতে পারে খুব শীঘ্রই। পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। খিরাইয়ের বাসিন্দা ধৃত শেখ মোরশালিন এবং গৌতম খাড়াকে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। আজই তাদের কলকাতায় আনা হয়েছে বলে খবর। গৌতম খাড়া নিজের মোবাইল সিমের দোকানে গ্রাহকদের নথি ব্যবহার করে প্রি অ্যাক্টিভেটেড সিম কার্ড চালু করত। এরপর মোরশালিন সেই সিমের নম্বর আইএসআই এজেন্টের কাছে পাচার করত বলে অভিযোগ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক সিম কার্ড। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ চলতি বছরের স্নাতক স্তরে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা সিইউইটি ইউজির পরিবর্তিত পরীক্ষার তারিখ এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। এনটিএ জানিয়েছে 31 মে এবং 6 ও 7 জুন এই পরীক্ষা নেওয়া হবে। 28 তারিখ অর্থাৎ আজ এই পরীক্ষা নেওয়ার কথা থাকলেও ঈদ উল আজহার কারণে তা পিছিয়ে দেওয়া হয়। 31 তারিখের নির্ধারিত পরীক্ষার জন্য cuet.nta.nic.in এই ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। পরবর্তী দুদিনের পরীক্ষার অ্যাডমিট কার্ড শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছে এনটিএ। যোগব্যায়ামের প্রসারে আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি এবার হবে কলকাতায়। দিনটি পালনের মূল ভাবনা ইয়োগা ফর হেলদি এজিং। মধ্য কলকাতার রেড রোড বা সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য ইতোমধ্যেই সেনাবাহিনী ছাড়পত্র পাওয়া গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত থাকতে পারেন, অংশ নেবেন যোগ বিশারদরাও। দুর্নীতির অভিযোগ না থাকলেও পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অন্যত্র বদলি হতে হয়েছে এমন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য আধিকারিকদের তালিকা চেয়েছে স্বাস্থ্য দপ্তর। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে স্বাস্থ্য দপ্তরকে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছিল। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ স্বাস্থ্য দপ্তরের অন্য বিভাগীয় আধিকারিকদের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে যাদের অন্যত্র বদলি করা হয়েছিল বিস্তারিত তথ্য সহ তাদের তালিকা পাঠাতে হবে। দুর্নীতির অভিযোগে যাদের অন্যত্র বদলি করা হয় তাদের বাদ রেখেই এই তালিকা তৈরি করতে বলা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের একাংশের বক্তব্য, একদিকে যেমন আগের সরকারের বিরাগ ভাজন হওয়ায় বদলি হতে হয়েছিল, তেমনি দীর্ঘদিন ধরে পছন্দের পদেও পোস্টিং দেওয়া হতো। সরকারি হাসপাতালে দালাল চক্র ভাঙতে স্বাস্থ্য দপ্তর কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক ডাক্তার ইন্দ্রনীল খাঁ। বেহালার বিদ্যাসাগর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে আজ যোগ দেন তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, অকারণ রোগী রেফার বন্ধ করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ চিকিৎসক শান্তনু সেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে এক চিঠিতে তিনি লিখেছেন, মানুষের রায় মেনে নিয়েই তাঁর এই সিদ্ধান্ত। চিঠিতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং একাধিক বিতর্কিত ইস্যু নিয়ে নিজের অস্বস্তির কথাও জানিয়েছেন শান্তনু। গুজরাতিদের অপমান, ফলতার নির্বাচন নিয়ে রাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ সহ একাধিক অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায়

অভিযোগ দায়ের হয়েছে। অর্ণব কান্তি দাস নামে এক ব্যক্তি ভবানীপুর থানায় এই অভিযোগ দায়ের করেছেন। পুলিশের কাছে অভিষেকের ওই পোস্টের পূর্ণাঙ্গ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। অভিযোগপত্রের সঙ্গে তথ্য প্রমাণ হিসেবে তার 2024 সালের লোকসভা নির্বাচনের প্রার্থীর হলফনামার নথিও জমা দেওয়া হয়েছে। কলকাতার ট্যাংরা থানা এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয় থেকে বিপুল পরিমাণ ভোটার এবং আধার কার্ড উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন পরিষেবা পাইয়ে দেওয়ার নাম করে তৃণমূল কংগ্রেস নেতারা ওই নথিগুলি জমা রেখে দিয়েছিল। বেলেঘাটা বিধানসভার অন্তর্গত ওই কার্যালয়টি নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই তালাবন্ধ করে রাখা হয়েছিল। এলাকাবাসী সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রবিবার সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই সেতুর ওপর দিয়ে কোনো রকম যানবাহন চলবে না বলে আজ কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। বেশ কয়েক দশক পর রেড রোড থেকে সরে আজ ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ এতে সামিল হন। নাখোদা মসজিদেও দুদফায় পড়া হয় নামাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষায় তর্জমা। ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং ও সিঙ্গাপুরের প্রতিরক্ষা সচিব জোসেফ লিয়ং সিঙ্গাপুরে আজ ষোড়শ ভারত সিঙ্গাপুর প্রতিরক্ষা আলোচনায় অংশ নেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আলোচনায় ভারত ও সিঙ্গাপুরের মধ্যে সুদৃঢ় দ্বিপাক্ষিক প্রতিরক্ষা অংশীদারিত্বকে পুনরায় নিশ্চিত করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সিকিম পুলিশকে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস পুলিশ কালার সম্মানে ভূষিত করেছেন। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশ থেকে বিতাড়িত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ ফের জানিয়েছেন। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6টা বেজে 35 মিনিটে।

0: লোন অফার স্যার।
1: আবার এখনি ব্লক করছি।
0: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
1: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
1: তাহলে
2: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।

0: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
1: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। জনগণনার কাজ সুচারুরূপে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আগামীকাল নবান্নে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। যোগব্যায়ামের প্রসারে আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি এবার কলকাতায় অনুষ্ঠিত হবে। কলকাতা পুলিশের আধুনিকীকরণের জন্য 5 সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA স্নাতক স্তরে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষার পরিবর্তিত তারিখ এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা, তবে উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। আসছি বিস্তারিত সংবাদে। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুরূপে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, জনগণনা প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। বাড়ি তালিকাকরণ, প্রশাসনিক সীমানা আপডেট, তথ্য সংগ্রহের জন্য কর্মীদের প্রস্তুতি এবং ডিজিটাল পরিকাঠামো তৈরির কাজও শুরু হতে পারে খুব শীঘ্রই। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক কারণে জনগণনা প্রক্রিয়া আটকে রেখেছিল বলে এর আগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুরে ইস্কন মন্দিরে যান। সকালে হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে মায়াপুর পৌঁছে সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন তিনি। গোশালা ঘুরে দেখার পর গোপুজোতেও অংশ নেন মুখ্যমন্ত্রী। এরপর মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরের রাধামাধব, নৃসিংহ এবং পঞ্চতত্ত্ব বিগ্রহের সামনে পূজার্চনায় অংশ নেন শুভেন্দুবাবু। মানুষের কল্যাণে এদিন পূজার্চনায় তিনি অংশ নিয়েছেন বলে পরে সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী জানান।
1: আমি দায়িত্ব নেওয়ার পরে কালীঘাট মাতার দর্শনও করেছি। আমি বেলুড় মঠে গিয়ে স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণদেবেরও দর্শন করেছি। জৈন মন্দিরে গেছি, লক্ষ্মীনারায়ণ মন্দিরে গেছি। আমার ইস্কনে আসার একটা ইয়ে ছিল, আমি 9 তারিখে দায়িত্ব নিয়েছি। ইস্কনে এসে রাধা মাধবের দর্শন করা, গোমাতার সেবা করা, শ্রীলা প্রভুপদর চরণে প্রণাম নিবেদন করা, প্রভু শ্রীচৈতন্যদেবকে স্মরণ করা, প্রার্থনা করা, কীর্তন শোনা, ভজন শোনা এবং গীতার বাণীকে গ্রহণ করে আগামী দিনে মানুষের কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি, পশ্চিমবঙ্গ যাতে আগের মতো তার হিতগৌরব ফিরতে পারে, সেই প্রার্থনা নিয়ে এসেছিলাম।
0: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে স্বচ্ছতা রক্ষার কারণে উপভোক্তার বিশদ তথ্য সরকার চেয়েছে বলে রাজ্যের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সরকার যাচাই প্রক্রিয়া চালাবে বলে এদিন জানিয়েছেন তিনি। রাজ্যে পূর্বতন সরকারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পুরুষ এমনকি অনুপ্রবেশকারীরাও টাকা পেতেন বলে অভিযোগ করেছেন অগ্নিমিত্রা পাল। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রায় 30 লক্ষ অযোগ্য ব্যক্তি লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ পাচ্ছেন।
1: এমন অন্তত 30 লক্ষের কাছাকাছি অ্যাপ্রক্স বলছি, সংখ্যাটা আরো ক্লিয়ার হয়ে যাবে ফর্মগুলো ফেরত এলে, তারাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। তাই অর্থনৈতিক স্বচ্ছতা, পশ্চিমবঙ্গে বসবাসকারী আমাদের মা বোন দিদি যারা উপযুক্ত, কেবলমাত্র তাদের জন্যই এই স্কিম বা অর্থ দেওয়া উচিত বলে আমাদের বর্তমান মন্ত্রিসভা মনে করে।
0: উল্লেখ্য, ভুয়ো তথ্য দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের বহরমপুর থেকে রাকিবুল শেখ নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মোহনপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে উত্তম কুমার সাউ নামে এক ব্যক্তিকে আজ পুলিশ গ্রেপ্তার করেছে। 2023 সাল থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তার অ্যাকাউন্টে ঢুকছিল। ওই ব্যক্তি স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা বলেও জানা গেছে। আবাস যোজনা সহ একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় আজ বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা।

0: সম্প্রতি ওই পৌরসভার চেয়ারম্যানের লুকিয়ে রাখা 2 কোটি টাকারও বেশি উদ্ধার করেছে পুলিশ। দুর্নীতির সঙ্গে যুক্ত অন্যান্য অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। এদিকে হাবড়া জয়গাছি সুপার মার্কেটের বস্ত্র হাটের উন্নয়নে নাম করে বিপুল টাকা অনুদান নেওয়ার অভিযোগে পুরপ্রধানকে এদিন ঘেরাও করেন ব্যবসায়ীরা। প্রায় 2.5 ঘন্টা ঘেরাও থাকার পর পুরপ্রধান টাকা ফেরতের মুচলেকা দিয়ে রেহাই পান। কলকাতার ট্যাংরা থানা এলাকা তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয় থেকে বিপুল সংখ্যক ভোটার এবং আধার কার্ড উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন পরিষেবা পাইয়ে দেওয়ার নাম করে তৃণমূল নেতারা ওই নথিগুলি জমা রেখে দিয়েছিল। বেলেঘাটা বিধানসভার অন্তর্গত কার্যালয়টি নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই তালাবন্ধ করে রাখা হয়েছিল। যোগ ব্যায়ামের প্রসারে আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি এবার হবে কলকাতায়। দিনটি পালনের মূল ভাবনা যোগা ফর হেলদি এজিং। মধ্য কলকাতার রেড রোড বা সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য ইতোমধ্যেই সেনাবাহিনী ছাড়পত্র মিলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত থাকতে পারেন। অংশ নেবেন যোগ বিশারদ রাও। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতা পুলিশের আধুনিকীকরণের জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এই লক্ষ্যে 5 সদস্যের একটি কমিটি তৈরি করা হয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সংগঠন নীলাঞ্জন বিশ্বাস কমিটির নেতৃত্ব দেবেন। শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি অশান্তির ক্ষেত্রে প্রস্তুতি খতিয়ে দেখে 15 দিনের মধ্যে এই কমিটিকে বিশদ রিপোর্ট কমিশনারের কাছে জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি পুলিশের বিভিন্ন সরঞ্জাম উপযুক্ত সংখ্যায় রয়েছে কিনা তাও খতিয়ে দেখবে কমিটি। দিল্লি পুলিশ, সিআরপিএফ এবং কেন্দ্রীয় বাহিনীর সমকক্ষ হিসেবে কলকাতা পুলিশকে সজ্জিত করার পরিকল্পনা রয়েছে লালবাজারের। হুগলির ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী সহ 9 কাউন্সিলর আজ ইস্তফা দিয়েছেন। তারা সবাই পৌরসভার নির্বাহী আধিকারিকের কাছে লিখিতভাবে আজ পদত্যাগপত্র জমা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডলের 7 জুন পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। আজ তাকে আলিপুর আদালতে তোলা হয়। হুমকি, তোলাবাজির সহ একাধিক অভিযোগ রয়েছে ওই বিধায়কের বিরুদ্ধে। সম্প্রতি ওড়িশার পুরীর একটি হোটেল থেকে দিলীপ মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA চলতি বছরের স্নাতক স্তরে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা CUET UG-র পরিবর্তিত তারিখ এবং অ্যাডমিট কার্ড আজ প্রকাশ করেছে। NTA জানিয়েছে 31 মে এবং 6 ও 7 জুন এই পরীক্ষাগুলি নেওয়া হবে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। বেশ কয়েক দশক পর রেড রোড থেকে সরে আজ ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। ইসলাম ধর্মাবলম্বী কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ এতে সামিল হন। নাখোদা মসজিদেও 2 দফায় পড়া হয় নামাজ। রাজ্যের বিভিন্ন জেলা থেকেও যথোচিত মর্যাদায় ঈদ উল জোহা পালনের খবর এসেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল RN রবি ঈদ উল আজহা উপলক্ষে মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামী 2 দিন সর্বনিম্ন তাপমাত্রাও কিছুটা কমবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায়।
1: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 28 থেকে 29 তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, সাথে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। 30 তারিখে কিছুটা কম থাকবে, তারপর পরবর্তী কিছুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা আবার কমে যাবে দক্ষিণবঙ্গে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 28 থেকে 29 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকের দিনটা প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আগামী কাল থেকে পরবর্তী 3-4 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গেও কমবে।
0: মৎস্যজীবীদের আগামী কাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মেট্রো রেল নিউ গড়িয়া দক্ষিণেশ্বর ব্লু লাইন করিডোরে ইস্পাতের থার্ড রেল পরিবর্তন করে অ্যালুমিনিয়াম থার্ড রেল স্থাপনের কাজ সম্পূর্ণ করেছে। উন্নত উচ্চ পরিবাহী অ্যালুমিনিয়াম থার্ড রেল ব্যবহার।

ফলে প্রায় 50,000 টন কার্বন নিঃসরণ কমবে বলে মেট্রোর তরফে বিবৃতিতে জানানো হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। জনগণনার কাজ সুচারুরূপে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আগামীকাল নবান্নে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। যোগব্যায়ামের প্রসারে আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি এবার কলকাতায় অনুষ্ঠিত হবে। কলকাতা পুলিশের আধুনিকীকরণের জন্য 5 সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 এফএম গোল্ডে আপনার কথা, 100.1 এফএম গোল্ডে।
2: স্টুডিওর ঘড়ির কাঁটা প্রতিদিন রাতের মতোই রাত আটটার ঘর যেই ছুঁয়ে যায় সেই আমরা চলে আসি আপনার কথা নিয়ে। আপনার কথা অর্থাৎ এমন একটা প্রোগ্রাম বা এমন একটা বিষয় যেটাতে আপনারা কথা বলতে পারেন এই প্রোগ্রামে। আর যে বিষয়টা নিয়ে আপনারা আজ কথা বলবেন প্রথমেই বরং সেটা জানিয়ে দিই। আজ আমরা বিষয় রেখেছি সরব প্রতিবাদ অপেক্ষা নীরব প্রতিবাদই বুদ্ধিমানের পরিচায়ক। এই বিষয়ে আপনাদের কী মন্তব্য, আপনারা কী বলতে চান, কী আপনার মতামত সবটা লিখে জানাতে পারেন আমাদের। কীভাবে জানাতে পারেন? 9903055992 নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং এসএমএস করে জানাতে পারেন আপনার কথা। আর সেই সাথে আপনারা আরও একটি মাধ্যমে জানাতে পারেন, সেটি হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ 100.1 এফএম গোল্ড কলকাতা, সেখানে আমাদের আজ যে পোস্টারটি শেয়ার করা হয়েছে আপনার কথা অনুষ্ঠানের, সেই পোস্টারের কমেন্ট সেকশনে এসেও আপনি রেখে যেতে পারেন আপনার মূল্যবান মতামত। তার সাথে আরও একটা লাইন তো অবশ্যই রয়েছে, সেটা হচ্ছে আমাদের টেলিফোন লাইন 2248 8085। টেলিফোন লাইন খোলা রয়েছে এবং সেখানে এসেও আপনি জানাতে পারেন আপনাদের মনের কথা। সব মাধ্যমেই আমরা এক এক করে আসব, তবে কারা আসবো সেটাই তো বলিনি। আজ আমরা রয়েছি, অথচ দেখুন বলতে ভুলে গেলাম, যারা রয়েছি আমরা হচ্ছি রাজর্ষি আর দেবারতী। যদিও আপনারা আমাদের পোস্টার দেখে অলরেডি জেনে ফেলেছেন, তবুও যারা এই মুহূর্তে টিউন করেছেন তাদেরকে জানাই, রাজর্ষি আর দেবারতী চলে এসেছি 100.1 এফএম গোল্ড কলকাতার স্টুডিওতে। আর সেই সাথে নিয়ে এসেছি আপনার কথা অনুষ্ঠান। আজকে যে বিষয়টা রাখা হয়েছে সরব প্রতিবাদ অপেক্ষা নীরব প্রতিবাদই বুদ্ধিমানের পরিচায়ক, এই বিষয়ে আপনারা কি বলেন, কিভাবে বলবেন সেটাও জানিয়ে দিয়েছি। টেলিফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ, এসএমএস এবং সেই সাথে ফেসবুকের কমেন্ট সেকশনে কমেন্ট করেও জানাতে পারেন। তবে একটাই রিকোয়েস্ট সবাইকে করব, যে একাধিক মাধ্যমে নয়, যে কোনো একটি মাধ্যমে আপনি আসুন, কারণ একাধিক মাধ্যমে এলে হয়তো আমরা ভুলবশত আপনার মতামত দুটি মাধ্যমেই নিয়ে ফেলবো, অর্থাৎ এসএমএস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফেসবুক কমেন্টের মাধ্যমে হয়তো পড়ে শোনাবো, কিন্তু সেই সময়ের জন্য অন্য কোনো বন্ধু হয়তো বা আজকের অনুষ্ঠানটি মিস করে যাবেন তার মতামত দেওয়ার ক্ষেত্রে। তাই এই রিকোয়েস্ট রইল, আপনারা যে কোনো একটি মাধ্যমে আসবেন অনুগ্রহ করে। প্রথম হোয়াটসঅ্যাপ মেসেজ চলে এসেছে সৌভিক সরকার, লিখেছে কসবা হালতু থেকে। লিখেছে, সব প্রতিবাদ শব্দে প্রকাশ পায় না, কিছু প্রতিবাদ নীরবততেও গভীর হয়ে ওঠে। সরব প্রতিবাদ মুহূর্তের আবেগে মানুষকে উত্তেজিত করতে পারে, কিন্তু নীরব প্রতিবাদ অনেক সময় বিবেককে বেশি নাড়া দেয়। যখন কেউ অন্যায়ের সামনে চিৎকার না করে নিজের আচরণ, দূরত্ব বা নীরব অবস্থানের মাধ্যমে

প্রতিবাদ জানায়, তখন সেই বার্তা অনেক বেশি মার্জিত ও শক্তিশালী হয়ে ওঠে। কারণ নীরবতা কখনো কখনো এমন ভাষা যা শব্দের থেকেও বেশি তীক্ষ্ণ। বুদ্ধিমান মানুষ সবসময় উচ্চস্বরে প্রতিক্রিয়া দেখান না, তারা জানেন কোথায় কথা বলতে হয় আর কোথায় নীরব থাকাটাই সবচেয়ে বড় উত্তর। ইতিহাসেও দেখা যায় অনেক নীরব প্রতিবাদ সমাজকে বদলে দিয়েছে। তাই বলা যায় সরব প্রতিবাদের চেয়ে নীরব প্রতিবাদ অনেক সময় ধৈর্য, আত্মসম্মান ও প্রজ্ঞার পরিচয় বহন করে। সৌভিক সরকার লিখেছেন কসবা হালতু থেকে। পরের বন্ধু লিখছেন, পরের যে বন্ধু লিখেছেন তার নামটা, হ্যাঁ, বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড, গড়িয়া, কলকাতা থেকে তিনি লিখেছেন, অন্যায়ের বিরুদ্ধে দরকার যে কোনো ধরনের প্রতিবাদ। ডাক শুনে কেউ না এলেও একলা চলোর মতবাদ। দিনের পর দিন নীরবতায় অত্যাচারী পায় অনুপ্রেরণা। সরবে হোক কিংবা নীরবে প্রতিবাদ চলুক একটানা। নীরব প্রতিবাদ নয় মন্দ, আত্মনিরাপত্তার কারণে প্রভাবশালী অত্যাচারী দল আতঙ্ক জাগায় মনে। সরব প্রতিবাদ বহু ক্ষেত্রে নিরাপত্তার বিঘ্ন ঘটায়। বন্ধুরা কেন আর চুপ থাকা, বেলা যে বয়েই যায়। বিশ্বজিৎ কর লিখছেন বোড়াল মেন রোড, গড়িয়া, কলকাতা থেকে। খুব সুন্দরভাবে লিখেছেন ছন্দে ছন্দে। আমাদের আগের বন্ধু যেমন বললেন, অনেক সময় নীরব থাকাটাই তার জ্ঞান এবং প্রজ্ঞার পরিচয়, বুদ্ধিমানের পরিচয়, ঠিক সেরকমভাবে যেভাবেই হোক না কেন প্রতিবাদটা করতে হবে, এমন কথাই কিন্তু বললেন আবার এই বন্ধু। তবে অনেক সময় সরব প্রতিবাদ নিজের কাছে হয়তোবা নিজের জন্য বিপদজনক হয়ে ওঠে, তবু প্রতিবাদ করতে যেন আমরা ভুলে না যাই, এমনটাই লিখছেন তিনি। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখেছেন, শুভ সন্ধ্যা। অনেক সময় অন্যায়ের বিরুদ্ধে উচ্চস্বরে চেঁচিয়ে বা চিৎকার করে প্রতিবাদ করার চেয়ে নীরবতা ও সুনির্দিষ্ট পদক্ষেপ অনেক বেশি শক্তিশালী ও সুদূরপ্রসারী ফল দেয়। নীরবতা হলো এক ধরনের মানসিক শক্তি যা প্রতিপক্ষকে বিভ্রান্ত করে এবং নিজের পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য সময় ও মনোযোগ বাড়িয়ে দেয়। তবে পরিস্থিতি অনুযায়ী প্রতিবাদের ভাষা পরিবর্তনশীল। পরিশেষে বলা যায়, শুধুমাত্র নীরব থাকলেই সবসময় বুদ্ধিমানের কাজ হয় না। স্থান, কাল, পাত্র বিবেচনা করে কোথায় মৌন থাকতে হবে এবং কোথায় কণ্ঠস্বর জোরালো করতে হবে, সেই সঠিক সিদ্ধান্ত নেওয়াই প্রকৃত বুদ্ধিমত্তা। আপনারা সবাই খুব ভালো থাকবেন সব সময়। সীমাদি দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন সীমা দাস। সীমাদিও আবার খুব সুন্দর করে কিন্তু অর্থটা বুঝিয়ে বলেছেন। সত্যিই তো, নীরবও হব, প্রয়োজনে সরবও হব, কিন্তু প্রতিবাদটা জরুরি। আর কোথায় কীভাবে প্রতিবাদ করব সেটা বুঝে যাওয়া বা সেটা বুঝে কাজ করাটাই বোধহয় প্রকৃত বুদ্ধিমত্তার পরিচয় দেয়। রমা রায় লিখছেন ভি রোড, দাসনগর, হাওড়া 5 থেকে লিখছেন, নমস্কার দিদিভাই ও দাদাভাই, শুভ সন্ধ্যা। চিৎকার আর কোলাহল বাড়ে শুধু ভিড় রাজপথে, নীরব কথার দৃঢ়তাতে সমাধান মেলে সঠিক পথে। সরব প্রতিবাদ ক্ষণিকের ঝড় মুহূর্তে যায় হারিয়ে, নীরব প্রতিবাদী বুদ্ধিমান জন জিতে নেয় মনস্থির দাঁড়িয়ে। অহেতুক তর্কে মেতে লাভ কি যদি না থাকে সুপ্ত জ্ঞান। নীরবতার ভাষা বড়ই গভীর, তাতেই বাজে জয়ের গান। তাই ক্রোধের আগুন ঢেকে মান, শান্তির পথে চলধীর পায়ে, নীরব প্রতিবাদী হয়ে ওঠো তুমি, জিতে যাবে বুদ্ধির পরিচয়ে। আপনারা ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। রমা রায় ভি রোড, দাসনগর, হাওড়া থেকে খুব সুন্দরভাবে মেসেজ করেছেন। রাজর্ষিয়ার দেবারতী রয়েছে আপনাদের সঙ্গে। 100.1 FM গোল্ড টিউন করেছেন আপনি, শুনছেন আপনার কথা। আর এই মুহূর্তে যে বিষয়টা আমরা আপনার কথায় আলোচনা করছি সেটা হলো সরব প্রতিবাদ অপেক্ষা নীরব প্রতিবাদই বুদ্ধিমানের পরিচায়ক। এই বিষয়ে আপনার কি মতামত? আপনি পক্ষে কথা বলতে চাইছেন নাকি বিপক্ষে? আপনার মতামত জানাতে পারেন 2248 8085 এই নম্বরে টেলিফোন করে, সেই সাথে SMS এবং হোয়াটসঅ্যাপের যে নাম্বারটি রয়েছে 9903055992 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন। আর সেই সাথে আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতা, সেখানে আমাদের আজকে আপনার কথা অনুষ্ঠানের যে পোস্টার শেয়ার করা হয়েছে তার কমেন্ট বক্সেও লিখে জানাতে পারেন আপনাদের মতামত। হুগলি দাঁতপুর থেকে লিখছেন অপর্ণা ভট্টাচার্য। না, উনি তো একটা
গানের অনুরোধ করেছেন। গানের অনুরোধটা এই মুহূর্তে

কিন্তু নেওয়া হচ্ছে না, তার জন্য আমাদের নির্দিষ্ট সময় রয়েছে, অবশ্যই আপনারা আসবেন। আরও একজন বন্ধু অনুরোধ জানিয়েছেন, তাদের সকলকেই বলছি যে এই পর্বে তো অনুরোধের গান বাজানো সম্ভব হয় না, সেজন্য আপনারা নির্দিষ্ট যে সময়ে যখন আমরা শোনাতে গান অনুষ্ঠানের অ্যানাউন্সমেন্ট যে সময়টাতে করব সেই সময় আপনারা চলে আসবেন। বাউরিয়া বৌলখালী থেকে শান্তনু ঘোষ, কনক ঘোষ লিখছেন, আমার মতে নীরব থাকা সব থেকে ভালো, কিন্তু জমি জায়গা সম্পর্কে নীরব থাকা যাবে না। বেশ, তিনি বলছেন ঠিকই যে ম্যাক্সিমাম ক্ষেত্রে নীরব থাকাটাই উচিত, কিন্তু সব ক্ষেত্রে নয়। সূর্যর ঘড়ির কাঁটা বলছে 8টা বেজে, এই 10 মিনিট হয়ে গেল, ছোট্ট একটা গান বিরতির ওপারে আবারও ফিরে আসছি। আপনার কথাই, আপনাদের মেসেজ, হোয়াটসঅ্যাপ, এসএমএস, কমেন্ট, ফোন, সমস্ত কিছু নিয়ে গানে গানে পিন্টু ভট্টাচার্য।

0: বলবেন আপনি, শুনবো আমরা। শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: ফেসবুক পেজে চোখ রাখবো, কমেন্ট বক্সে প্রথম যে কমেন্ট চলে এসেছে, লিখছেন মোহাম্মদ সাবেদ আলী বিশ্বাস, চাপরাইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে। তিনি লিখেছেন, সবসময় উচ্চস্বরে প্রতিবাদ করাই জ্ঞানীর কাজ নয়, অনেক সময় নীরব প্রতিবাদ সবচেয়ে শক্তিশালী বার্তা দেয়। নীরবতা মানুষকে নিজের ভুল বুঝতে বাধ্য করে, অযথা তর্ক বিতর্ক এড়িয়ে শান্ত থাকা বুদ্ধিমানের পরিচয়। সরব প্রতিবাদে কখনো কখনো পরিস্থিতি আরও জটিল হয়ে যায়, কিন্তু নীরব প্রতিবাদ মর্যাদা ও আত্মসম্মান বজায় রাখে। ইতিহাসে অনেক মানুষ নীরব থেকেও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। নীরবতা কখনো দুর্বলতা নয়, বরং গভীর চিন্তার প্রকাশ। ধৈর্য সংযম মানুষকে পরিণত করে সঠিক মানুষে। তাই বলা যায়, সঠিক সময়ে নীরব প্রতিবাদই

প্রকৃত বুদ্ধিমানের পরিচায়ক। লিখেছেন শুভেচ্ছান্তে মোহাম্মদ সাবেদ আলী বিশ্বাস, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ। পরের বন্ধুর কমেন্ট পড়ব। লিখেছেন তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে। লিখছেন শুভ সন্ধ্যা জানাই আর্যদের, প্রণাম আকাশবাণী। যে কোনো অন্যায়ের প্রতিবাদে সরব হওয়া উচিত, নীরব নয়। সমাজে কত অপরাধ সংঘটিত হচ্ছে, কত বিভেদ পন্থা সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণকে দূষিত করছে। নীরব প্রতিবাদ সবার কাছে পৌঁছবে না, সরব প্রতিবাদ আপামর জনগণের কানে পৌঁছলে হয়তো অন্যায়ের অপরাধের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে জনমত গড়ে উঠবে, সমাজ নিষ্কলুষ হতে পারবে। নীরব থাকা মানেই মান্যতা, সরব মানেই সোচ্চারে দাঁড়ানো। নমস্কার শ্রবণ সঙ্গীদের। লিখেছেন তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে। পরের বন্ধু লিখেছেন বরাবরের মতো ছন্দবদ্ধ কবিতা, শেষ মোহাম্মদ শিশান, ড্রিম হাউস, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে। লিখেছেন উভয় পক্ষে প্রতিবাদ চেঁচামেচি দুর্দান্ত, সবাই বলে চুপ চুপ, হয় না কো শান্ত। গালিগালাজ, লাঠালাঠি, রক্তপাত শেষে দুই দলই উপস্থিত পুলিশ স্টেশনে এসে। কেন করো মারামারি, দারোগা যে কয়, একদল চুপচাপ অন্যরা তড়পায়। চেঁচামেচি হুল্লোড়, নাহি শুনে কথা, কোর্টে চালান দেয়, কেস দেয় যথা। বলুন দেখি বন্ধুরা, বুদ্ধিমান কে হল? সালিশির কালে যে জন মুখ বন্ধ রাখিল, একবার কলতলায় ঝগড়া বাঁধিলে, ঠ্যাং ভেঙে দিব তোদের জল খেতে আসিলে। মস্তান আনিল সে যে ভয় দেখানোর তরে, আরেক দল চুপচাপ ঝগড়া নাহি করে। জল খেতে তারা অন্য কল যায়, ধুত্তেরিকা বলে মস্তান নিজের বাড়ি যায়। খুব সুন্দর, মজা করে একটা সঠিক বার্তা দিয়েছেন আপনি, খুব ভালো লিখেছেন। শেষ মোহাম্মদ শিশান লিখছেন নলহাটি বীরভূম থেকে। পরের ফেসবুক কমেন্টে চোখ রাখি। লিখছেন আবারও প্রতিবেশী দেশ বাংলাদেশের আত্রাই থেকে কাজী আবু জাফর। তিনি লিখছেন নীরব প্রতিবাদ মানে নীরবে প্রস্থান, এতে ফুটে ওঠে একটা দুর্বলতা, এতে অত্যাচারী কঠোর অবস্থানে যায়। অন্যদিকে সরব প্রতিবাদে ফুটে ওঠে উপযুক্ত জবাব, এতে প্রকাশ্যে দোষী নির্দোষ প্রমাণ হয়। আপনিও ছোট্ট কথায় খুব ভালো করে লিখেছেন। আমরা আজকে বিষয় রেখেছি সরব প্রতিবাদ অপেক্ষা নীরব প্রতিবাদই বুদ্ধিমানের পরিচয়। এক একজন বন্ধুরা এক এক রকম মন্তব্য করছেন, ঠিক যেমনভাবে আমাদের ফেসবুক পেজে আমরা এতক্ষণ চোখ রাখছিলাম। আবার একটু চলে আসি হোয়াটসঅ্যাপে, প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ এসছে, সেগুলো যথাসম্ভব পড়ার চেষ্টা করি। লিখছেন কিশোর বালি হাওড়া থেকে, তিনি লিখছেন যেমন মানুষ সেই বুঝে প্রতিবাদ করা উচিত, কেউ যদি নীরব প্রতিবাদ না বোঝে তখন তো গলা উঠিয়ে প্রতিবাদ করতে হবে, কিছু করার নেই। ভদ্রলোকেরা নীরব প্রতিবাদ বা অল্প কথায় বুঝিয়ে দেয়, এটা ঠিক হচ্ছে না আমার সঙ্গে। কিছু গোয়ার মানুষ আছে যারা এ কথার কোনো দাম দেয় না, তখন গলা উঁচিয়ে বা বেশি ক্ষমতা দেখানোটাই উচিত বলে আমি মনে করি। কথায় বলে না, যেমনি কুকুর তেমনি মুগুর, অন্যায়ের প্রতিবাদ সব সময় করা উচিত আমি মনে করি। বারবার আপনাকে কয়েকজন মিলে আপনাকে বিরক্ত করছে, অশ্লীল ভাষা বলছে, এর প্রতিবাদ করা উচিত, না হলে জিনিসটা বাড়তে থাকবে। নীরবে না, গলার শক্তি, লোকবল শক্তি, হাতের শক্তি দিয়ে প্রতিবাদ করবেন, তাহলে এই সমস্যার সমাধান হবে, না হলে চলতেই থাকবে। লিখেছেন কিশোর বালি হাওড়া থেকে। সত্যি তাই, এরকমভাবে যদি আমরা নীরব থাকি তাহলে হয়তো সবসময় প্রতিবাদটা প্রকৃত প্রতিবাদ হয়ে ওঠে না, তাই কিছু ক্ষেত্রে সরব হওয়াই উচিত। আবার পরিস্থিতি বুঝে নীরব থাকাটাও কিছু ক্ষেত্রে শ্রেয়, অর্থাৎ যখন যেমন তখন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যেভাবে এবং সেভাবেই করতে হবে এমনটাই মাথায় রাখা উচিত। পরের বন্ধু লিখছেন বিজয় দালাল, নালিকুল, বন্দিপুর, হুগলি থেকে। তিনি লিখছেন শুভ সন্ধ্যা দেবারতীয় রাজর্ষি, দেখো যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তো করতেই হবে, আমরা মানুষ, তাই নীরব প্রতিবাদ মানেই ভয়ে পিছিয়ে আসা। আজকের দিনে প্রতিবাদ না করে অনেকেই পার পেয়ে যায়, তাই এই সমাজে অনেক রকমের অনাচার সাধারণ মানুষকে সহ্য করতে হচ্ছে। তাই বলবো সরব প্রতিবাদই বুদ্ধিমানের পরিচয় দেয়। আমার সকল মানুষকে একান্ত অনুরোধ, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তারা যেন রুখে দাঁড়ায়, তবেই সঠিক বিচার পাওয়া যাবে। সেই সাথে তিনি ধন্যবাদ ও নমস্কার জানিয়ে লিখেছেন, দেবারতীকে সপ্তাহে দুদিন পেলাম সেজন্য খুব ভালো লাগলো, বেশ আমাদেরও খুব ভালো লাগছে আপনাদের মেসেজ পেয়ে। পরের বন্ধুর হোয়াটসঅ্যাপ মেসেজ, পরমা মিত্র লিখছেন ভবানীপুর কলকাতা থেকে। তিনি লিখছেন শুভ সন্ধ্যা রাজর্ষীয় দেবারতী, সবসময় প্রতিবাদ মানেই উচ্চস্বরে কথা বলা নয়, অনেক সময় নীরব প্রতিবাদই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে।

শান্ত থেকে নিজের অবস্থানে অটল থেকে অন্যের বিরুদ্ধে মত প্রকাশ করাও এক ধরনের প্রতিবাদ। এতে অযথা সংঘাত বাড়ে না, অথচ বক্তব্য স্পষ্টভাবে পৌঁছে যায়। তাই অনেক ক্ষেত্রে সরব প্রতিবাদের চেয়ে নীরব প্রতিবাদই বুদ্ধিমানের পরিচায়ক। পরমামিত্র লিখেছেন ভবানীপুর কলকাতা থেকে, খুব সুন্দর ছোট্ট করে মেসেজ করেছেন এবং প্রকৃত কথাগুলো বা প্রকৃত যে সত্যগুলো সেগুলো তুলে ধরেছেন। কুন্তল ভট্টাচার্যের SMS পর্ব এবার। তিনি যাদবপুর থেকে লিখেছেন, সরব প্রতিবাদে আগেকার শক্তির অপচয় হয়, কিন্তু নীরব প্রতিবাদে থাকে ধৈর্য, কুশলতা আর গভীরতা। যে কথায় নয় কাজে জবাব দেয় সেই বুদ্ধিমানের পরিচায়ক। গান্ধীজির অসহযোগ আন্দোলন নীরব প্রতিবাদের শ্রেষ্ঠ উদাহরণ। বিনা অস্ত্রে বিনা চিৎকারে ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিলেন। নীরবতা মানে হার নয়, এর মানে সঠিক সময়ে সঠিকভাবে আঘাত করা। শব্দের চেয়ে নীরব কাজের জোর বেশি। ধন্যবাদ সহ লিখেছেন যাদবপুর থেকে কুন্তল ভট্টাচার্য। সত্যি তাই, ইতিহাসের পাতায় আমরা চোখ রাখলে আমরা আবার অন্যরকম নজির দেখতে পাই। এবং সেই সাথে আমাদের হোয়াটসঅ্যাপে আরও একবার চোখ রাখব। বাউরিয়া জাগৃহী থেকে লিখেছেন মমতা ঘোষ। তিনি লিখছেন, যেখানে কথার কোনো মূল্য নেই সেখানে নীরবতাই সবচেয়ে দামি উপহার। বুদ্ধিমানরা শক্তি অপচয় করে না, তারা সঠিক সময়ের জন্য নীরব থেকে অপেক্ষা করে। লিখেছেন মমতা ঘোষ বাউরিয়া জাগৃহী থেকে। পরের বন্ধু লিখছেন কলকাতা 18 থেকে। তিনি ইংরেজিতে লিখেছেন, ইট সিমস দ্যাট সাইলেন্ট প্রোটেস্ট মে বি ইন্টেলেকচুয়াল প্রোটেস্ট হুইচ মে প্রোডিউস গোল অর সাকসেস। প্রণব কুমার লিখেছেন কলকাতা 18 থেকে। সত্যি তাই, অনেক সময় এটাই কিন্তু বলতে হয় যে বুদ্ধিমান মানুষ যখন প্রতিবাদ করেন তখন সেটা একটি নির্দিষ্ট লক্ষ্যের জন্য করলে অবশ্যই চুপ থাকা অর্থাৎ নীরব প্রতিবাদটাই বেশিরভাগ ক্ষেত্রে শ্রেয় হয়ে ওঠে। রাঁচি ঝাড়খণ্ড থেকে লিখছেন সুশান্ত সেনগুপ্ত। তিনি লিখছেন, সরব প্রতিবাদ অপেক্ষা নীরব প্রতিবাদই বুদ্ধিমানের পরিচয়ক। কথাটার মানে হলো চিৎকার করে প্রতিবাদ করার চেয়ে নিঃশব্দে বুদ্ধি দিয়ে প্রতিবাদ করাটাই আসল বুদ্ধিমানের কাজ। সেক্ষেত্রে নিয়ন্ত্রণ আপনার হাতে থাকে। সরব প্রতিবাদে রাগ আর আবেগ কাজ করে, রাগের মাথায় বলা কথা অনেক সময় নিজেরই ক্ষতি করে। নীরব প্রতিবাদে মাথা ঠান্ডা থাকে, আপনি পরিস্থিতি বুঝে সময় নিয়ে সঠিক জায়গায় আঘাত করতে পারবেন। কাজের জবাব দেওয়া, কথা দিয়ে প্রতিবাদ সাময়িক কিন্তু কাজ দিয়ে প্রতিবাদ স্থায়ী। আপনাকে কেউ অবজ্ঞা করলো, আপনি চুপচাপ নিজেকে এমন জায়গায় নিয়ে যান যাতে সে বাধ্য হয় আপনাকে সম্মান করতে। এটাই নীরব প্রতিবাদ, সফলতাই সবচেয়ে বড় জবাব। শত্রুকে বিভ্রান্ত করা, আপনি চিৎকার করলে প্রতিপক্ষ বুঝে যায় আপনি আঘাত পেয়েছেন, সে আরও সুযোগ খুঁজে, কিন্তু আপনি চুপ থাকলে সে বুঝতেই পারে না আপনার পরের চাল কি। এই অনিশ্চয়তাই তার সবচেয়ে বড় দুর্বলতা। সম্মান বজায় থাকে, রাস্তায় দাঁড়িয়ে তর্ক করলে দুপক্ষেরই সম্মান নষ্ট হয়, কিন্তু নীরবে সরে এসে নিজের নীতি আঁকড়ে ধরলে আপনার ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হয়। মানুষ বুদ্ধিমানদের নীরবতাকে ভয় পায়, উপহাস করে না। নীরব প্রতিবাদ মানে হার মেনে নেওয়া নয়। অনেকে ভাবে চুপ থাকা মানে দুর্বলতা, একদমই নয়। নীরব প্রতিবাদ হলো বর্জন, অন্যায়কারীকে নিজের জীবন থেকে বাদ দিয়ে দেওয়া, সেই সাথে উন্নতি, অর্থাৎ নিজেকে এমনভাবে তৈরি করো যাতে অন্যায় আর আপনাকে ছুতেই না পারে। আর কৌশল, সরাসরি সংঘাতে না গিয়ে সিস্টেমের ভেতরে থেকে নিয়ম মেনে জবাব দেওয়া। এই প্রসঙ্গে তিনি গান্ধীজির অসহযোগ আন্দোলনের কথা বলেছেন, গুলি লাঠি কিছুই না, শুধুই নীরব বয়কট, তাতেই ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নড়ে গিয়েছিল। তবে সবসময় চুপ থাকলেও চলবে না, যখন অন্যায় আপনার সামনে দুর্বলের ওপর হচ্ছে তখন চুপ থাকা মানে অপরাধকে প্রশ্রয় দেওয়া, তখন সরব হওয়াটাই বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমান সেই যে জানে কখন বলতে হবে আর কখন চুপ থেকে কাজ করতে হয়। শেষ কথা তিনি লিখছেন, চিৎকার করে পৃথিবী কাঁপানো যায় কিন্তু নীরবে পৃথিবী বদলানো যায়। তাই সময় জায়গার পরিস্থিতি বুঝে প্রতিবাদের ভাষা বাছাই করাই হলো আসল বুদ্ধিমানের পরিচয়। খুব সুন্দর, খুব বুদ্ধিদীপ্ত ভাবে আপনার মতামত আপনি তুলে ধরেছেন। সুশান্ত সেনগুপ্ত রাঁচি ঝাড়খণ্ড থেকে লিখেছেন এই মেসেজ। পরের বন্ধু লিখছেন রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে। লিখছে, সবসময় চিৎকার করে প্রতিবাদ করতে হয় না, অনেক সময় নীরব প্রতিবাদই সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে দাঁড়ায়। সরব প্রতিবাদ মুহূর্তের মধ্যে ফুটে ওঠে, কিন্তু নীরব প্রতিবাদের ফলে অপর প্রান্তের মানুষটিকে ভুল সম্বন্ধে ভাবতে সাহায্য করে। বানপুর নদিয়া থেকে লিখেছেন রজত বিশ্বাস। পরের বন্ধু লিখছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, তার মেসেজ পড়ব। তিনি লিখেছেন, রাজস্বীয় দেবারতি শুভ সন্ধ্যা। সমাজ সংসারের পক্ষে ক্ষতিকর এমন অপ্রীতিকর

ঘটনা ঘটলে সেসবের প্রতিকার দরকার। এই প্রতিকার আসে ভুক্তভোগীর জোরালো প্রতিবাদের মধ্যে দিয়ে। প্রতিবাদের ভাষা আমাদের বাঁচার আশা জাগায়। তাই নীরবে প্রতিবাদ নয়, প্রতিবাদ হোক সরবে জোরালোভাবে। উত্তর বাউলি থেকে সুভাষ চক্রবর্তীর মেসেজ। যাদবেন্দ্র পাণ্ডা লিখেছেন কাঁথি, পূর্ব মেদিনীপুর, জুখিয়া বাজার থেকে। লিখছেন শুভ সন্ধ্যা আর্যের রাজস্বী দাদা ভাই ও আর্যের দেবারতী দিদি ভাই, নমস্কার জানাই। নীরব প্রতিবাদ তখনই বুদ্ধিমানের পরিচয় হয় যখন অন্যায়ের সাথে আপোষ না হয়ে একটি সুচিন্তিত ও শক্তিশালী অবস্থান হিসাবে গণ্য হয়। উত্তেজনার বশে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে নিজেকে সংযত রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও বুদ্ধিমত্তার কাজ। শব্দের চেয়ে নীরবতার শক্তি অনেক বেশি। ঠিক তাই আমি মনে করি সরব প্রতিবাদ অপেক্ষা নীরব প্রতিবাদী বুদ্ধিমানের পরিচয়ক। আপনারা সবাই খুব ভালো ও সুস্থ থাকবেন। আপনারাও খুব ভালো থাকুন এবং সেই সাথে আমাদেরকে মেসেজ করতে থাকুন। পরের বন্ধু লিখছেন সপ্তর্ষি মজুমদার বরানগর থেকে। তিনি লিখেছেন, নমস্কার দিদি ও দাদা, সরব প্রতিবাদ অপেক্ষা নীরব প্রতিবাদী অধিক বুদ্ধিমানের পরিচয়। চিৎকার করলে নিজের শক্তি ক্ষয় হয়, বুদ্ধিভ্রম ঘটে। শব্দহীন প্রতিক্রিয়া প্রতিপক্ষকে বিভ্রান্ত করে এবং নিজের শক্তি, ধৈর্য, ব্যক্তিত্ব ও আদর্শের প্রমাণ দেয়। প্রসঙ্গত, বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও একজন ব্রিটিশ সাহেব ট্রেনের একই কামরায় যাচ্ছিলেন। মুখোপাধ্যায় স্যার ঘুমিয়ে পড়লে সাহেব মুখোপাধ্যায় স্যারের জুতো বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়েন। মুখোপাধ্যায় স্যার জেগে উঠে জুতো খুঁজে না পেয়ে সাহেবের ঝুলন্ত কোটটি কামরার বাইরে ছুঁড়ে দেন। জেগে উঠে রাগান্বিত সাহেব জিজ্ঞেস করেন, আমার কোটটা কোথায়? উত্তরে মুখোপাধ্যায় স্যার বলেন, আপনার কোট আমার জুতো আনতে গেছে। এমন নীরব প্রতিবাদের গল্প তো আমাদের সকলেরই জানা। এমন নীরব প্রতিবাদী আমি পছন্দ করি। লিখেছেন ধন্যবাদ সহ সপ্তর্ষি মজুমদার বরানগর থেকে। পরের বন্ধুর মেসেজ অনিমেষ ভট্টাচার্য লিখছেন বেহালা থেকে। প্রিয়, আপনার কথা বোধগম্য হলেও নীরব প্রতিবাদ করা যায়, কিন্তু তা যদি বোধগম্য না হলে তখন সরব প্রতিবাদ দরকার। বেশ, তিনি যিনি মানে অন্যায় করছেন তার উদ্দেশ্যে সম্ভবত বলতে চেয়েছেন যে তাকে বুঝিয়ে বললে নিশ্চয়ই নীরব প্রতিবাদী তার জন্য ঠিক হতে পারে, কিন্তু না বুঝলে তো সরব হতেই হবে। কার্তিক মণ্ডল লিখেছেন দাউদপুর থানা সন্দেশখালি জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে। লিখছেন সরব প্রতিবাদের চেয়ে নীরব প্রতিবাদ অনেক সময় বেশি শক্তিশালী, অর্থবহ হয়ে ওঠে। বুদ্ধিমান মানুষ সবসময় চিৎকার করে নিজের অবস্থান প্রকাশ করেন না। নীরবতা কখনো কখনো অন্যায়ের বিরুদ্ধে গভীর ঘৃণা প্রকাশ করে। এতে অযথা সংঘাত বা উত্তেজনা সৃষ্টি হয় না। এ ধরনের প্রতিবাদ ধৈর্য, সংযম ও প্রজ্ঞার পরিচয় বহন করে। নীরব প্রতিবাদে আত্মসম্মান বজায় থাকে এবং বার্তাও স্পষ্টভাবে পৌঁছে যায়। নীরব প্রতিবাদ বুদ্ধিমানের পরিচয়, কথাটা ঠিক। কার্তিক মণ্ডল লিখেছেন দাউদপুর গ্রাম উত্তর চব্বিশ পরগনা থেকে। আপনারা শুনছেন আপনার কথার সঙ্গে রয়েছে রাজর্ষি আর দেবারতী। আর এই মুহূর্তে ছোট্ট একটা গান রইল আপনাদের জন্য। ফিরে আসছি আবারও আপনাদের মেসেজ নিয়ে।

0: বলবেন আপনি, শুনবো আমরা। শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: রাজস্বের দেবরথীর সঙ্গে শুনছেন আপনার কথা। চলে আসবো ফেসবুক পেজে। অনুপ কুমার রায় চন্দননগর হুগলি থেকে কি লিখেছেন, যার বুদ্ধি আছে সে কখনো স্বর ও শরীরের বল প্রয়োগ করে না। মানুষ বুদ্ধিমান প্রাণী হয়েও অনেক ক্ষেত্রেই এই ভুলটা করে থাকে। প্রতিবাদ করতে গিয়ে স্বর ও শরীরের বল প্রয়োগের মাধ্যমে অনেক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রথমে তর্ক, তারপরে তা থেকে যুদ্ধ শুরু হয়ে যায়। তাই যে কারণে তর্ক ও যুদ্ধ সেটি না করে নীরব প্রতিবাদী বুদ্ধিমানের পরিচায়ক। চন্দননগর হুগলি থেকে লিখেছেন অনুপ কুমার রায়। পরের বন্ধুর মেসেজ, শেখ জাকির হোসেন লিখেছেন তারকেশ্বর হুগলি থেকে। তিনি লিখছেন, শুভ সন্ধ্যা বেতার বন্ধু। প্রতিবাদ শব্দের অতি সংক্ষিপ্ত অর্থ হল কোনো অন্যায়ের বিরুদ্ধে নিজের মত প্রকাশ্যে ব্যক্ত করা। এক্ষেত্রে সরব এবং নীরব দুই ধরনের প্রতিবাদই পরিলক্ষিত হয়। অনেকেই মনে করেন নীরবতা অনেক কথা বলে, তাই তর্ক বিতর্ক না করে মৌনতার মধ্যে দিয়ে ধর্ণা, অবস্থান, মোমবাতি মিছিল ইত্যাদির নীরব প্রতিবাদ করে থাকেন। কিন্তু নীরবতার ভাষা সকলের বোধগম্য নাও হতে পারে। সেক্ষেত্রে প্রতিবাদ কতটা কার্যকর হবে সে সম্পর্কে সন্দেহ রয়েই যায়। তাছাড়া সরবতার একটা আলাদা ব্যাপ্তি আছে। একটি প্রতিবাদী স্লোগান প্রতিবাদের গতিকে ত্বরান্বিত করতে বহুলাংশে সফল। উচ্চ এবং দৃঢ় কণ্ঠই প্রতিবাদের চালিকা শক্তি। বর্তমানে আমরা বড্ড বেশি আত্মকেন্দ্রিক হয়ে উঠেছি। প্রতিবাদের ফলে যাতে করে আমাদের জীবনে ক্ষতির সম্মুখীন হতে না হয়, সেই কারণেই সরব প্রতিবাদ অপেক্ষা নীরব প্রতিবাদী বুদ্ধিমানের পরিচয়ক বলে মনে হয়। কিন্তু আমি মনে করি প্রতিবাদ সরবে হওয়া দরকার, তা না হলে আগামীর অভিধানে প্রতিবাদ একটি লুপ্তপ্রায় শব্দে পরিণত হবে। সেটা মনে হয় রাজস্বীদের অভিধানে সবার আগেই হয়ে গেছে, সে কারণে চুপচাপ বসে আছে। খালি বলছে, না না আমি কোনো প্রতিবাদ করব না, তুই বাবা বেশি বেশি প্রতিবাদ করিস, তুই এই সমস্ত মেসেজগুলো পড়তে থাক। পরের বন্ধুর মেসেজ শুনবো, তবে অনেকক্ষণ থেকে আমাদের টেলিফোন লাইনটা ব্লিঙ্ক করছে, একটু দেখে নিই কে আছেন সঙ্গে। নমস্কার, কে আছেন সঙ্গে?
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ নমস্কার দেবারতী দি,
1: নমস্কার
2: রাজশ্রীদা, শুভ সন্ধ্যা। আজকের বিষয়টার বিপক্ষে কথা বলছি। প্রতিবাদ সরবে হওয়াই উচিত, কারণ বর্তমানে নীরবতা আর ঠিক প্রতিবাদের ভাষা হতে পারে না। তবে হ্যাঁ, শিক্ষিত মানুষ যারা আমরা, তারা অনেক সময় নীরব থাকি, কিন্তু সরবতাটাই দরকার। কারণ এই সরব না হলে অনেক কিছু মানুষ বুঝেও বোঝে না। ধরুন আপনার পাশে একজন বসে আছে, আপনার বাড়ির সামনে রাস্তায় ময়লা ফেলে দিল, সে কি বোঝে না যে ময়লাটা ওখানে ফেলতে হবে না, ফেলা উচিত নয়, তবু ফেললো? তখন আপনি কি করবেন? আপনি নীরব থেকে যাবেন? নীরব থাকলে তো আবার ফেলবে। এই জিনিসগুলো, এইরকম কিছু কিছু জিনিস আছে। বাসে ইচ্ছা করে আপনার পাশে মানে একেবারে আপনার গায়ের কাছে চেপে এসে সেই সে করলো, আর কোনো জায়গায় আপনি বসে আছেন স্মোকিং করছে। হ্যাঁ, এই যদি এই এই জায়গাগুলোর ক্ষেত্রে বা এই ধরনের কিছু কিছু জিনিসের ক্ষেত্রে যেখানে প্রয়োজন সেখানে আমার মতে বলে সরবতাটাই দরকার। নীরবতা এখনকারের মানুষের, আমরা যে মানে যুগে এসে গেছি, এখন যে যুগটা চলছে সেখানে নীরবতাটা খুব একটা গ্রহণযোগ্য নয় বলেই আমি মনে করি। নমস্কার,
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে। সত্যি তাই, সব ক্ষেত্রে

0: খারাপ থাকাটা বোধ হয় যায় না। দেখি আমাদের বন্ধু ফেসবুক পেজে কি লিখেছেন।
1: ফেসবুক পেজে কার মেসেজ পড়ব বলো?
0: দিনেশ নস্করের মেসেজ।
1: দিনেশ পড় মেসেজটাই বলি তুমি যখন বললে। নমস্কার, শুভ সন্ধ্যা। দিনেশ নস্কর বালি রাজ চন্দ্রপুর হাওড়া থেকে বলছি। প্রথমটা নীরবে করাই ভালো প্রতিবাদ। নীরবে না বুঝতে পারলে উঁচু স্বরে প্রতিবাদ করতে হবে, না হলে সমস্যার সমাধান হবে না।
0: বেশ, তো তুমি কি করতে চাইছো? নীরবে প্রতিবাদ করতে চাইছো না সরবে প্রতিবাদ করতে চাইছো?
1: দেখো, প্রতিবাদ যদি করতেই হয় তাহলে নীরবে করাই ভালো।
0: সেই জন্য এতক্ষণ নীরব হয়ে বসেছিল, মানে সবসময় বলেই যাচ্ছি যে কি বলবে পরের মেসেজে। দেখো,
1: বলবো অনেক কথাই
0: বলে, না না এত প্রতিবাদ, মানে এখানে এসে
1: এসএন মন্ডল বাপির কি মেসেজ লিখেছেন সেটা পড়ে দিই।
0: একদম, তারপরে প্রতিবাদ করবে।
1: সন্দেশখালি থেকে উনি লিখেছেন যে প্রতিবাদ তো করতেই হবে, তবে পরিস্থিতির উপর নির্ভর করে কিছু ক্ষেত্রে সরবে সুর চড়াতে হয়, আবার কিছু ক্ষেত্রে নীরবে প্রতিবাদ করতে হয়। যে প্রতিবাদের চূড়াস্রোতে অত্যাচারী জুলুমবাজিদের দমন করা যায়, কারণ অনেক সময় প্রতিবাদ করতে গিয়ে নিজেরা বা পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভোগে। সেক্ষেত্রে আত্মরক্ষার কারণে নীরব প্রতিবাদ করাই ভালো, তবে নিজের অধিকার, নারী সুরক্ষা এবং নিরীহ মানুষের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়া উচিত।
0: বেশ, তাহলে প্রতিবাদের মেসেজ পড়ছিলাম আমরা, কিভাবে প্রতিবাদ করা উচিত এবং আমাদের রাজস্বীদা কিভাবে প্রতিবাদ করে সেটাও দেখার বিষয়। তবে তার আগে চলে যাই শুভ্রা ভট্টাচার্য, বাঁশজনী কলকাতা সত্তর থেকে মেসেজ করেছেন। তার মেসেজে তিনি লিখছেন, আজকে টপিকটা সত্যি অসাধারণ এবং সময় উপযোগী। সরব প্রতিবাদ অপেক্ষা নীরব প্রতিবাদই বুদ্ধিমানের পরিচায়ক। চিৎকার, চেঁচামেচি বা বাহ্যিক হট্টগোলের মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করার চেয়ে নীরবতা এবং বিচক্ষণতা অনেক বেশি শক্তিশালী। নীরব প্রতিবাদ আসলে দুর্বলতা নয়, এটি হলো আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য এবং পরিস্থিতির গভীর বিশ্লেষণের বহিঃপ্রকাশ। মুখের কথার চেয়ে আমাদের কাজের ও ব্যক্তিত্বের প্রতিবাদ অনেক বেশি জোরালো হয়। যখন আমরা আবেগতাড়িত না হয়ে বুদ্ধিদীপ্ত নীরবতা বজায় রাখি, তখন তা প্রতিপক্ষকে আরও বেশি ভাবিয়ে তোলে এবং সমাজে একটি ইতিবাচক ও গভীর বার্তা দেয়। একজন সচেতন শ্রোতা হিসেবে আমার এটাই মনে হলো। ধন্যবাদ, লিখেছেন শুভ্রা ভট্টাচার্য, বাঁশজনী কলকাতা সত্তর থেকে। পরের বন্ধু লিখছেন দীপায়ন সৎপথী, তপুবাদ জিরাবাদ বাঁকুড়া থেকে লিখছেন, অফকোর্স সাইলেন্ট প্রটেস্ট, ইগনোর করা অনেক বেশি এফেক্টিভ হতে পারে। বুদ্ধি বিচক্ষণতার সহিত ডিফিকাল্ট সিচুয়েশন ওভারকাম করা সম্ভব, লিখেছেন বাঁকুড়ার দীপায়ন সৎপথী। পরের বন্ধুর মেসেজ লিখছেন বেড়াচাপা থেকে, বেড়াচাপা বারাসাত উত্তর চব্বিশ পরগনা থেকে আমাদের বন্ধু নার্গিস পারভিন। তিনি লিখছেন, না সরি, নার্গিস পারভিনের প্রোফাইল থেকে মেসেজটি, মানে কমেন্টটি করা হয়েছে, কিন্তু তিনি লিখছেন মেহবুব হোসেন তুফান। আচ্ছা, লিখছেন, নমস্কার শ্রদ্ধেয় দিদি, আমার নাম মেহবুব হোসেন তুফান, আমি দশম শ্রেণীতে পাঠরত একজন ছাত্র। বাহ, খুব ভালো, ক্লাস টেনের একজন স্টুডেন্ট তুমি মেসেজ করছো, দেখে সত্যি খুব ভালো লাগছে ভাই। সে লিখছে, আমার এই বয়সে যতটুকু অভিজ্ঞতা হয়েছে তার সম্মুখীন হয়ে আমি এই বিষয়টা নিয়ে একটা কবিতা রচনা করেছি, সেটি নিচে দিলাম। শব্দের চেয়েও ধারালো যে অস্ত্র তার নাম নীরবতা। অহংকারের আস্ফালনে নয়, স্তব্ধতায় লুকিয়ে থাকে চরম সত্যতা। যেখানে চিৎকারে শুধু বাতাসের অপচয়, কোলাহল বৃথা, সেখানে বুদ্ধিমানেরা বেছে নেয় মৌনতার এক গভীর সংহিতা। অন্যায়ের মুখে যারা অহেতুক চেঁচায় না, ভাবে তারা হেরে গেছে ভুল, আসল ঝড় তো শান্ত সমুদ্রের বুকে গোপনে জেগেছে। সরব প্রতিবাদে শুধু ক্ষণিকের স্ফুলিঙ্গ, ধোঁয়া আর ছাই, নীরব কুঠারে কাটে শিকড় যার কোনো আওয়াজ নাই। বোকারা দেখায় গলার জোর, বুদ্ধিমানেরা দেখায় ক্ষুরধার চাল, চুপচাপ বোনা জালে বন্দী হয় উদ্ধত শত্রুর মহাকাল। নীরবতা দুর্বলতা নয়, এ তো এক মহাপ্রলয়ের পূর্বাভাস। যখন ভাঙবে এই স্তব্ধতা, কাঁপবে আকাশ, থামবে নিঃশ্বাস। খুব সুন্দর লিখেছো ভাই, মেহবুব হোসেন তুফান, ক্লাস টেনের স্টুডেন্ট, বেড়াচাপা বারাসাত উত্তর চব্বিশ পরগনা থেকে। সে এই কবিতার মাধ্যমে তার প্রতিবাদ সম্পর্কে মনোভাব জানিয়েছে এবং ছোট্ট ভাই হলে কী হবে তার লেখার যে স্টাইল, সেটা কিন্তু সত্যিই খুব ভালো লাগলো। আর এই মেসেজটা পড়তে পড়তেই যতদূর মনে হচ্ছে আমাদের ফেসবুক পেজের কমেন্ট সেকশনের সমস্ত কমেন্ট পড়া শেষ হলো। দেখি এরপর কোন বন্ধুর মেসেজ রয়েছে? সংঘমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে লিখছেন, নির্ভর করে প্রতিবাদের বিষয়বস্তুর ওপর। যেখানে নীরব প্রতিবাদ সরব প্রতিবাদের থেকে ধারালো, সেখানে অবশ্যই নীরব প্রতিবাদ মানুষ করেন। যেমন সৃষ্টিশীল মানুষরা তার সৃষ্টির মাধ্যমে প্রতিবাদ করেন, যা সকল মানুষকে জাগ্রত করে। সরব প্রতিবাদ যারা করেন তারা বুদ্ধি বিবেচনা যথেষ্ট ক্রিয়াশীল সুতরাং বুদ্ধিবিহীন কোন রকম প্রতিবাদ সম্ভব নয়। কাকিনারা ভাটপাড়া থেকে লিখেছেন সংঘমিত্রা ঘোষ। খুব সুন্দর মেসেজ করছেন আজকে আপনারা, যতখানি সময় আছে চটপট আপনাদের মেসেজগুলো পড়ার চেষ্টা করি। স্বাগত পাল লিখছেন মামুদপুর আমতলা থেকে, তিনি লিখছেন, অনেক সময় সরব প্রতিবাদের চেয়ে নীরব প্রতিবাদই বেশি শক্তিশালী ও বুদ্ধিমানের পরিচয় দেয়। উচ্চস্বরে রাগ প্রকাশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে, কিন্তু নীরব প্রতিবাদ মানুষের বিবেককে নাড়া দেয়। এটি ধৈর্য, আত্মসংযম ও আত্মমর্যাদার প্রতীক। একজন মানুষ যখন শান্তভাবে অন্যায়ের বিরুদ্ধে নিজের অবস্থান প্রকাশ করে, তখন তার প্রতিবাদ আরও গভীর অর্থ বহন করে। নীরবতা কখনো কখনো এমন বার্তা দেয় যা হাজার কথার চেয়েও বেশি প্রভাব ফেলে। এতে অশান্তি বা সংঘর্ষের পরিবর্তে চিন্তা উপলব্ধির সুযোগ তৈরি হয়। তাই বলা যায় সব পরিস্থিতিতে না হলেও অনেক ক্ষেত্রে নীরব প্রতিবাদই সবচেয়ে প্রয়োজন, লিখছেন স্বাগত পাল মামুদপুর আমতলা থেকে। পরের বন্ধুর মেসেজে চলে যাব, লিখছেন গোলাপ ঘোষাল প্রসাদপুর ভগবতীতলা থেকে, লিখেছেন, প্রথমে নীরব প্রতিবাদ করি, তাতে কাজ না হলে গলা উঠিয়ে প্রতিবাদ করতে হবে, না হলে এই সমস্যার সমাধান হয় না। সাধারণত আমি গৃহবধূ, অনেক সময় নীরবে প্রতিবাদ করি, গলা খুলে প্রতিবাদ করলে আশেপাশের লোকজন কি বলবে আমরা এইসবই ভেবে থাকি। এরকমভাবে লজ্জা পেলে তাদের প্রতিবাদ করা যাবে না, সময় সময় গলা উঠিয়েও প্রতিবাদ করতে হয়। খুব ভালো লিখেছেন। পরের বন্ধুর কথায় চলে আসি। পশ্চিম বর্ধমান থেকে সুচেতা লিখছেন, শুভ সন্ধ্যা জানাই রাজশ্রী দাদা, দেবরতী দিদি ও এফএম গোল্ডের সকল সদস্যদের। প্রতিবাদ মানে অন্যায়ের বিরুদ্ধাচরণ, সরব হোক বা নীরব, অন্যায় হলে মানুষ প্রতিবাদ করবেই। মানুষ যখন অন্যায় দেখে তখন প্রতিবাদ করার সময় এত ভেবে করতে পারে না যে নীরবভাবে করবে না সরব হয়ে করবে, যখন দরকার তখনই করে ফেলে। সঠিক সময়ের অপেক্ষা করলে অপেক্ষাতেই থাকা হয়। তবে এটাও মানতে হবে সরব প্রতিবাদ চোখে পড়ে সবার, তাই চক্ষুশূল হয়ে ওঠে মানুষ, আর নীরব প্রতিবাদ চোখে সেভাবে দেখা যায় না তাই চক্ষুশূল হয় না, বুদ্ধিমত্তার সাথে প্রতিবাদটাও হয়। সুচেতা লিখেছেন পশ্চিম বর্ধমান থেকে। পরের বন্ধুর মেসেজ তপন কুমার সেন হালতুবাজার কসবা থেকে, লিখছেন, সরব প্রতিবাদ না নীরব প্রতিবাদ, এক সময় বিভিন্ন দলের কথা দিয়ে তিনি লিখছেন, প্রতিবাদ মিছিল মিটিং সভা খুব ভয়ঙ্কর মনে হতো, গলার রগ ফুলিয়ে চোখে মুখে উত্তেজনা নিয়ে কি যে প্রতিবাদ জানাতো তা পরিবেশকে কলুষিত করত এবং এখনো করে। অথচ আজ প্রায় 30 বছর আগে দক্ষিণ ভারতে দেখা একটি সংগঠনের প্রতিবাদের পর তিনি ভাবলেন, মানে তিনি লিখছেন যে আমি জানলাম ওভাবেও প্রতিবাদ করা যায়, এবং সেখানকার মানুষজনেরা সকলের হাতে খুব সুন্দরভাবে প্রতিবাদের ভাষা, তিনি লিখেছেন, সুগার মিলের শ্রমিকরা এই প্রতিবাদ করেছিলেন, তাই সকলের হাতে একটা করে আখ এবং প্ল্যাকার্ডে তাদের বক্তব্য ছিল, রাস্তার দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, রাস্তা অবরোধ করে নয়। নীরব প্রতিবাদ করার মধ্যে একটা বুদ্ধিমত্তার পরিচয় থাকে, লিখছেন তপন কুমার সেন হালতুবাজার কসবা থেকে। খুব সুন্দর লিখেছেন, এবং নীরব প্রতিবাদের এক চিত্র দক্ষিণ ভারত থেকে যেটা আমরা শিখতে পারি, দক্ষিণ ভারতের বিশেষ একটি শ্রমিক সংগঠনের তারা সুন্দরভাবে করেছে সেটাই তিনি বললেন। সুবীর বোধক লিখছেন খালনা হাওড়া থেকে, নীরবে প্রতিবাদ বহু জায়গায় অনেক সমস্যার সমাধান করে। গান্ধীজির নীরব প্রতিবাদ সাহেবদের মাথা নাড়িয়ে দেয়। সবসময় সরব প্রতিবাদের প্রয়োজন হয় না, অনেক সময় আলোচনার মাধ্যমেও সমস্যার সমাধান করা যায়। লেখকরা তাদের কলমের খোঁচায় অনেক কিছুরই প্রতিবাদ করে, সুতরাং নীরব প্রতিবাদের প্রতিবাদ বুদ্ধিমানের কাজ, লিখছেন খালনা হাওড়া থেকে সুবীর বোধক। চটপট একবার চোখ রাখি আমাদের যে SMS নাম্বারটি রয়েছে সেখানে। পায়েল ব্যানার্জি বেলঘুরিয়া থেকে লিখছে, আমরা আমাদের চলার রাস্তাতে সরাসরি অন্যায় হতে দেখি, সেখানে নীরবতা না, সামনে গিয়ে সরব প্রতিবাদ করা উচিত, না হলে সেই অন্যায় থামানো যাবে না। কিন্তু কিছু মানুষ যুক্তি বোঝে না, সেই ক্ষেত্রে নীরব থেকে প্রতিবাদ করা উচিত, কারণ নীরবতার যুক্তি খুব গভীর হয়। কিছু ক্ষেত্রে শব্দ দিয়ে না, কর্ম দিয়ে অন্যায়ের প্রতিবাদ করা উচিত। খুব সুন্দর লিখেছেন বেলঘরিয়া থেকে পায়েল ব্যানার্জি। পায়েলের মেসেজের পরের মেসেজ চলে এসেছে, লিখেছেন জয়শ্রী দত্ত অশোকনগর উত্তর চব্বিশ পরগনা থেকে। তিনি লিখছেন, কিছু কিছু বিষয়ে প্রতিবাদে সরব হতেই হয়, জিনিসটা যখন অতিরিক্ত পর্যায়ে পৌঁছে যায়। কিছু জিনিস নীরবে থাকা উচিত, শতকষ্টে মাথা ঠান্ডা রেখে বুঝে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ধীর গতিতে, লিখেছেন উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থেকে জয়শ্রী দত্ত। একবার ভালো করে দেখে নিই আমাদের কোনো বন্ধুর মেসেজ বাদ পড়ে গেল কি না, কারণ বাদ পড়ে গেলে আমাদের বন্ধুদের ভারী মনোকষ্ট হয়। বুঝতে পারছি টেলিফোন লাইনে অনেক বন্ধু।

0: आकाशवाणी FM गोल खांटी सोना।
1: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
2: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। PM সূর্যঘর মোফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
3: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
4: আপনি শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা 100.1 FM গোল্ডে।
5: আপনি শুনছেন 100.1 FM গোল্ড, শুরু হয়ে গেল গানে গানে বাজিমাত, সঙ্গে আছি দেবারতী আর রাজশ্রী। এই অনুষ্ঠানে গান নিয়ে যেমন হরেক প্রশ্ন থাকে, তেমন থাকে আপনার পছন্দের গান শোনার সেগমেন্ট, শোনাতে এ গান।

0: বাংলা গানের কথা আসলে বাংলা আধুনিক গান আমাদের অন্যতম ভালো লাগা। আজ শোনাতে গানের প্রথম পর্যায়ে আপনি বলবেন আপনার প্রিয় রেট্রো বাংলা আধুনিক গানের কথা। সময় এখন থেকে ঠিক 3 মিনিট। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের বাংলা আধুনিক গানের কথা, তারপর আরো একটা স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে।
1: তোমাকে শোনা

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত, শুনছেন FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। গানের হরেক রকম প্রশ্ন নিয়ে সাজানো এই অনুষ্ঠান। চলে আসি প্রথম রাউন্ডে, চিনতে পারো কিনা,
1: চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা,
3: চিনতে পারো কিনা।
4: আচ্ছা, আপনি চিনতে পারবেন কি পারবেন না সেই দায়িত্ব কি আমার?
5: না, সে দায়িত্ব দেবরতির,
4: দেবরতির। হ্যাঁ,
5: এবং সেই যে দায়িত্বটা দেবরতি নিয়েছে, সেখানে সে তিনটা ক্লু নিয়ে চলে এসেছে দায়িত্ব সহকারে।
4: খুশির খবর,
5: যদিও কঠিন কঠিন ক্লু, কিন্তু উত্তরটা খুব সহজ।
4: যাই হোক,
5: প্রথম ক্লু দিয়ে দিই। বাংলা সিনেমার গান, গানের খেলায় শিল্ড জেতার আবেগ মেশানো একটি গান। এসব বলতে নেই, সেখানে আমরা শুনবো, আপনাদেরকে উত্তর চিনে নিতে হবে। তবে তার আগে যেটা রয়েছে সেটা হলো

0: চিনতে পারো কিনা,
1: চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা।
3: কি ব্যাপারে শিল্ড জিতেছে তাতে এত আনন্দ হচ্ছে, তার নিয়ে একটা গান, তাও আপনারা বলবেন না, মানে কি বলুন তো,
4: খেতে হবে না, তুমি চিংড়ি নিয়েই বসে থাকো না। যদি এখন আর কিছু বলার নেই, যাই হোক প্রথম ক্লুটা একবার দিয়ে দিই, যে গানের কথা বলছি সে গানে খেলায় শিল্ড জেতার এক আনন্দ এবং আবেগ, সেটা মেশানো এক গান, বাংলা সিনেমার গান অবশ্যই। দ্বিতীয় ক্লু যেটা দেব, সিনেমার কাহিনীকার ছিলেন সমরেশ বসু আর গানের গীতিকার ছিলেন বিভূতি মুখোপাধ্যায়।
3: তাহলে কোন গান, সেই গানের কথা আপনি লিখবেন হাতের লেখা, আপনার যাই হোক না কেন, আপনি যেহেতু SMS বা হোয়াটসঅ্যাপে আমরা হাতের লেখা দেখতে পারি না, তাই কোনো ব্যাপার না, কোনো সমস্যা নেই, আমরা ঠিকঠাক পড়ে নেব। আমাদের নাম্বার হচ্ছে 9903059992। তাহলে আবার চলে যাই আমরা, কোথায় যাব?

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात।
1: বেশ, তাহলে প্রথম দুটো ক্লু আপনার জন্য আরও একবার আমরা বলে দেবো। তার কারণ হচ্ছে আপনারা যে চিনতে পেরেছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে ঠিকঠাক চিনতে পারেননি।
2: প্রথম ক্লু দিয়েছিলাম বাংলা সিনেমার গান,
1: এবং তুমি যে বাংলা সিনেমার গানের উপর প্রশ্ন করেছে এর জন্য তোমাকে থ্যাংক ইউ।
2: মানে বাংলা সিনেমার গানটাও তো একটা ক্লু।
1: তুমি পারলে তামিল তেলেগু নিয়েও করতে পারো।
2: করতে পারি তো, আমার সে ক্ষমতা আছে। কিন্তু যেটা ক্ষমতাটা নেই সেটা হচ্ছে এই গানের যে একটা পার্টিকুলার বৈশিষ্ট্য, সেটা হলো খেলায় শিল্ড জেতার আনন্দ আবেগ এই গানে মেশানো রয়েছে, সেটা তো আমি অন্য কোনো গানে পাবো না।
1: খেলেছো?
2: খেলছি তো, গান তৈরির খেলা, গানে গানে বাজিমা।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা।
2: সেকেন্ড ক্লু, সিনেমার কাহিনীকার ছিলেন সমরেশ বসু, গীতিকার ছিলেন বিভূতি মুখোপাধ্যায়। এবং তিন নম্বর ক্লু, সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তাপস পাল, মহুয়া রায়, সমিত ভঞ্জ, দীপঙ্কর দে, এই সমস্ত শিল্পীরা। এবং সেই সাথে
1: এই সমস্ত শিল্পীরা মানে প্রমুখ
2: শিল্পী, প্রমুখ শিল্পী,
1: এই সমস্ত শিল্পীরা
2: বলি, ভাবলাম প্রমুখ বলে তুমি আবার ধরবে, তার থেকে এই সমস্ত শিল্পীরা বলি, ওমা দেখি তুমি সেটাতেও বলছো। আর যেটা বলতে ভুলে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই সিনেমায় মুনমুন সেন একজন কবাডি খেলোয়াড়ের ভূমিকায় অভিনয় করেছিলেন।
1: মানে ব্যাপারটা খেলাটা কিন্তু ফুটবল না, হ্যাঁ কবাডি, তার জন্য
2: সেরা ফুটবল বললেই তো আর হবে না।
1: তুমি কবাডি খেলেছো কখনো?
2: পরের ক্লুটাতে আসি, মানে পুরোটা কমপ্লিট করি আর কি।
1: আচ্ছা আচ্ছা, পুরো তুমি যেটা লিখে এনেছো
2: একদম, যে জিনিসটা বানিয়ে এনেছি সেখানে আরও যে পয়েন্টগুলো রয়েছে সেটা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে এই গানের শিল্পীরা ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লা প্রমুখ।
1: প্রমুখ না, তিনজনই গান গেয়েছে।
2: এবার বলেছি প্রমুখ,
1: প্রমুখ করেছে। এবার যেটা হচ্ছে দেবরতি, এই যে পুরো ক্লুটা না বলা পর্যন্ত ওর মধ্যে একটা গুরু গুরু ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে পরীক্ষার হলেও থাকতো, তখন ও প্রচুর মুখস্থ করে গেছে, এবার ঘন্টা পড়ে গেছে, খাতা কেড়ে নিয়েছে, তখন ওকে বোর্ডের মধ্যে
2: আমার লেখা শেষ হয়নি, আমি লিখব।
1: তাহলে তিনটা ক্লু আরো একবার একটু তুমি বলে দাও ছোট করে।
2: যে তিনটা ক্লু দিয়েছিলাম, একেবারে লাস্ট যে ক্লুটা দিলাম যেখানে অনেক কিছু বললাম, সেটা হচ্ছে
1: মোটামুটি আমরা ঘন্টা বাকি ফেলেছি,
2: হ্যাঁ সেটা হচ্ছে সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তাপস পাল, মহুয়া চৌধুরী, সমিত ভঞ্জ, দীপঙ্কর দে। সিনেমায় মুনমুন সেনকে একজন কবাডি খেলোয়াড়ের ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে,
1: সেটা কেমন আলাদা করে বলার কি আছে
2: না, কবাডি খেলোয়াড় কথাটা তো উল্লেখ করতে হবে। হেমন্ত মুখোপাধ্যায় সুর দিয়েছিলেন এই গানে, আর গান গেয়েছিলেন যারা তারা হচ্ছেন হেমন্ত মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লা।
1: আর গীতিকার কে ছিলেন?
2: গীতিকার ছিলেন বিভূতি মুখোপাধ্যায়, সিনেমার কাহিনীকার ছিলেন সমরেশ বসু। আর অবশ্যই যেটা বলছিলাম খেলা নিয়ে,
1: সিনেমাটা যখন শুরু হচ্ছে তখনই মুনমুন সেন শিলটা নিয়ে চলে আসছেন, এত কিছু বলে দেওয়ার পর আপনার সামনে মোটামুটি আমরা অভিনয় করেও দেখিয়ে দিলাম, এবার আপনার যদি গানের লাইনটা না বলেন তাহলে আমাদের ভীষণ মন খারাপ হবে, কিন্তু যদি আমরা আপনাদের রিকোয়েস্টের গান না শোনাই তাহলে তো আপনাদের অভিমান হবে।
2: একদমই তাই। বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে উৎপলা সেনের কণ্ঠে শুনতে চেয়েছেন এই গান, রইল তার পছন্দের গান সবার জন্য।

0: চিনতে পারো কিনা,
1: চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা।
0: এসেছে এসেছে উত্তর, এসেছে,
3: চিনতে পেরেছে, চিনতে পেরেছে,
0: চিনতে পেরেছে। কিন্তু ক্লুগুলো আরো একবার একটু ছোট করে বলে দাও।
3: একদম, যে ক্লুগুলো দিয়েছিলাম চটপট জানিয়ে দিয়ে, প্রথম ক্লু আমরা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে অবশ্যই বাংলা ছায়াছবির গান এবং গানের শিল জেতার আনন্দ আবেগ মেশানো রয়েছে। কাহিনীকার ছিলেন সমরেশ বসু, গীতিকার ছিলেন বিভূতি মুখোপাধ্যায়, প্রধান চরিত্রে যারা যারা ছিলেন তাপস পাল, মহুয়া রায়চৌধুরী, সমীর ভঞ্জ, দীপঙ্কর দে, মুনমুন সেন। মুনমুন সেনকে একজন কবাডি প্লেয়ারের ভূমিকায় দেখা যাচ্ছে। হেমন্ত মুখোপাধ্যায় সুর দিয়েছিলেন, গেয়েছেন গানটি হেমন্ত মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লা।
0: বেশ, রাজেশ্বরী সিনেমার গান, এবং সেই গান অনেকে চিনতে পেরেছেন। কারা কারা চিনতে পেরেছেন?
3: যারা যারা চিনতে পেরেছেন, দীপঙ্কর দত্ত নিউ টাউন থেকে, কমলেশ পাত্র কল্যাণী থেকে, এবং সেই সাথে তানিয়া বিশ্বাস নৈহাটি থেকে।
0: বেশ, তিন বন্ধুর জন্য রইল আমাদের এটা।

0: চিনতে পারো কিনা,
1: চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা।
3: এবার চিনতে পারো কিনা রাউন্ডের উত্তরের গান শুনব। রাজেশ্বরী সিনেমা থেকে হেমন্ত মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায় এবং হৈমন্তী শুক্লার কণ্ঠে।

0: ঘোড়ার মুখে, সূর্যমুখী কোন সূর্যিতে।
1: সেই সাথে এই গান আরও সঠিকভাবে যারা যারা চিনে নিয়েছেন, যেসব বন্ধুরা, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ, সঠিকভাবে চিনে নিয়েছেন শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, এবং সেই সাথে বরুণায়ন দাস বেলঘরিয়া থেকে। অতএব সমস্ত বন্ধুদের জন্য জানাই অনেকখানি শুভকামনা।
2: সময়ের সাথে সাথে হারিয়ে যায় অনেক কিছু, থেকে যায় গান। এমনই একটি হারানো দিনের গান শুনব আমরা। আপনাকে বলতে হবে গানের শিল্পীর নাম কি। উত্তর পাঠাবেন SMS বা হোয়াটসঅ্যাপ করে। প্রথমে লিখবেন উত্তর, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পুরো নাম আর লোকেশন, আর মেসেজটা সেন্ড করবেন 9903059992 নম্বরে।
3: সোনাঝুরি

এই গান শুনতে শুনতে আমরা চলে যাব সংবাদ বিরতিতে। ফিরছি আবার ঠিক 10:10 রাজশিয়ার দেবারতি গানে গানে বাজিমাত নিয়ে শুধুমাত্র 100.1 FM গোল্ডে।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আগামীকাল নবান্নে প্রিন্সিপাল সেন্সর্স অফিসার্স কনফারেন্সের আয়োজন করা।

0: হচ্ছে। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে 12টি রাজ্যকে 10,000 কোটি টাকারও বেশি অর্থ প্রদান করেছেন। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ পালিত হচ্ছে ত্যাগের উৎসব ঈদুল আজহা। এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ভিয়েতনামের দিনাংয়ে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব 17 কুস্তি চ্যাম্পিয়নশিপে দুই ভারতীয় কুস্তিগির আজ সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রে আজ 340 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর একটি জনসভায় শ্রী শাহ জোর দিয়ে বলেন, সরকার দেশের সীমান্ত সুরক্ষিত করতে এবং অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী এক সপ্তাহের মধ্যে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফকে 600 হেক্টর জমি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অভিনন্দন জানান।
1: ঘুষপেটিয়ে কো দেশ কে বাহার নিকালনা এ হামারি সরকার কা সংকল্প ওর ইসকে লিয়ে নরেন্দ্র মোদী জি নে এক ডেমোগ্রাফি চেঞ্জ কমিশন কমিটি বানানে কা নির্ণয় কিয়া হ্যায়। এ হাই পাওয়ার কমিটি দেশ ভর মে জনসংখ্যিকী কা জো কৃত্রিম বদলাও হুয়া হ্যায় উসকে কারণো কি ভি চিন্তা করেগি, উসকে উপায়ো কি ভি চিন্তা করেগি ওর ইসকে লিয়ে কোই কানুন বানানে কি জরুরত হ্যায় তো ইসকি ভি চিন্তা করে।
0: বীর সাভারকরের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রী শাহ মাতৃভূমির প্রতি তাঁর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। তিন দিনের গুজরাট সফরে শ্রী শাহ আজ জেধভা গ্রামের একটি হ্রদ, নবনির্মিত গ্রন্থাগার এবং নতুন প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন অলিম্পিক, কমনওয়েলথ এবং বিশ্ব পুলিশ ও ফায়ার গেমসের জন্য পরিকাঠামোগত প্রস্তুতি পর্যালোচনার উদ্দেশ্যে শাহিবাগ সার্কিট হাউসে একটি উচ্চ পর্যায়ের সভায় পৌরোহিত্যও করেন। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্ন সভাগরে প্রিন্সিপাল সেন্সর্স অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, জনগণনা প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। বাড়ি তালিকাকরণ, প্রশাসনিক সীমানা আপডেট, তথ্য সংগ্রহের জন্য কর্মী প্রস্তুতি এবং ডিজিটাল পরিকাঠামো তৈরির কাজও শুরু হতে পারে খুব শীঘ্রই। পূর্বতন তৃণমূল সরকার রাজনৈতিক কারণে জনগণনা প্রক্রিয়া আটকে রেখেছিল বলে এর আগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। তাঁর দাবি, এর ফলে মহিলা সংরক্ষণ কার্যকর হওয়ার পথও বিলম্বিত হয়েছে। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পদত্যাগপত্রটি আনুষ্ঠানিকভাবে লোকভবনে রাজ্যপালের সচিবের হাতে তুলে দেওয়ার কথা জানান। ডিকে শিবকুমারকে মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের জন্য আমন্ত্রণ জানাতে রাজ্যপালের কাছে অনুরোধ করেছেন তিনি। 136 জনেরও বেশি বিধায়কের সমর্থনে বিধানসভায় তাঁর দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তিনি আরও বলেন, কংগ্রেস হাইকমান্ড তাঁকে রাজ্যসভা আসনের প্রস্তাব দিলেও তিনি তা বিনীতভাবে প্রত্যাখ্যান করেছেন। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিজয়ের পর 2023 সালের মে মাসে সিদ্ধারামাইয়া দ্বিতীয়বারের জন্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী হন। তিনি এর আগে 2013 থেকে 2018 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে 12টি রাজ্যকে 10,000 কোটি টাকারও বেশি অর্থ প্রদান করেছেন। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে আসাম, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালাম, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ। অনুষ্ঠানে বক্তব্য রেখে শ্রী চৌহান বলেন, দেশের কোনো দরিদ্র মানুষ যাতে কাঁচা বাড়িতে বাস না করেন তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, 4,95,00,000 বাড়ির লক্ষ্যমাত্রা থাকা এই প্রকল্পে ইতিমধ্যেই 3,91,00,000 বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।
2: 2016 से ही प्रधानमंत्री आवास योजना ग्रामीण के माध्यम से हर आवासहीन को पक्का मकान उपलब्ध कराने का अभियान चल रहा है। अब तक इस योजना के अंतर्गत केवल ग्रामीण क्षेत्र में हमने 3,91,00,000 घरों को मंजूरी दी और उनमें से 3,05,00,000 से ज्यादा पूरे हो गए। शहरी आवास योजना के मकान अलग है, उनको मिला के तो 4 करोड़ बहुत पहले पूरे हो चुके हैं। तो राज्यों को मैंने अपील की है कि समय पर लक्ष्य पूरा करें और जिनके पास जमीन नहीं है उनको जमीन उपलब्ध कराने का काम करें।
0: জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHAI 2026-27 অর্থবর্ষে রাজস্ব উৎপাদনের জন্য প্রস্তাবিত জাতীয় মহাসড়কের বিভিন্ন অংশের একটি সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, চিহ্নিত জাতীয় মহাসড়ক সম্পদগুলির

মোট সম্মিলিত দৈর্ঘ্য 1692 কিলোমিটারেরও বেশি। এগুলি হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, বিহার এবং মহারাষ্ট্র সহ 9টি রাজ্য জুড়ে বিস্তৃত। এই উদ্যোগের মূল লক্ষ্য হল চালু থাকা জাতীয় মহাসড়ক সম্পদগুলিকে কাজে লাগিয়ে আরও পরিকাঠামো উন্নয়নের জন্য মূলধন সংগ্রহ, বেসরকারি খাতের অংশগ্রহণকে উৎসাহিত করা এবং জাতীয় মহাসড়কের সম্প্রসারণকে ত্বরান্বিত করা। সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা মূল্যায়ন এবং ফলাফল পরবর্তী বিভিন্ন প্রক্রিয়া পর্যালোচনা করতে আজ নতুন দিল্লিতে সিবিএসই সদর দপ্তরে একটি উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিক্ষার্থীরা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে তা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে, সময়মতো এবং শিক্ষার্থী বান্ধব পদ্ধতিতে সমাধানের উপর জোর দিতে বলেছেন শিক্ষামন্ত্রী। ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের যেসব পরিষেবা দেওয়া হয় তার অগ্রগতিও খতিয়ে দেখেন তিনি। কাজে কোনো রকমের গাফিলতি বা ত্রুটি দেখা গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দিয়েছেন শ্রী প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। মন কি বাতের জন্য এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্তা পাঠানো যাবে মাই গভ, ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপ কিংবা 1800 11 7800 টোল ফ্রি নম্বরে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেলে এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সাইপ্রাসে ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের বেসরকারি বৈঠক জিমনিচের অধিবেশনে যোগ দেন। বিদেশমন্ত্রক জানিয়েছে আলোচনায় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট প্রাসঙ্গিক নীতিগত বিষয়, বিশেষ করে পশ্চিম এশিয়া এবং বৃহত্তর অঞ্চলের ঘটনাবলীর ভূ রাজনৈতিক প্রভাব নিয়ে কথাবার্তা হয়। বৈঠকের ফাঁকে শ্রী জয়শঙ্কর সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়জাল বিন ফারহান বিন আবদুল্লাহ, ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সেভিহা এবং স্পেনের বিদেশমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বুয়েনোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। মন্ত্রক জানিয়েছে এই বৈঠকে পশ্চিম এশিয়া, ইউক্রেন সংঘাত, ভারত ইইউ সহযোগিতা, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বৃহত্তর আঞ্চলিক ঘটনাগুলির বিষয়ে আলোচনা হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সাইপ্রাসে সেদেশের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সংবাদ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর বলেছেন বৈঠকে উভয় পক্ষ পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং ভূমধ্যসাগরে ভারতের স্বার্থ নিয়ে আলোচনা করেছে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং আগামী শনিবার 5 দিনের সফরে ভারতে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণেই তাঁর এই ভারত সফর। রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে সেদেশের কয়েকজন মন্ত্রিসভার সদস্য, উচ্চ পর্যায়ের আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যবসায়ীরাও থাকবেন। সেদেশের রাষ্ট্রপতির পদে নির্বাচিত হওয়ার পর অং হাইং এর এটি হবে ভারতের প্রথম সফর। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদুল আজহা পালিত হচ্ছে। বেশ কয়েক দশক পর রেড রোড থেকে সরে আজ ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। ইসলাম ধর্মাবলম্বী কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ এতে সামিল হন। নাখোদা মসজিদেও দুদফায় পড়া হয় নামাজ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকেও যথোচিত মর্যাদায় ঈদ উজ্জোহা পালনের খবর এসেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহের পরিস্থিতি হ্রাস পাবে। আকাশবাণী সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অখিল শ্রীবাস্তব বলেন আগামী 3 দিনে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে চলতে থাকা তাপপ্রবাহের পরিস্থিতি থেকে মানুষ নিষ্কৃতি পাবেন। তিনি জানান পশ্চিমী ঝঞ্ঝা এবং দমকা হাওয়া সহ মাঝারি থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনার কারণেই আবহাওয়ার এই পরিবর্তন। ভিয়েতনামের দিনাংয়ে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব 17 কুস্তি চ্যাম্পিয়নশিপে দুই ভারতীয় কুস্তিগিরা সেমিফাইনালে উঠেছেন। পুরুষদের 45 কেজি গ্রেকো রোমান বিভাগে সচিন কালাপ্পা সিডোলে জর্ডানের শাহিদ আহমেদ সহ আল ওবায়দকে 11-4 ব্যবধানে পরাজিত করেন এবং 110 কেজি বিভাগে রুদ্রকিরণ নিমহান কোয়ার্টার ফাইনাল ম্যাচে কোরিয়ার সেওক মুসিমকে 8-0 ব্যবধানে হারান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনূর্ধ্ব 23 এশীয় চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগীরদের দুর্দান্ত সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আগামীকাল নবান্নে প্রিন্সিপাল সেন্সার্স অফিসার্স কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। খবর এখানে শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 6টা বেজে 20 মিনিটে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মা, গানে গানে বাজি মা 100.1 এফএম গোল্ডে।
2: শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত, সঙ্গে আছি রাজর্ষী আর দেবারতী। নিউজের আগে ছিল সোনাঝুরি রাউন্ডের প্রশ্ন, উত্তর জানব, তবে তার আগে চলে যাই আমাদের পরবর্তী রাউন্ড সুরব্যঞ্জনে।
3: সুরব্যঞ্জন রাউন্ড, গান তৈরির খেলা। আপনাকে আমরা শোনাব তিনটি রেট্রো গানের অংশ। সেই গানের অংশগুলিতে আমরা কোনো শব্দ বা শব্দবন্ধকে মিউট করে দিয়েছি। সেই শব্দগুলিকে আপনাকে প্রথমে চিনতে হবে, তারপর সাজাতে হবে, আর সাজালেই পাবেন আরো একটি চেনা বাংলার রেট্রো গান। তাহলে এই গান তৈরির খেলাতে আপনারাও চলে আসুন হোয়াটসঅ্যাপ বা SMS এ। আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে আপনার পুরো নাম আর লোকেশন লিখতে ভুলবেন না কিন্তু। প্রথম গান।
4: তার পৃথিবীর পরে ওই তুমি দেখেছো কি।
3: দ্বিতীয় গান।
5: ও পাখনা মেলো।
3: তৃতীয় গান।

0: সোনাঝুরি।
1: এবার সোনাঝুরি রাউন্ডের উত্তর শোনার পালা। শুনেছিলেন এই গান।

মোহিনী চৌধুরীর কথায় সুবল দাশগুপ্তর সুরে এই গানের শিল্পী ছিলেন কল্যাণী দাস। সঠিক উত্তরদাতাদের নাম বলবো, তবে তার আগে থাকলো বেচু দত্তের কণ্ঠে এই গান।

যারা যারা কল্যাণী দাসের কণ্ঠ সঠিকভাবে চিনে নিয়েছেন তাদের নামগুলো জানিয়ে দিই। দীপঙ্কর দত্ত নিউ টাউন থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, তানিয়া বিশ্বাস নৈহাটি থেকে, মৌমিতা মান্না ক্যানিং থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, চন্দন চক্রবর্তী কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে দিয়েছেন সঠিক উত্তর। আর সঠিক উত্তর দিলে যেটা থাকে সেটা রইল সবার জন্য।

0: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত।
1: শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত। একটু পরে আবার আসছে আপনার পছন্দের সেগমেন্ট সোনাতে এই গান।

সম্প্রতি আমরা উদযাপন করলাম নজরুল জন্মজয়ন্তী। আমাদের মননের অতল ছুঁয়ে থাকে কাজী নজরুল ইসলামের গান। আজ শোনাতে এ গানের দ্বিতীয় পর্যায়ে আপনি জানাবেন আপনার প্রিয় নজরুল গীতির কথা। পরবর্তী তিন মিনিটের মধ্যে আপনি জানাবেন এই পর্যায়ে আপনার গানের অনুরোধ। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের নজরুল গীতির কথা, তারপর আরও একটা স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে।

0: করুন।
1: গানে গানে বাজি মাত,
2: গানে গানে বাজি মাত।
1: কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় দু মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিং এর কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন, গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
3: গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড।
1: গানে গানে বাজি মাত,
2: গানে গানে বাজি মাত।
4: সুরো ব্যঞ্জন, সুরো ব্যঞ্জন।
5: এবার সুরো ব্যঞ্জন রাউন্ডের উত্তর সোনার পালা। প্রথম গানটি ছিল
6: ও প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো।
5: দ্বিতীয় গানটি ছিল

আর এই গান সঠিকভাবে চিনে নিয়েছেন যেসব বন্ধুরা, রুমা দত্ত নিউ টাউন থেকে, কমলেশ পাত্র কল্যাণী থেকে, এবং তানিয়া বিশ্বাস নৈহাটি থেকে। আর সঠিক উত্তরদাতাদের জন্য থাকে এটা।

প্রথম গানের অনুরোধ দুজন বন্ধুর কাছ থেকে এসেছে। অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে এবং বেহালা থেকে দেবদাস মুখোপাধ্যায় শুনতে চেয়েছেন মান্নাদের কণ্ঠে এই গান। রইল সবার জন্য সে গান শোনাতে এই গানে।

পরের গানের অনুরোধ জানিয়েছেন আমাদের বন্ধু বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে। রইল তার পছন্দের গান এই মুহূর্তে শিল্পী ধীরেন বসুর কণ্ঠে। এবং এর আগে আমরা যে গানগুলি শুনেছিলাম বলাই বাহুল্য, মান্নাদের কণ্ঠে শাওনো রাতে যদি, আর একটু আগে যে গান শুনলাম নহে নহে, অদিতি মিত্রের অনুরোধে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনেছি।

মাফ করবেন, একটু ভুল হলো। আমাদের বন্ধু অনিমেশ ভট্টাচার্য শুনতে চেয়েছেন এই গান, শঙ্করচন্দ্রদের গানও শোনাবো, তবে এই মুহূর্তে অনিমেশ ভট্টাচার্যের পছন্দের গান ধীরেন বসুর কণ্ঠে।

একটু আগে আমরা শুনছিলাম ধীরেন বসুর কণ্ঠে গান, যে গানের অনুরোধ জানিয়েছিলেন বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য। আর এই মুহূর্তে যে গান শুনছি সুপ্রভা সরকারের কণ্ঠে, এই গান শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন শঙ্করচন্দ্র দেব।

সোনাতে গানের এই পর্বে আপনারা শুনছেন নজরুল গীতি। আপনারা অনুরোধ জানাচ্ছেন 224-9903-05999 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং SMS এর মাধ্যমে। না, এই পর্বে কিন্তু ফোন নাম্বারটি নেওয়া হচ্ছে না, এবং সেটা বলতে গিয়েই আবারও একটুখানি ভুল করে ফেললাম। আসলে এত সুন্দর গানগুলো শুনছি, কাজী নজরুল ইসলামের অপরূপ সৃষ্টির যে পরিচয় আমরা প্রতি মুহূর্তে পাই, তারই কিছু নিদর্শন তুলে ধরার চেষ্টা এই পর্বে। তবে এবার আমরা শুনব পরপর দুটি গান একই শিল্পীর কণ্ঠে, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে পরপর দুটি গান। প্রথম গানের অনুরোধ জানিয়েছেন আমাদের বন্ধু কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে চন্দন চক্রবর্তী, এবং দ্বিতীয় গানের অনুরোধ জানিয়েছেন বেহালা থেকে সৌম্যজিৎ বন্দ্যোপাধ্যায়। আজ একই শিল্পীর গান সাধারণত শোনানো হয় না ঠিকই, কিন্তু আজ একই শিল্পীর গানই শোনাচ্ছি, কারণ মানুষটা মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং অবশ্যই তার গাওয়া নজরুল গীতি আমার আপনার সকলের প্রিয়। তাহলে চন্দনবাবুর অনুরোধে এবং সৌম্যজিৎবাবুর অনুরোধে পরপর দুটি গান রইল আপনাদের সবার জন্য। শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

পরের গানের শিল্পী ফিরোজা বেগম, আর তার কণ্ঠে এই গান শুনতেছে অনুরোধ জানিয়েছেন আমাদের বন্ধু স্বাগতপাল সুরজপাল মামুদপুর আমতলা থেকে। রইল তাঁদের পছন্দের গান সবার জন্য।

ফিরোজা বেগমের কণ্ঠে শুনছিলাম আমরা এ গান। আর এরপর চলে আসব রেখা শেহানবিশের অনুরোধের গানে। তিনি কোচবিহার থেকে অনুরোধ জানিয়েছেন অনুম ঘোষালের কণ্ঠে এই নজরুল গীতিটির।

এই পর্বের শেষ অনুরোধের গানে আমাদের অনুরোধ জানিয়েছিলেন সংঘমিত্রা ঘোষ। কাকিনাড়া ভাটপাড়া থেকে শুনতে চেয়েছেন কাজী নজরুল ইসলামের লেখা মোরা এক বৃন্তে দুটি কুসুম, শিল্পী কল্যাণী কাজী।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মা, গানে গানে বাজি মা 100.1 FM গোল্ডে।
2: শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। সঙ্গে আছি রাজর্ষি আর দেবারতী। নিউজের আগে ছিল চিত্রধ্বনি রাউন্ডের প্রশ্ন।
1: চিত্রধ্বনি,
3: চিত্রধ্বনি
2: আজ শুনেছিলেন সিনেমা থেকে একটি

0: শুনো কি সাড়া দেবেন না বুঝি? আচ্ছা বেশ, যদি বলি শোনো তাহলে
1: তাহলে যত দূরেই থাকি মনে হয় যেন কাছেই আছি, তোমার খুব কাছে। এই শোনো, এই চারতে বলি, এই শহরে চেনা অসম্ভব, চেনা জানার মাঝখান থেকে চলো না কোথাও ছুটি নিই, কোনো দেখা অজানা জায়গায়। হ্যাঁ মনে মনে চলো, সেখানে থাকা এইরকম একটা বিকেল আর
2: শুভেন্দু চট্টোপাধ্যায় আর অপর্ণা সেন অভিনীত হংস মিথুন সিনেমার এই সংলাপের পরেই ছিল হেমন্ত মুখোপাধ্যায় আর সন্ধ্যা মুখোপাধ্যায়ের এই গান।

সঠিকভাবে যে সমস্ত বন্ধুরা এই গান চিনে নিয়েছেন তারা হচ্ছেন যাদবপুর থেকে শোভা বসু, কল্যাণী থেকে কমলেশ পাত্র, শেখ আজহার বারাসাত থেকে এবং স্বপ্না চক্রবর্তী বিরাটি থেকে। আর সঠিক উত্তর দিলে যেটা থাকে সেটা রইল সব্বার জন্য।

0: শুনছেন গানে গানে বাজিমাত। চলে এলাম গানের ভিতর দিয়ে রাউন্ডে। এই রাউন্ডে আমরা কোন রেট্রো বাংলা গানের থিমের ওপর একটি অনুগল্প আপনাকে শোনাব। সেই অনুগল্পটি শুনে আপনাকে বলতে হবে সেই বাংলার রেট্রো গান কোনটি। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই নিজের পুরো নাম আর লোকেশনটা লিখবেন।
1: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে।
2: কাল সকাল 10টা থেকে ক্লাস, সময় মতো আসবি আর প্র্যাকটিস করে আসবি। গুড নাইট।
3: নাচের গ্রুপে ভয়েস মেসেজ করে ফোনটা রেখে বিছানায় গা এলিয়ে শুলো। আর পারা যাচ্ছে না, উফ কি পচা গরম। মেঘ করে আছে কিন্তু গুমোট, এসিও যেন আর ঠান্ডা হচ্ছে না। উফ, আবার কার মেসেজ, দিন না রাত না এই চলছে। নিজের নাচের একাডেমি অনুষ্ঠান, এখন হয়েছে আবার ডান্স রিয়েলিটি শোতে জাজ হয়ে আসার ডাক। সারা দিন এই চলে, বাড়ি ফিরলে তবে একটু শান্তি। সুমিতা দরজা খুলতে না খুলতে লাফিয়ে কোলে উঠবে লুসি, বছর দুয়ের ছোট্ট লাসা। বেসিক্যালি লুসিকে সারাদিন দেখে সুমিতাই। ও মা, মেঘ ডাকছে। মনে আছে ছোটবেলায়, বয়স 7 কি 8 হবে, বিকেলবেলা এমন মেঘ ডাকছিল, দিদির ঘুমুরটা নিয়ে সোজা ছুট দিয়েছিলাম তিনতলার ছাদে। বারাসাতের বাড়ির ছাদটাও ছিল ইয়া বড়। ঝমঝম করে বৃষ্টি শুরু হলো, আর আমায় পাইকে স্বপ্ন এখনো আসে প্রতিদিন। আমি কমলিনী, আজকের গল্পে আমার কথা। নিজেকে আমার নিজেরই অচলানো লাগে, কি জানি যেন উনি ওকে, যেন যেন মোড়া জয় জ্বলে ওলে পবনে তুলে, যেন যেন রঞ্জিত পাখা মেলে চলেছে মন মন মাঝে মাঝে।

0: গানের ভিতর দিয়ে আপনি শুনছেন গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে
1: শুনছেন গানে গানে বাজিমাত, শুনছেন গানের ভিতর দিয়ে রাউন্ড। একটু আগে শুনেছিলেন একটি অনুগল্প, সেই অনুগল্পটি যে বাংলার রেট্রো গানের আধারে তৈরি, এখন সেই গান আপনাদের জন্য।

0: সঠিকভাবে উত্তরের এই গান জেনে নিয়েছেন যে সমস্ত বন্ধুরা, তানিয়া বিশ্বাস নৈহাটি থেকে, সুমিতা রায় ঢাকুরিয়া থেকে, অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে এবং শেখ আজহার বারাসাত থেকে। আর যারা সঠিক উত্তর দিয়েছেন সকলের জন্য রইল একটা জোরদার হাততালি।
1: গানের ভিতর দিয়ে শুনছেন FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। এবার গানের ভিতর দিয়ে রাউন্ডের দ্বিতীয় অনুগল্প শোনার পালা। নিজের নাম আর লোকেশন লিখে উত্তর পাঠাবেন 9903059992 নম্বরে।
2: গানের ভিতর দিয়ে
0: ছোটবেলা থেকেই নাচ আমাকে টানে। দিদি নাচ শিখতো, আমি দিদির দেখা দেখি নিজেই একা একা নাচ করতাম। একদিন মা দেখে বলল, তুই নাচ শিখবি? ভর্তি হলাম সৃজন ছন্দে নাচের স্কুলে। আমি দিদিকে খুব ভালোবাসতাম। ছোটবেলা থেকেই দেখেছি, জানি না কেন দিদি আমাকে সহ্য করতে পারত না। একদিন বাবাকে বলে দিল আমার নাচ শেখার কথা। বাবা রাগছিল উগ্রচণ্ডা, ঘরের দরজা বন্ধ করে খুব মেরেছিল। এত কিছুতেও আমার নাচ বন্ধ হয়নি। মা আমাকে হাওড়ায় মামার বাড়িতে রেখে এলো, ওখানেই স্কুলে ভর্তি হলাম। পেলাম নাচের গুরুজিকে, আমার নতুন জীবন শুরু হলো। বয়স একটু একটু করে এগোতে থাকলো, নিজেকে চিনতে শুরু করলাম। নিজের পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগা সব বুঝলাম। কলেজের ফার্স্ট ইয়ারে অনুভব করলাম প্রথম ভালো লাগা। তমালদা আমার সিনিয়র, নিজেকে সরানোর চেষ্টা করেছিলাম পারিনি। তমালের চোখ যেন ভালোবাসার কবিতা। একদিন বলল, দীঘা যাবি তুই আর আমি? বাঁধন ছেঁড়া প্রেমে নিজেকে সঁপে দিলাম তমালের বাহুডোরে। দীঘা থেকে ফেরার পর থেকে তমাল কেমন যেন অচেনা হয়ে গেল। একদিন একটা SMS পেলাম, বাড়িতে মানবে না, আমাকে ভুলে যাস।

সাত শব্দের এসএমএস, সাত জন্ম একসাথে থাকার স্বপ্নকে চোর মার করে দিল। পাশে ছিল শুধু আমার মা আর আমার নাচ। আজ আমি থেমে গিয়ে জানলাম, বুঝলাম, জীবনের জীবনকে চিনলাম। এ আমার সুখেরই বেদনা, এ আমার অন্য চেতনা।

0: গানের ভিতর দিয়ে আপনি শুনছেন গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে
1: শুনছেন গানে গানে বাজিমাত, শুনছেন FM গোল্ড। বাংলার রেট্রো গানের থিমের উপর আমাদের গল্প, আর সেই গল্প শুনে আপনাকে বলতে হবে গানটি কি।

সঠিক উত্তরের এই গান চিনে নিয়েছেন ক্যানিং থেকে মৌমিতা মান্না, স্বপ্ন চক্রবর্তী বিরাটি থেকে শেখ আজহার, বারাসাত থেকে। আর সঠিক উত্তর দিলে যেটা থাকে সেটা রইল সবার জন্য।

0: গানের ভিতর দিয়ে
1: শুনছেন এফএম গোল, শুনছেন গানে গানে বাজি মাত। গানের ভিতর দিয়ে রাউন্ডের এবার তিন নম্বর গল্প। গল্প শুনে বলুন কোন রেট্রো বাংলা গানের সাথে গল্পের মিল পাচ্ছেন। নিজের নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 নম্বরে।
0: গানের ভিতর দিয়ে
2: নমস্কার, আজ আপনারা আমার গল্প শুনছেন। গল্প নয়, কথা না, ঠিক কথাও নয়, আমার জীবনের কথা। জীবন মানে তো যুদ্ধ, সবাই কম বেশি করে। আমার যুদ্ধটা শুধু জীবনের সাথে ছিল না, ছিল পরিবারের সাথে, পরিজনের সাথে, যুদ্ধটা ছিল নিজের সাথে। একদিন গ্রুপের রূপায়ণ বলল, একটা নতুন বাংলা সিনেমা এসেছে, ভালো সিনেমা। কয়েকজন মিলে দেখতে গেলাম চিত্রাঙ্গদা।
3: ইটস আ স্টোরি অফ উইশ, ওর বাবার ইচ্ছে ভার্সেস ওর ইচ্ছে। চিত্রাঙ্গদা একটা ইচ্ছের গল্প, দ্যাট ইউ ক্যান চুজ ইয়োর জেন্ডার।
4: দেই জিন্দা ঠিকটা তা ধোমতা গদি ঘেনে তা দেই।
2: শরীর মনের এই যুদ্ধ আমার আমাদের মতো, যাদের চলে প্রতিদিন, চলে প্রতিনিয়ত, তারাই বুঝবে সিনেমার রুদ্রর মনের অতলের কান্না। পাড়াতে লেডিস সোনাটা খারাপ লাগলেও পরে সয়ে গেছিল। লোকের তির্যক হাসি, ট্যারা ব্যাঁকা কথা, ব্যাড টাচ সব একসময় নিজের অদৃষ্ট ভাবতাম। সাহস জুগিয়েছেন সেই সময় ঋতুপর্ণ ঘোষ। তাই হয়তো একদিন এই জমানো সাহসে ভর দিয়েই কল্লোল হল আজকের কমলিনী, যে দেখালো ভালোবাসার আলো। তারই আমি চাই কোন সে ঝড়ের মেঘের পারে, তারই খুঁজে পাই।

0: গানের ভিতর দিয়ে আপনি শুনছেন গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে
1: শুনছেন গানে গানে বাজিমাত, আপনারা আছেন গানের ভিতর দিয়ে রাউন্ডে। এবার চলে আসি 3 নম্বর প্রশ্নের উত্তরে। শুনেছিলেন অনুগল্প, আর অনুগল্পের সাথে উত্তরের গানটা এবার মিলিয়ে নিন।

0: সুমন কল্যাণ পুরের গান শুনতে শুনতে এবার চলে যাই আমরা, কারা কারা সঠিক উত্তর দিয়েছেন।
1: সঠিক উত্তর দিয়েছেন ক্যানিং থেকে মৌমিতা মান্না, বারাসাত থেকে শেখ আজহার, অদিতি মিত্র বজবজ থেকে, বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য এবং শোভা বসু যাদবপুর থেকে সঠিক উত্তর দিয়েছেন।
0: সবাইকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান শোনার জন্য, আমাদের সাথে থাকার জন্য। এবং অবশ্যই এই মে মাস এলেই কোথাও একটা মনের কোণে কিন্তু আমাদের একটা মন খারাপ জমা হয়, মন খারাপ জমা হয় ঋতুপর্ণ ঘোষের জন্য।

0: অসাধারণ, এসে অসাধারণ গান শুনতে শুনতে দেখো স্টুডিওর ঘড়িয়ে বলছে না আমাদের কথা বলার গান শোনার সময় কিন্তু প্রায় শেষের দিকে, রাত 11:55 হয়ে 33 সেকেন্ড। FM গোল্ডে গানে গানে বাজিমাত, শুধুমাত্র কুইজ, সঠিক উত্তর ভুল উত্তর, এই খাতা লেখার জায়গাটা কিন্তু আমাদের নয়।
1: একদমই তাই, সেই সাথে এমন কিছু মানুষকে আমরা স্মরণ করার চেষ্টাটুকু অন্তত করি যারা আমাদের জীবনে প্রাণের মানুষ হয়েই থাকেন সারা জীবন।
0: একদমই তাই। আর একটা ব্যাপারে আপনাদের কাছ থেকে একটু আমরা চাইবো, সেই চাওয়াটা হচ্ছে আপনাদের ফিডব্যাক।
1: একদম,
0: এই যে গানের ভিতর দিয়ে রাউন্ড বা অন্যান্য যে রাউন্ডগুলি হয় সেগুলোকে অন্যভাবে আপনারা যদি দেখতে চান শুনতে চান তাহলেও কিন্তু আপনাদের জানাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা জানেন, আমাদের ইমেল করতে পারেন, বা আমাদের ফেসবুকে FM গোল্ডের ফেসবুকেও কিন্তু আপনি লিখতে পারেন আপনার ফিডব্যাক। ধরুন আজকের অনুষ্ঠান শুনলেন, জানতে তো ইচ্ছে করে কেমন লাগলো, জানান না একটু আমরাও শিখবো, নতুনভাবে হয়তো ভাববো যে অনুষ্ঠানটা কীভাবে ভালো করা যেতে পারে, কারণ আপনাদের সাথে নিয়ে আমাদের পথ চলা।
1: ঠিক তাই, আর এই পথ চলতে চলতে আজকের মতো কিন্তু স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে যে এবার শুভরাত্রি বলার সময় চলে এসেছে। তাই শ্রীকান্ত আচার্যর এই গানে, সেই প্রাণের মানুষের গানে।